আপনি কাছে থাকলে তো আর সে সম্ভাবনা থাকবে না। অপূর্ব অনিশ্চিত কণ্ঠে বলিল, আবার ফিরে যাব। দোষ কি, আমার একলা যাওয়ার বিপদের শঙ্কাও আর থাকবে না। থাকবো কোথায়? আমার কাছে। অফিস হইতে ফিরিয়া আজ অপূর্বর খাওয়া হয় নাই, তার অত্যন্ত ক্ষুধাবোধ হইতেছিল। একটু লজ্জিত হইয়া কহিল, দেখুন আমার কিন্তু এখনো খাওয়া হয়নি। আচ্ছা তা না হয় আজ? ডাক্তার হাসি মুখে বলিলেন, চলুন না, ভাগ্য পরীক্ষা করিয়াই আজ দেখা যাক। সহসে এক সময় অপূর্ব প্রশ্ন করিল, আচ্ছা ডাক্তারবাবু আপনি কি অ্যানার্কিস্ট? ডাক্তার অন্ধকারে তাহার মুখের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার কাকাবাবু কি বলেন? তিনি বলেন সব্যসাচী একজন ভয়ানক অ্যানার্কিস্ট। আমি যে সব্যসাচী এ সম্বন্ধে আপনার কোনো সন্দেহ নেই? না। অ্যানার্কিস্ট বলতে আপনি কি বোঝেন? অপূর্ব এই প্রশ্নের হঠাৎ জবাব দিতে পারিল না, একটু ভাবিয়া কহিল, অর্থাৎ কিনা রাজদ্রোহী, যিনি রাজার শত্রু। আমাদের রাজা এই দেশে থাকেন না, থাকেন বিলাতে। লোকে বলে অতিশয় ভদ্রলোক, আমি তাকে কখনো চোখে দেখিনি, তিনিও আমার কখনো লেশমাত্র ক্ষতি করেননি। তার প্রতি বৈরীভাব আসবে আমার কোথা থেকে অপূর্ববাবু? যাদের আসে তাদেরই বা কি করে আসে বলুন, তাদেরও তো কোনো অনিষ্ট তিনি করেননি। ডাক্তার সবেকে মাথা নাড়িয়া কহিলেন, তাই আপনি যা বলছেন এদেশে তো তা নেই, একেবারে মিছে কথা। তাহার কণ্ঠস্বরের প্রবলতায়, অস্বীকার করিবার তীব্রতায় অপূর্ব চমকিয়া গেল। অবিশ্বাস করার সাহস তাহার হইল না, অথচ দেশে কিছু যে একটা আছে, ছেলেবেলা তাহার গায়ে যে তাহার আঁচ লাগিয়া গিয়াছিল, এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট বাবা না থাকিলে কোথাকার জল যে কোথায় গিয়ে গড়াইতে পারিত, ইহা সে বড় হইবার পদ পর পদে পদে অনুভব করিয়াছে। একটু ভাবিয়া কহিল, রাজা না হন, রাজকর্মচারীদের বিরুদ্ধে যে একটা ষড়যন্ত্র ছিল এ কথা তো মিথ্যে নয় ডাক্তারবাবু। ডাক্তার অনেকক্ষণ কোনো উত্তর দিলেন না, তারপরে ধীরে ধীরে বলিলেন, কর্মচারীরা রাজার ভৃত্য, মাইনে পায়, হুকুম পালন করে, একজন যায় আর একজন আসে, এটা সহজ এবং মোটা কথা। কিন্তু এই সহজকে জটিল এবং মোটাকে নিরর্থক সূক্ষ্ম করে মানুষ যখন দেখতে চায় তখনই তার সবচেয়ে বড় ভুল হয়। সেই জন্য তাদের আঘাত করাকেই রাজশক্তির মূলে আঘাত করা বলে আত্মবঞ্চনা করে। এত বড় মারাত্মক ব্যর্থতার নেই। অপূর্ব একটু চুপ করিয়া কহিল, কিন্তু এই ব্যর্থ কাজ করবার লোক কি ভারতবর্ষে নেই? হয়তো থাকতেও পারে। আচ্ছা ডাক্তারবাবু, এরা সব আজকাল কোথায় থাকেন, কি করেন? তাহার ঔৎসুক্য এবং ব্যগ্রতায় ডাক্তার শুধু মুচকিয়ে হাসিলেন। অপূর্ব কহিল, হাসলেন যে? ডাক্তার তেমনি হাসি মুখে বলিলেন, আপনার সেই কাকাবাবুটি উপস্থিত থাকিলে কিছু বুঝিতেন। আপনার বিশ্বাস আমি একজন অ্যানার্কিস্টদের পাণ্ডা, তার মুখ থেকে কি এর জবাব আশা করতে আছে অপূর্ববাবু? নিজের বুদ্ধিহীনতার একটা সুস্পষ্ট ইঙ্গিতে অপূর্ব অপ্রতিভ হইল, মনে একটু রাগও করিল, কহিল, আশা করা সম্পূর্ণ অনুচিত হয়তো হতো আজ যদি না আপনারা আপনাকে আমাকে দলভুক্ত করে নিতেন। মেম্বারদের এতটুকু জানার অধিকার আছে এ বোধ করি আপনারা অস্বীকার করেন না? এ তো ছেলে খেলা নয়, ভীষণ দায়িত্ব আছে যে। আছেই তো। ডাক্তারবাবু হাসিলেন, এই সুমিষ্ট হাসি এবং নিরাতঙ্ক সহযুক্তি ঠিক ব্যঙ্গোক্তির মতোই অপূর্বর কানে বাজিল। বিদ্রোহী দলের বাঁধানো খাতায় যাহার নাম লেখা হইল তাহার প্রশ্নের এই উত্তর, এর বেশি জানিবার তাহার প্রয়োজন নাই। মনে মনে ভীত ও ক্রুদ্ধ হইয়া এই লোকটিকে আজ সে ভুল বুঝিল, কিন্তু এই ভুল সংশোধন করিয়া পরবর্তীকালে বহুবারই তাহাকে দেখিতে হইয়াছে, কোনো অবস্থায় কোনো কারণেই ইহার মুখে হাসি, উদ্বেগে এবং গলার স্বরে কোনো উত্তেজনা চঞ্চল হইয়া ওঠে না। তিনি যে সব্যসাচী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনীতে, রবিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। পথের দাবির কিছুটা পর্ব শুনলাম আমরা, সব্যসাচীর কথা, ডাক্তারবাবু বলে যিনি পরিচিত তার কথা, এবং এই তর্ক বিতর্ক, উত্তর প্রতিউত্তর সব কিছুর ক্ষেত্রে আমরা একটা অদ্ভুত সুন্দর ছবি তৈরি করতে পারি শরৎচন্দ্রের লেখার মধ্যে। কেন যে শরৎচন্দ্র সে সময় অমর কথা সাহিত্যিক ছিলেন তার লেখাগুলো পড়লে আমরা বুঝতে পারি। 9903653992 তে আপনারা প্রচুর মেসেজ পাঠিয়েছেন, মেসেজগুলো আগে একটু পড়ে নিই, তারপর যদি আবার সময় পাই তাহলে পথের দাবির খানিকটা আরেকটু অংশ আমরা শোনানোর চেষ্টা করব। আজকে একজনের অভিমানের পত্র দিয়ে শুরু করি। জয় হিন্দ উজ্জ্বলদা, গত শুক্রবার স্বাধীনতার আগের দিন চিরন্তনীতে আমার মেসেজটা পড়া হয়নি, আমার মেসেজটা আপনি কোনো কারণে স্কিপ করে চলে গেলেন। সবার মেসেজ পড়ার পর সময় থাকতে থাকাতে থাকায় একটা গান শোনালেন, কিন্তু আমার মেসেজটা বাদ হয়ে গেল, আমার খুব খারাপ লাগলো। গতকাল নেটওয়ার্ক ইস্যু থাকায় চিরন্তনী শুনতে পাইনি, আজ চিরন্তনী শুনছি, আবার 5 দিনের অপেক্ষায় থাকলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। মোহাম্মদ আকবর মোল্লা ভুষওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখেছেন। আসলে সত্যি কথা বলি একদম ভেতর থেকে, আপনারা সবাই আমাদের এই চিরন্তনী পরিবারের একটা অংশ। আপনাদের প্রত্যেকের ভালো লাগা খারাপ লাগাগুলো আমাদের ভীষণভাবে ছুঁয়ে যায়। যখন আপনারা ভালো লাগাগুলো প্রকাশ করেন যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, সেটা আমাদের যেমন আনন্দিত করে, উদ্বেগ

প্রভাবিত করে। তেমনি যদি কখনো কোনোভাবে দুঃখ পান, সেটা আমার কারণেও হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে, সেটাও কিন্তু ছুঁয়ে যায়। বিশ্বাস করুন, সত্যি সত্যি আপনার মেসেজটা আমি স্কিপ করে গেছি, এটা ইন্টেনশনালি নয়, হয়তো মানে কোনোভাবে, অনেক মেসেজ আসে তো পরপর পরপর পড়তে হয়, কোনোভাবে হয়তো মেসেজটা মানে চোখে পড়েনি। যদি চোখে পড়ে, আমি খুব চেষ্টা করি যে শেষ মুহূর্তেও গানের মধ্যে দিয়ে মানে গানটাকে একটু কমিয়ে পড়বার, কারণ আপনারা এত কষ্ট করে ভোরবেলায় উঠে শুধু অনুষ্ঠান শোনেন না, মোবাইলটা হাতে নিয়ে একটা বার্তা পাঠান আমাদেরকে, মানে আমাদের সঙ্গে যোগাযোগের জন্য, আপনারা যে শুনছেন সেই শোনার ভালো লাগাটুকু পৌঁছে দেওয়ার জন্য। মানে আমি আপনার কাছে সত্যি সত্যি মার্জনা চাইছি, যদি মানে আপনাকে যে দুঃখটা দিয়েছি সেটা তো বুঝতে পারবো না, কিন্তু ভবিষ্যতে আরও নতুন কিছু ভালো জিনিস শুনিয়ে সেই দুঃখটা অন্তত মোছার চেষ্টা করার সুযোগ পাবো। আর সবথেকে বড় কথা কি জানেন, খুব ভেতরের একটা কথা বলি, প্রাণের একটা কথা, সেটা হচ্ছে যে কোনো ভালো কাজ যদি আপনাদের লাগে কখনো কোনো ক্ষেত্রে, তাহলে সেই ভালো কাজটা দায়িত্ব থেকে যায় একটা বড়, পরের কাজগুলোর সঙ্গে যাতে আরও ভালো জিনিস আমরা তৈরি করতে পারি, সেটাই। সুতরাং এক্ষেত্রে এই যে খারাপ লাগাটা আপনার লেগেছে, এটা কিন্তু আমাদেরও সত্যি সত্যি খুব ছুঁয়ে গেল, আবারও মার্জনা চেয়ে নিচ্ছি, সরি। তবে এই যে আপনি জানিয়েছেন ভালো খারাপ লাগাটুকু, এটাও কিন্তু অনেকখানি, অনেকেই খারাপ লাগাটা না শুধু মনের মধ্যে রেখে দেয়, জানাতে পারে না। বন্ধু তাকেই তো বলে যে ভালো এবং খারাপ দুটোকেই বলতে পারে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা চলে যাচ্ছি বাকি পর্বগুলোতে চট করে। সপ্তাহের শেষ চিরন্তনী শুনতে বসলাম, গল্প ও গানের অনুষ্ঠান ভরে যাক, সৌভিক সরকার কসবা হালতু থেকে। অনেক ধন্যবাদ সৌভিক আপনাকেও। শ্রবণসাথী উজ্জ্বল সুপ্রভাত, গতকাল ছিল ভারতের 80তম স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিন, উৎসবের আবহে রঙে রঙে দিনটা ছিল রঙিন, স্বাধীনতা যোদ্ধাদের স্মরণে নমনে ছিলাম পতাকা তলে, আকাশ বাতাস মুখর হয়েছে বন্দে মাতরম জয় হিন্দ সমবেত বলে। সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে। অনেক ধন্যবাদ সুভাষবাবু আপনাকে। শুভ সকাল দাদা ভাই, নতুন গল্প শুনছি পথের দাবি, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে। অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন সুপ্রভাত উজ্জ্বল ভাই, সুপ্রভাত চিরন্তনী শ্রোতা বন্ধুরা, বাঁধন যত শক্ত হবে ততই বাঁধন টুটবে। সুসামঞ্জস্য গান দিয়ে সব্যসাচীর গল্প শুরু হলো, আপনি সে সময়টা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, ধরছেন ধুলো ঝেড়ে পথের দাবির মতো বইগুলো টেনে বার করবার উৎসাহ যোগাচ্ছেন। আপনি এবং আপনার মতো সঞ্চালকদেরও আজ খুব প্রয়োজন, যারা আধমরাতের ঘা মেরে বাঁচাবে। আমার একটা লেখার শেষের দুটো লাইন, না পারার ব্যর্থতাকে কৃতিত্ব দিয়ে জীবনকে জিতিয়ে দেওয়া যায় না, কবিতায় আগুন না ঝরিয়ে আগুনের তাপে নিজেকে ইস্পাতের মতো তৈরি করো, মুখের আগুনে নয় কর্মের আগুনে পুরুক জীবন, সূর্যের মতো তেজ আনো মনে, শিরোনাম নয় আগুন হয়ে ওঠো। বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া, জলপাইগুড়ি। আপনার নামের মধ্যে আগুন রয়েছে। অনেক ধন্যবাদ, খুব সুন্দর লিখেছেন, মজা করলাম। যাই হোক, এরপরে নিবেদিতা সেন শাওয়ারাগুলি থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ চিরন্তনীতে শুনছি শরৎচন্দ্রের পথের দাবি, কতবার পড়েছি এই উপন্যাস, অপূর্ব এবং ভারতীর দেশের প্রতি সংগ্রাম, ডাক্তারের চরিত্র, আজ আবার সেই কালো যে উপন্যাস আপনার কণ্ঠে শুনছি। এসব উপন্যাস কখনো পুরনো হয় না, যতবার পড়ি ততবার নতুনভাবে এসব চরিত্র আবেগ সৃষ্টি করে, সত্যি তাই। অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বল, ভোর চারটে উঠে তোমার পথপানে চেয়ে বসে আছি, যদিও গত সপ্তাহে এবং শুক্রবারে আমার লেখা পড়া হয়নি, তবুও হাল ছাড়িনি, দেখি কতদিন আমার ওপরে এই শাস্তি চলে, সঙ্গে আছি সাতটা পর্যন্ত। ইতি নিরঞ্জন সাহু, বিশপুর হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে। আপনারটাও মিস করে গেছি, তার মানে হয়তো একটা ব্যাপার হতে পারে জানেন তো, মানে সাধারণভাবে আমার মেসেজ ঢুকলে পরে আমি মেসেজ পড়ি, কিন্তু অনেক সময় যে কোনো কারণেই হোক, নেটওয়ার্ক ইস্যু বা ইত্যাদি কারণে হয়তো সেই মেসেজগুলো একটু পরে ঢুকেছে, ছটার পরে, আমি জানি না, মানে নাও হতে পারে কিংবা হতেও পারে। মোট কথা, আমি যদি সামনে মানে কোনোভাবে খেয়াল করতাম তাহলে অবশ্যই পড়তাম। আপনারও এই খারাপ লাগাটার জন্য ক্ষমা চাইছি, আর কি বলি বলুন। আচ্ছা এরপরে লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতি দিহীন মঠ থেকে লিখছি, আজ চিরন্তনীতে অপূর্বর আন্তলিক আনন্দমঠ না, এটা পথের দাবি, গতকাল সেই কাঙ্ক্ষিত স্বাধীনতার পবিত্র দিন উদযাপন করা হলো, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এরপরে লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেজুতি বিবেকনগর, তামাথানি সব, পশ্চিম মেদিনীপুর থেকে, সাত সুরে সারাদিন, তিন দিন।

চিরন্তনী, তোমা পরে আমরা সবাই ভীষণভাবে ঋণী। ফুটবল প্রেমী দিবসে দেশ সেবার কথা চিরন্তনী তুমি মোদের হয়ে উঠেছ সখা। পথের দাবি চিরন্তনীতে বিশেষ নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছ আপনজন। পথ কোথায়, সঠিক পথ আলোর নাহি রেখা, শরৎচন্দ্রের উপন্যাসে খুঁজব পথের দেখা। জীবনের কথা গল্পের অপূর্ব এই ক্ষণে, অপূর্ব এই ক্ষণ সাপ্তাহিক এই নিবেদনে ভরে প্রাণ মন। সব্যসাচীরা যুগে যুগে দেশের জন্য লড়ে, তাদের রক্ত ঘামে এই দেশ উঠছে ভরে। স্বাধীনতার অধিকার চেতনার উচ্ছুরণ, অপূর্ব পঠনে তুমি ভরেছ আমাদের মন। চরৈবতী চিরন্তনী বেশ লাগছে বেশ, উজ্জ্বলবাবুর এই নিবেদন থাকবে মননে রেশ। অরিজিৎ দাস অধিকারী, ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন, পথের দাবি সুমিত্রা দেবীর কাহিনী ভালো লাগছে। আমার দাবি গতকাল কোনো কেন চিরন্তনী শুনতে পাইনি, অনলাইনে লিঙ্ক দেওয়া হয়নি। আমরা FM এ শুনি দণ্ডবত দাদাভাই প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে। হ্যাঁ, গতকাল ইন্দ্রাণী ছিল, ইন্দ্রাণী গতকাল বিভিন্ন মানে যেহেতু স্বাধীনতা দিবস ছিল, বিভিন্ন বিপ্লবীদের ছোট ছোট কিছু গল্পের কোলাজ করেছিল, খুব সুন্দর হয়েছিল অনুষ্ঠান। তবে কোনো কারণে হয়তো সেটার একটা সমস্যা হয়েছে, হয়তো জানি না, সবই তো আমাদের নেটওয়ার্কে চলে না, মানে এই নেটওয়ার্ক ইস্যু কালকে হতেই পারে, একটা বিশেষ দিন ছিল সেই জন্যে, হয়তো সেই জন্য আপনাদের মেসেজগুলো আমরা আগের দিন মিস করে গেছিলাম, জানি না, তবে কিছু একটা হয়েছিল। গুড মর্নিং চিরন্তনী, গুড মর্নিং উজ্জ্বলবাবু, ইউ আর অ্যান ইন্সপায়ারার, ইউর ইন্সপিরেশন লুকস আ ভেরি নিউ ওয়ে টু পারফেক্ট ডিরেকশন, ইউর গড গিফটেড ভয়েস চার্মস মি, স্টে হ্যাপি স্টে হেলদি, গুড মর্নিং। আনন্দ কুমার কর, ধর্মপুর, ইন্দপুর, বাঁকুড়া থেকে অনেক ধন্যবাদ আপনাকেও, এই যে ভালো লাগাগুলো প্রকাশ করেছেন এবং আমাদের জন্য যে আরও বেশি কী বলবো উইশ করেছেন তার জন্য সত্যি সত্যি ধন্যবাদ। সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বলদা, খুব ভালো লাগলো আজকের গান, গল্প সমৃদ্ধ হলাম, খুব সুন্দর উপস্থাপনা ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। প্রিয় চিরন্তনী, আজ রবিবারের চিরন্তনী শুনছি পথের দাবি উপন্যাসের নির্বাচিত অংশ, শুনতে খুব ভালো লাগছে। আজকের দিনে ফোন ব্যবহার এত বেশি যে বই পড়ার হয় না, চিরন্তনী অনুষ্ঠানের মাধ্যমে তবুও তো কিছুটা পাঠ শুনে পড়ার প্রতি আগ্রহ তৈরি হয়। স্বাধীনতা দিবসের পরবর্তীকালে পথের দাবি প্রাসঙ্গিক। সুপ্রভাত, মানসী সামন্ত বাগনান হাওড়া থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। চিরন্তনী, প্রিয় বন্ধু, গতকাল 15 আগস্ট ভারতের 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। ঠিক পরদিনই অর্থাৎ আজ চিরন্তনীর আসরে উজ্জ্বলবাবুর কণ্ঠে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসের প্রধান চরিত্র সব্যসাচীর বীরত্ব গাথা পাঠ, খুবই প্রাসঙ্গিক বলে আমি মনে করি। এই কালজয়ী অংশের পাঠ বর্তমানে স্বাধীন ভারতের সাধারণ মানুষের মনে গভীর আবেগ ও উদ্দীপনা তৈরি করেছিল। এটি আমাদের মনে করিয়ে দেয় যে কত রক্ত ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। উজ্জ্বলবাবুর এই সুন্দর পাঠের মাধ্যমে বিপ্লবীদের সেই মহান আত্মত্যাগ আজ আবার নতুন করে সবার হৃদয়ে উজ্জীবিত হল। সোমনাথ চট্টোপাধ্যায় গ্রাম ডিহা জেলা বাঁকুড়া থেকে লিখেছেন, অনেকদিন পরে আপনার বার্তা পেলাম, ধন্যবাদ। পথের দাবি নয়, স্বাধীনতার দাবি। এখানে স্বাধীনতা কখনো স্বাদহীনতায় পর্যবসিত হবে না। কাল যন্ত্রের রসিকতা যন্ত্রণা দিয়ে গেছে, দীপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে। মানে স্বভাবগতভাবেই আপনি ছোট্ট দু লাইনের মধ্যে দিয়ে আপনার অনেক কথা প্রকাশ করেছেন, ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত ভাই উজ্জ্বল, চিরন্তনীর অমোক গুণে তৃষা মেটে তৃষিত প্রাণে, 80তম স্বাধীনতা দিবসের রেশ টেনে আজকের নিবেদন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি থেকে সব্যসাচী কেন্দ্রিক পাঠ খুবই প্রাসঙ্গিক। উজ্জ্বল ভাইয়ের কণ্ঠ বৈচিত্র্যতায় কাহিনীর চরিত্রগুলো জীবন্ত দৃশ্যমান হয়ে উঠেছে। বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, আজকের গল্প পাঠ ও অপূর্ব অসাধারণ, ভীষণ ভালো লাগলো। বন্দে মাতরম মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন, ধন্যবাদ আপনাকেও। গুড মর্নিং উজ্জ্বল দাদা ভাই, প্রথমে 80তম স্বাধীনতা দিবসে আপনাকে এবং সমস্ত ভারতবাসীকে স্যালুট। চিরন্তনী নিয়মিত শুনতে পারি না, তবে আজ শুনছি শরৎচন্দ্রের সব্যসাচীর গল্পে আপনার কলায় দারুণ লাগলো। দীপং কুমার তুং গ্রাম বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে, অনেকদিন বাদে আপনার পত্র পেলাম, খুব ভালো লাগছে। কারণ এই অনুষ্ঠানগুলোতে আমরা মানে আমার নিজের অবশ্যই অনুষ্ঠান কখনো শোনা হয় না, কারণ কথাগুলো সবই তো হাওয়ায় মিলিয়ে যায়। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো কখনো কখনো এটাকে রেকর্ড করে রাখেন, সেগুলো যদি কখনো পাওয়া যায় তাহলে হয়তো শুনতে পারি। তবে হ্যাঁ, এটাও খুব সত্যি কথা, এই লেখার বাইরেও প্রচুর মানুষ আছেন যারা অনুষ্ঠান শোনেন, যারা আমাকে পরবর্তীকালে হয়তো অন্য কোনোভাবে জানান যে তাদের এই অনুষ্ঠানটা খুব ভালো লেগেছে। বিশেষ করে আমাদের এই বিভাগের প্রচুর মানুষ আছেন যারা শোনেন এই অনুষ্ঠানগুলো, তারাও জানান। কমলেন্দু দাস বাঘাজ

পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন উজ্জ্বল দাদা ভাই। গতকাল নেটওয়ার্ক সমস্যার জন্য শুনতে পাইনি, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। কালকে একটা বড় সমস্যা হয়েছিল, বুঝতে পারছি আপনারা সবাই যেভাবে লিখেছেন। বন্দে মাতরম, জয় হিন্দ। গতকাল নেটের সমস্যা থাকায় শোনা হলো না চিরন্তনী। যাই হোক, শুভ সকাল ঘুম ভাঙানো রবিবারের চিরন্তনী। শিবশঙ্কর সাতপুয়া গড় হরিপুর আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে লিখছি। অনেক ধন্যবাদ আপনাকেও উজ্জ্বল দাদা। গল্প আর গানে অনেক সুন্দর হচ্ছে, অপেক্ষা রইল পরের সপ্তাহের জন্য। ওড়িশা কটক থেকে কে লিখেছেন? চঞ্চল রায়। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকেও। বার্তা কারা পাঠিয়েছেন? সময় তো হু করে ছুটছে দেখছি বাবা। ভেবেছিলাম যে হয়তো সবটা পড়ে উঠতে পারবো না, কারণ এত লেখা এসেছিল, তবে পড়ে ফেললাম। যাই হোক, এরপরে কে লিখেছেন দেখা যাক। শুনি, স্বাধীনতার আলো লাগলো এসে এই প্রাণের মাঝে, হৃদয়ের এই মন্দিরে আজ মঙ্গল শঙ্খ বাজে, সেরায় সেরায় প্রতিবাদের প্রতিধ্বনি শুনি, শিরায় শিরায় প্রতিবাদের প্রতিধ্বনি শুনি, তাই তো এই নয়ন মাঝে স্বপ্নের জাল বুনি। স্বাধীন স্বাধীন চিন্তা, স্বাধীন ভাবনা, স্বাধীন হৃদয় পর মানুষের এই অকুল ডাক মনকে দিল নাড়া। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন কে, আজ 30শে শ্রাবণ ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রয়াণ দিবসের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই ভক্তিপূর্ণ প্রণাম, শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম। উজ্জ্বল ভাই, আজ পথের দাবি আর গান শুনছি, এক কথায় ভীষণ ভালো লাগছে, মন থেকে বলছি। এইভাবেই চিরন্তনী এগিয়ে চলুক, এই আশা আগামী দিনে আবার কথা হবে। কেমন আসলে ভালো লাগাগুলো যে আপনারা ভীষণভাবে মন থেকেই বলেন এটা আমরা জানি, আর যখন ভালো লাগায় মানুষ নিবিষ্ট হয়ে যায় তখন তার প্রকাশগুলো না খুব অল্প, খুব স্বচ্ছন্দ হয়। অনেক সময় আমি দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে ভালো লাগায় বুঁদ হয়ে গিয়ে তারা হাততালি দিতেও ভুলে যায়। অনেক ধন্যবাদ আপনাদেরকে, বারবার করে ধন্যবাদটুকুই বলছি। ভোরের সাথী চিরন্তনী, প্রতিপর্বের মতো আজও শুনছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসে আপনার কণ্ঠ যেন জীবন্ত হয়ে উঠল। একটা ছোট ছোট কবিতা পাঠলাম ক্ষুদিরাম বসুকে নিয়ে, অভিজিৎ মণ্ডল লিখেছেন। মেদিনীপুরে জন্ম হলেও কর্ম ভারত জোড়া, ছোটখাটো চেহারা হলেও বীরের তকমা পরা, বাবা মা তাকে ছেড়েছে আগেই মানুষ দিদির কাছে, লেখাপড়ার চেয়েও বেশি ভালোবাসত দেশটাকে। মুচিপাড়ায় ডোমপাড়ায় ঘুরে বেড়াতো, নামা খাওয়া ভুলে ব্যায়াম কুস্তি লাঠি খেলা ভালোবাসত, সাহসী এমন ছেলে। মাস্টারদা দিয়েছিলেন তাকে অত্যাচারী কিংসফোর্ডকে শাস্তির ভার, প্রফুল্ল চাকরিকে সঙ্গে নিয়ে ছুড়ল বোমা, দুর্ভাগ্যবশত কিংসফোর্ড বেঁচে গিয়েছিল সেইবার। 1908 সালের 11ই জানুয়ারি দুজন ব্রিটিশ মহিলার ওপর বোমা ছড়ার অপরাধে ফাঁসির আদেশ হলো জারি। 18 বছরের ক্ষুদিরাম একটু ভয় না পেয়ে দেশের জন্য হাসি মুখে পড়লেন ফাঁসির দড়ি। অভিজিৎ মণ্ডল, মাস্টারদার কি বলেছিলেন? না, একটু অন্যরকম বাড়ির খোসবা ইত্যাদি আছে হয়তো ছিলেন। ঠিক আছে, তবু এত সুন্দর করে লিখেছেন, এটাই ভালো লাগা। এরপরে লিখছেন আলপনা মণ্ডল কলংপাড় আসাম থেকে। সুপ্রভাত উজ্জ্বল দা, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করলাম। নেটওয়ার্কের সমস্যা থাকলে চিরন্তনী শোনা হয় না, আজ সুন্দরভাবে শুনতে পেরেছি, অনেক অনেক ধন্যবাদ। সত্যি এটা আমার নিজেরই কিন্তু অনেক সৌভাগ্য যে আপনারা মানে যে শুনেছেন, শুনতে পেরেছেন এটাই। FM গোল্ডের সাউন্ড ঠিক হচ্ছে না। আচ্ছা, কেউ একজন FM গোল্ডে এটাকে কিউ করছেন, তিনি লিখলেন FM গোল্ডের কথা। আমাদের ইঞ্জিনিয়ার বন্ধুরাও শুনছেন, তারা নিশ্চয়ই সেটাগুলোকে কোনোভাবে কিছু চেষ্টা করবেন। তবে আজকে একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছি, আজকে বন্দে মাতরম দিয়ে শেষ করব, আর একটু পরেই পরম অপেক্ষা করছে আপনাদের জন্য। আজকের ভোরাই এবং নমস্কার করতে নিয়ে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।
2: সুপ্রভাত। ভোরের স্বাধীন আকাশ আর সবুজ গাছ দেখতে দেখতে হঠাৎ পাখির গানে ভেসে এলো সুর, যেন তানপুরার সা, আর তারই সঙ্গে কেউ যেন তবলায় বোল বাজালো ধিন। সঙ্গে সঙ্গে মনের মধ্যে আলোড়ন তুলল স্বাধীন শব্দের তাৎপর্য। গতকাল আমরা মেখে নিলাম আরও এক নতুন দিনের আলো, আজ সেই আলোই তো চুমে চুমে পড়ছে চারপাশে। আসুন স্নাত হই পবিত্র এই দিনের সূচনায়, আপনার সঙ্গে কানে কানে গানে গানে আর যে সংযোগটা।

আপনারা খুলেছেন, বাইরের বাতাসটায় কেমন মাটির গন্ধ, তাই না? এই গন্ধ আমাদের দেশের মাটির। মাথার উপর ওই যে আকাশ, এই আকাশ আমাদের। প্রতিদিনের মতো আজ সকালের আকাশের গায়েও আমরা দেশের নাম লিখে রাখলাম ভারতবর্ষ। কারণ দেশ মানে তো শুধু পতাকা নয়, দেশ মানে মায়ের কপালে দেওয়া প্রথম চুমু। আজকে সকালটা আমরা রাখছি একটাই রঙে, দেশের রঙে। কারণ দেশ মানে শুধু ম্যাপের আউটলাইন নয়, দেশ মানে ভোরে মায়ের এগিয়ে দেওয়া এক থালা ভাত, দেশ মানে স্কুলের প্রার্থনা, দেশ মানে রাস্তার মোড়ে মোড়ে জাতীয় পতাকা।

আজকে সকালটা আমরা রেখেছি একটাই রঙে, দেশের রঙে। আচ্ছা, দেশ সেবা বা দেশভক্তি মানে কি শুধু সীমান্তে দাঁড়ানো সেনাবাহিনী? বোধ হয় নয়, বরং আমাদের প্রত্যেকের নিজের কাজটা ঠিক মতো করে চলা। ডাক্তার হলে রোগী দেখা, শিক্ষক হলে মন দিয়ে পড়ানো, দোকানদার হলে ঠিকঠাক ওজনে জিনিসপত্র ক্রেতার হাতে তুলে দেওয়া। ছোট ছোট দায়িত্বই তো দেশকে বড় করে, দেশকে এগিয়ে নিয়ে চলে। আমাদের দেশ শস্য শ্যামলা, খনিজ সম্পদে এগিয়ে থাকা দেশ। পাহাড় আমাদের রক্ষা করে, নদী আমাদের

জল দেয়, বিদ্যুৎ দেয়, মাটি আমাদের শস্য দেয়। আমরা যে দেশে জন্মেছি তার সম্পদকে যত্ন করা মানেও তো দেশকে ভালোবাসা। আর অবশ্যই দেশমাতৃকার বীর সন্তানদের কথা মনে রাখা। দাদুর কাছে শোনা 1971-এর গল্প বা 2000 সালের কারগিলের সেনাবাহিনীর চিঠি, যারা ছিলেন তাঁদের নাম না জানলেও তাঁদের সাহসটা বুকের মধ্যে রাখা হতো দেশভক্তি। শুধু থেমে যাওয়া নয়, চড়ুই বেতি, দেশ এগোয়, কারণ আমরা থেমে যাই না।

রাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM।

1965 সালের একটি চিঠি, সীমান্ত থেকে এক সৈনিকের তার মায়ের কাছে লেখা চিঠি। মা, এখানে খুব ঠান্ডা, কম্বল নেই, কিন্তু ভয় নেই। কাল রাতে তারা দেখছিলাম, ওই তারাগুলো কি আমাদের বাড়ির উঠোন থেকেও দেখা যায়? তুমি চিন্তা করো না মা, আমি ফিরব, এই মাটির জন্য ফিরব। খাবার টেবিলে আমার একটা আসন ফাঁকা রেখো মা, এতে তোমার। সেই চিঠিটা আর পৌঁছয়নি, আজও কত মা খাবার টেবিলে একটা আসন ফাঁকা রেখে দেন, তাই না? দেশভক্তি মানে ওই যে ওই ফাঁকা চেয়ারটা।

ভাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

দেখেছেন ওই যে ইউনিফর্ম পরা ছেলেটি ট্রেন ধরছে? ওর ব্যাগে না মায়ের হাতের তৈরি লাড্ডু কিংবা নাড়ু, কেক, নিমকি বা শুকনো কিছু মিষ্টি ফল। ও জানে না, ও জানে না ও আবার বাড়ি ফিরবে কিনা। তবু হাসতে হাসতে বলে, আসছি মা। দেশ মানে ওই ওই আসছি মা। দেশ মানে যে কথা দিয়ে কথা রাখে। আমরা যারা নিশ্চিন্তে ঘরে বসে চা খাচ্ছি, আমাদের দায়িত্ব ওদের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখা। আসুন না আজ সকালে একটু চুপ করে বসি, যারা ফেরেননি তাদের জন্য একটু নিরবতা পালন করি। মনে মনে কুর্নিশ জানাই সীমান্তে কাঁটা তার রক্ষার জন্য, ছোট্ট বাংকারে অনাহারে নির্ঘুম রাত জাগেন যারা তাদের। আসুন সবাই মিলে কিছুক্ষণ চুপ করে বসে থাকি।

রাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

দেশভক্তি তো কোনো ভাষণ নয়, দেশভক্তি হলো 15ই আগস্টের পরের দিন রাস্তায় পড়ে থাকা পতাকাটা তুলে পরম যত্নে ভাঁজ করে রাখা। স্বাধীনতা মানে ক্ষুদ্রতা থেকে মুক্ত হওয়া, স্বাধীনতা মানে কলুষতা থেকে মুক্ত হওয়া, ঈর্ষা থেকে মুক্ত হওয়া, পরশ্রী কাতরতা থেকে মুক্ত হওয়া, স্বাধীনতা মানে অসুন্দর থেকে সুন্দরের পথে ফেরা, অন্ধকার থেকে আলোর পথে ফেরা, হিংসা থেকে ভালোবাসার পথে ফেরা। স্বাধীনতার উদযাপন তাই হোক প্রতিটি দিন, সুরে তালে ছন্দে 100.1 FM গোল্ডের সঙ্গে। আজ প্রভাত বিনায় আপনার সঙ্গে, আমি আরজে সংযুক্তা।

হে মোর স্বদেশ, আমি নত জানু তোমার শিয়রে কাটে সারা বেলা, তোমার আকাশ তোমার বাতাস এখন নিঃশব্দে হেঁটে যায় যেন ধ্যানমগ্ন

কোনো সন্ন্যাসী, গহন অরণ্যে নিরবতা। তোমার পদচিহ্নে দিয়েছি ফুল সাজিয়ে তোমাকে প্রণাম। গান শুনতে শুনতে প্রভাত ভিনা থেকে বিদায় নেব। আমি আর যে সংযুক্তা ফিরে আসবো 8:30 মিনিটে সুর মহলে।

0: history and personality, with traditional dating platforms losing steam. Under the headline, AI-led matchmaking apps getting all the investor love. And with that, it's back to you, Anuja.
1: Thank you, Saira. And now before we end the bulletin, the headlines once again. Prime Minister Narendra Modi urges all parties to support implementation of women's reservation in parliament and state assemblies to strengthen women's contribution in shaping India's policies. Prime Minister announces free online coaching for competitive exams aspirants to ease financial burden on their families. 1 crore youths to be trained in artificial intelligence in next 1 year. Suryapat Tiranga, first of its kind campaign involving Indian missions in over 50 countries, concludes in San Francisco. Government rolls out foreign asset disclosure scheme for small taxpayers. And in chess, world number one Magnus Carlsen retains eSports World Cup title. And with that, we end the morning news. Have a nice day.
2: গোল্ডেন সময় আপনি শুনছেন 100.1 FM Gold 100.1 FM Gold
3: জানো আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায় রোজ ওয়াশিং মেশিন চালায় বাড়িতে দুটো ফ্রিজ তার সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো জিরো আমি প্রশ্ন করতে ভাইপো বলল
4: কাকা সবই উপরওয়ালার দয়া মানে সোলার প্যানেলের
3: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন পিএম সূর্যঘর .gov.in
5: হর ঘর সূর্যঘর
2: গানে কথায় গোল্ডেন সময় আপনি শুনছেন 100.1 FM Gold 100.1 FM Gold
6: সোনালি সকালে সোনালি দিনের গান রবিবারের সুরমহলে আপনি শুনছেন সুরমহল সুরমহল শুধুমাত্র 100.1 FM Gold
7: নমস্কার শুভ সকাল এখন মাঝে মধ্যে আকাশের ফাঁক গলে পড়ছে এক অদ্ভুত বেদুইন আলো যে আলোয় মন ভালো করা কার পদধ্বনি এইসব এলোমেলো ভাবনার গায়ে সুরের পালক বোলাতেই তো 100.1 FM Gold কলকাতায় আমরা সাজাই সুরমহল প্রত্যেক রবিবার সকাল 8:30 থেকে 10:00 আজ আমাদের সঙ্গে যিনি এসেছেন তিনি আমাদের খুবই ছোট্ট মানুষ দেখতে শুনতে কিন্তু কাজের জগতে বেশ খানিকটা এগিয়ে পড়েছে আমাদের সকলের খুব প্রিয় আরাত্রিকা আরাত্রিকা সুপ্রভাত ওয়েলকাম অনেকদিন পরে আবার তোমাকে পেলাম তাই তো
8: কেমন আছো
7: আমি তো খুব ভালো আছি আর আজ আরো ভালো হয়ে গেছি তোমাকে দেখে আপনারা তো টেলিফোনে আসবেনই 2248808585 এই নাম্বারে আর অলরেডি আরাত্রিকা 9903055992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আসতে শুরু করেছে সেসব তো পড়বো আর আমরা শুরু করে দিয়েছি আমাদের ফেসবুক লাইভ রেডিও সেটা তো আপনারা শুনছেনই তার সঙ্গে সঙ্গে একটু চোখ রাখতে পারেন আমাদের ফেসবুক লাইভ দুটো পেজ আকাশবাণী কলকাতা তো রয়েছে সঙ্গে সঙ্গে 100.1 FM Gold কলকাতা এই দুটো পেজে আমরা রয়েছি লাইভ আপনার সঙ্গে হ্যাঁ আপনার সঙ্গে নানাভাবে কমিউনিকেট করব আমরা অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ করবেন এসএমএস করবেন আর কমেন্ট করবেন আমাদের ফেসবুক লাইভে আর যদি কথা বলতে চান কানে কানে তাহলে অবশ্যই 2248808585 এই নাম্বারে আপনারা চলে আসবেন সরাসরি আমাদের সুরমহলে সঙ্গে আজকে কে রয়েছে আর আত্রিকাকে সাপোর্ট দেওয়ার জন্য তিনজন অত্যন্ত গুণী সহশিল্পী রয়েছেন আমাদের সঙ্গে অক্টোপ্যাডে রয়েছেন দীপায়ন রয়েছেন কিবোর্ডে অভিষেক অভিষেকের সঙ্গে গতবারেও দেখা হয়েছিল তাই তো আর গিটারে রয়েছে চন্দন সবাই মিলে খুব সুন্দর করে আজ এগিয়ে নিয়ে যাবে সুরমহল আপাতত আমার আর কোনো কাজ নেই আমি শুধু গান শুনবো আর আপনাদের জন্য অপেক্ষা করব চলো আরাত্রিকা কিভাবে শুরু করবে ভাবছো গতকাল 15ই অগস্ট গেছে আমরা সেই মুডটা থেকে এখন বেরোবো না তাই তো
8: একদম নিশ্চয় নিশ্চয়
7: চলো সেইভাবেই ভেবেছো তো
8: আমার প্রথম গান রবি ঠাকুরের গান স্বদেশ পর্যায়ে আমাদের সকলের ভীষণ পরিচিত

পবিত্র উচ্চারণ, একটা অন্যরকম ভালো লাগায় ভরে গেলাম আমরা সবাই, তাই না? গতকাল রাতে যেরকম উন্মাদনা হুজুগ আমরা দেখেছি, তারপরে এই যে সকালটা স্নিগ্ধ, শান্ত, সৌম্য, কি সুন্দর।

0: লাগলো, তাই না? গতবারের কথা অনেকেরই মনে রয়েছে, যখন আরাত্রিকা এসেছিল তখন একটুখানি ওর গলার সমস্যা ছিল, তো সেই কথাই অনেকে লিখেছেন দেখছি। তার মধ্যে প্রথম যে মেসেজটি এসেছে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে লিখেছেন, প্রথমবার গাইতে এসে কণ্ঠ তোমার রুদ্ধ, মোদেরকে গান শোনাতে তোমায় করতে হলো যুদ্ধ, ভাঙা গলায় একের পর এক গাইলে তুমি গান, লড়াকু তুমি গানে গানে ভরালে অনুষ্ঠান, কালকে মোদের পার হয়েছে স্বাধীনতার দিন, কণ্ঠ ছেড়ে গেয়ে ওঠো উজ্জ্বল দিন, ডাকে স্বপ্ন রঙিন, তোমাকে নিয়ে স্বপ্ন মোরা দেখি বহুদিন থেকে, জেগে ওঠার গানে সকলকে তুমি জাগাও আরাত্রিকা। সুন্দর করে লিখেছেন গান, অনুরোধ, বেশ কয়েকটি গানের অনুরোধ, বিস্তীর্ণ দুপারে ধিতাং ধিতাং বলে, পথে এবার নামোসাথী, উজ্জ্বল দিন, ডাকে স্বপ্ন রঙিন। হ্যাঁ, এই গানগুলোর রিকোয়েস্ট আসবে জেনেই তো আজ আরাত্রিকাকে আপনার কাছে নিয়ে আসা। অনেকদিন ধরে আমিও অপেক্ষায় ছিলাম যে এমন একটা দিনে আরাত্রিকাকে পাবো যেদিন ওর কাছে এই ধরনের গান শুনবো, কারণ এই সব গান ওর কণ্ঠে যেভাবে আমরা শুনে অভ্যস্ত এবং এত ভালো লাগে আমাদের শুনতে, যে আজকের দিনটাই ওর জন্য ঠিকঠাক দিন ছিল, কি আরাত্রিকা, তাই না? ভেবেছি ঠিক না?
1: একদম
0: একদম। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি। হ্যাঁ, সুপ্রভাত।
2: আমি আলমবাজার থেকে বলছি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
0: সব্যসাচী বলো।
2: আসলে আরাত্রিকা যখনই গান করে মনে হয় খুব সুন্দর একটা তাজা বাতাস বয়ে গেল
0: একদম,
2: এবং কোনো দেখনদারি নয়, কোনো মানে এক্সট্রা কিছু মানে কাজকর্ম নয়, শুধুমাত্র পরিশীলিত উচ্চারণ এবং দরদ দিয়ে সে গান গিয়ে চলে।
1: অনেক ধন্যবাদ।
2: রবীন্দ্র সঙ্গীতের কথা যখন এলো, বলি এবারে রবীন্দ্র ভারতী সোসাইটিতে রথীন্দ্র যে সভাটি রয়েছে, মঞ্চটি আছে, সেখানে ওর বোধ হয় এবারে গান শুনেছিলাম, এবং ওই গানে তো একটা কোয়ালিটি অডিয়েন্স থাকে, কিন্তু তারা যখন স্থিতধি হয়ে বসে এবং আরাত্রিকাও একদম নিজেকে পুরো সঁপে দিয়ে গান গেছিল, মনে হয়েছিল যেভাবেই বোধ রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানো যায়। আরেকটা খুব মনে আছে, যখন ও একদম বিদ্রোহী কবিতা বলে কারার ওই লৌহ কপাট গিয়েছিল, যে একজন শিল্পী সে প্রথমে একটা আবৃত্তি করে তারপরে গান করছে, এটা খুব একটা অভিনব মনে হয়েছিল।
0: ঠিক তাই,
2: যেদিনকেও আমি রূপে তোমায় ভোলাবো না গিয়েছিল, সেদিন বোধ হয় মনের সবকটা দরজা খুলে গিয়েছিল ওর গানে। যেদিনকেও রানার গিয়েছিল, ওইটুকু মেয়ে রানার গানের মতো একটা শব্দ গান করছে, প্রত্যেকটা শব্দকে যেন বুঝে বুঝে, মনে হয়েছিল আরাত্রিকা বোধ হয় এইভাবেই গানের মধ্যে দিয়ে আরতি করে।
0: রবীন্দ্রনাথ
2: থেকে সলিল চৌধুরী হয়ে গণসঙ্গীত, আধুনিক সমস্ত কিছু নিয়ে এসে এগিয়ে চলুক সামনের দিকে, এটুকু শুভকামনা আমাদের রইল।
0: অনেক ধন্যবাদ সব্যসাচী সঙ্গে থাকার জন্য। আপনিও টেলিফোনে আসতে পারেন 2248-8085 এই নাম্বারে। এই সমস্ত ফোনগুলো না আমাদেরকে আরও বেশি উদ্বুদ্ধ করে, তাই না? মানে এত কিছু মনে রেখেছেন, এবং ভালোবাসাটা কোন জায়গায়, তাহলেই মানুষটিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখা যায় সবটা নিয়ে, মানে কখন কোন গান কোন মঞ্চে তুমি গেয়েছো একদম নখদর্পণে, এইটা কিন্তু সত্যি সত্যি কতটা ভালোবাসা থাকলে এটা আমরা দেখতে পাই, কারোর কাছে পাই। আচ্ছা, একটুখানি ফেসবুক লাইভে চোখ রাখি, 100.1 FM Gold কলকাতা পেজে কারা কারা কে কী লিখছেন দেখি একটু। নবকুমার কর্মকার, সংযুক্তা, গতকাল আমরা দেশের 80তম স্বাধীনতা দিবস উদযাপন করেছি, আমার প্রিয় সুরমহলের প্রত্যেক সদস্যকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, সকলে সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের প্রতি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। কারার ওই লৌহ কপাট, পথে এবার নামোসাথী, উত্তরপাড়া থেকে অকৃত্রিম ভালোবাসা জানিয়েছেন তিলক পাল, এবং রিকোয়েস্ট করেছেন এই দুটি গানের। আচ্ছা, মুক্তির মন্দির ও সোপানতলের গানটিরও রিকোয়েস্ট এসেছে, ভারতবর্ষ আজকে এইসব গানের রিকোয়েস্ট আসবে, তুমি যতই ভাববে যে অন্য কিছু শোনাবো তখন মানুষজন কিন্তু এইগুলো রিকোয়েস্ট করবে।
1: প্রস্তুত হয়ে,
0: হ্যাঁ হ্যাঁ, ভারতবর্ষ মানে এগুলো তোমাকে দেখলে এই গানগুলোর কথাই আমাদের বেশি করে মনে হয়, কিন্তু একটু একটু অন্য গানও গেও। হ্যাঁ, ভারতবর্ষ সূর্যের এক নাম, এই গানটি রিকোয়েস্ট এসেছে। সীমা দাস লিখেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে, লিখেছেন খুব সুন্দর গান দিয়ে শুরু হলো, সুরমহলের সকলকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা কমেন্ট করতে থাকুন, মেসেজ করতে থাকুন, ফোন করতে থাকুন, আমরা আরাত্রিকার দিকে একটু হাত বাড়াই, জিজ্ঞেস করি যে পরের গান কি হবে, এখন কি আমরা এই এই ধারায় থাকবো একটুক্ষণ নাকি?
1: নিশ্চয় নিশ্চয়,
0: চলো কি শোনাবে ভাবছো বলো।
1: ধন্যধন্য পুষ্পভরা,
0: হ্যাঁ
1: ভীষণ প্রিয় গান,
0: সবাই মিলে।

0: এইগুলো গানগুলো গাইলে না কীরকম একটা মনের মধ্যে, আমি জানি না তোমার কীরকম হয়, আমাদের মন থেকেই মনে হয় গানগুলো আলাদা করে তো আমরা শিখিনি কখনো, তাই না? কিন্তু সবটাই মুখস্থ
1: একদম,
0: মানে এইখানেই এই গানগুলোর আবেগ আসলে জড়িয়ে রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে?
2: নমস্কার।
0: নমস্কার,
2: সুপ্রভাত।
0: সুপ্রভাত,
2: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন।
2: ত্রিশে শ্রাবণের বর্ষণ সিক্ত সকালে সুরমহলের গানগুলো খুব সুন্দর লাগছে। গতকাল আমরা 80তম স্বাধীনতা দিবস পালন করেছি, তাই সকলকে এই স্বাধীনতা দিবসের হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমি দুটি গানের অনুরোধ করছি, সম্ভব হলে একটি শোনাবেন। প্রথম গানটি এই দেশ এই দেশ আমার এই দেশ, এই দেশেতেই জন্মেছি মা। দ্বিতীয় গানটি হল ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন, যদি সম্ভব হয় একটি শোনাবেন।
0: নিশ্চয়ই, খুব ভালো থাকবেন, নমস্কার। একটা সময় ছিল, তোমরা সেই সময়টা দেখোনি, আমরা তখন বেশ রেডিও শুনি এবং তখন আমি কলকাতার বাইরেই থাকতাম, তো ছোটোবেলায় ওই সকালবেলায় দেশ গান একটা অনুষ্ঠান হতো এবং সেখানে এই গানগুলো হতো, মানে সেখান থেকে দিনের পর দিন শুনতে শুনতে, তখন আমরা ছোট কুচি মানে তোমার মতন যখন, তখনও সেই অনুষ্ঠান আমরা শুনতাম এবং বেশ কিছু গান, যেমন ধন্য আমি জন্মেছি মা তোমার ধুলিতে, গৌরী শৃঙ্গ তুলেছে শির, আজকে সকালবেলা গানগুলো বাজাতে বাজাতে আমি দেখলাম যে আমার পুরো গানগুলো মনে রয়েছে। এইখানে এই গানগুলো বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম আমাদের সঙ্গে সঙ্গে পথ চলে। আচ্ছা, একটুখানি ফেসবুক লাইভে তো চোখ রাখবই, তার আগে দেখি সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, সুরমহল সুরে ভাষায় নতুন নতুন গায়ক গায়িকা আজ এই আসরে গান গাইছে, শিল্পী আরাত্রিকা সঞ্চালিকা সংযুক্তার কথামালায় আজও আমাদের হৃদয় জোড়ায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুভাষদা, এইভাবে সঙ্গে থাকবেন। উঠেছে গতকাল স্বাধীনতার পতাকা, আজ সকালে সুরমহলের শিল্পী আরাত্রিকা, সুরের রাশি ছড়িয়ে পড়ে শ্রোতাদের মনে যেমন রবি রশ্মি ছড়ায় ওই গগনে, যন্ত্রশিল্পীরা শিল্পীর পাশে বসে সুমধুর ধ্বনি তাদের গানের সাথে মেশে, সংযুক্তাদেরও মিষ্টি কথা নানানভাবে বলা, অন্যরকম ভালো লাগা দেয় মনে দোলা। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে প্রত্যেক দিনের মতো খুব সুন্দর করে লিখেছেন, আর এবার একটু ফেসবুক লাইভে দেখতেই হবে কে কী লিখেছেন। সংযুক্তা ম্যাডাম আপনি সুস্থ থাকুন। আরে আমার কথা শুধু বললে তো হবে না, আরাত্রিকা এসেছে তার কথাও বলতে হবে, সঙ্গী সাথীদের কথাও বলতে হবে, আমার সৌরভ আছে, সৌরভ না থাকলে আমি চোখে অন্ধকার দেখি, আপনারা প্রত্যেকে জানেন সৌরভ রয়েছে, আমাদের পায়েল ম্যাম রয়েছেন, অবশ্যই শুভায়ন স্যার রয়েছেন এবং আমাদের কন্ট্রোল রুমের সকলে রয়েছেন, সবাই মিলেই আসলে আপনাদের কাছে আমরা এক বিরাট পরিবার নিয়ে এভাবে সঙ্গে আসি। প্রদীপ মণ্ডল লিখেছেন, খুব ভালো লাগছে অনুষ্ঠান, হরিনারায়ণপুর শ্যামপুর হাওড়া থেকে। আচ্ছা, দীপক চক্রবর্তী, দীপক আরে অনেক দিন পরে আপনাকে পেলাম তো, বাংলাদেশ থেকে অনেক দিন পরে কেন লিখেছেন, মাঝখানে কোথায় ছিলেন? হ্যাঁ, হাজরাডাঙ্গা দেবীগঞ্জ পঞ্চগড় থেকে, বাংলাদেশ থেকে। আচ্ছা, দীপঙ্কর পাহাড়ি লিখেছেন, বাহ বাহ খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। শঙ্করচন্দ্র দে জয়েন করেছেন আমাদের ফেসবুক লাইভে, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, নবকুমার কর্মকার, রমা রায় লিখেছেন, সুপ্রভাত সংযুক্তা, অনুষ্ঠান শুনছি খুব ভালো লাগছে, সুরমহল অনেক দূর এগিয়ে গেছে, আরাত্রিকার কণ্ঠে নতুন সুন্দর সুন্দর গান ভরে উঠুক সকলের মন প্রাণ, সকলের জন্য অনেক অনেক অনেক ভালোবাসা, দাসনগর হাওড়া পাঁচ থেকে। আমরা পরের গান শুনি আরাত্রিকা, পরের গান কি ভেবেছো তুমি,
1: কি শুনতে চাও বলো?
0: আমি কি বলবো, তার আগেই তো আমার যারা শ্রোতা রয়েছেন, লিসনাররা রয়েছেন, তারা এত সুন্দর সুন্দর গানের অনুরোধ করেছেন যে সবার সব গানের অনুরোধ সব মিলে মিশে গেছে। আসলে এই গানগুলো এরকমই, মানে বুকের মধ্যেই থাকে। তুমি যেখানে যেখানে অনুষ্ঠান করতে যাও সব জায়গাতেই নিশ্চয়ই এই ধরনের গানের রিকোয়েস্টই আসে। আসলে তোমার প্রজন্মের শিল্পীদের কাছে আমরা খুব কম পাই, ইদানিং আবার পাচ্ছি, তো সেই কারণে এই গানগুলো তো একটু স্পেশাল আমাদের কাছে, ফলে শুনতেই হবে, আর আরাত্রিকা আমাদের কাছে খুব স্পেশাল, চলো সেই জন্য আজকে স্পেশাল ডেটার জন্য কি বাঁচিয়ে রেখেছিলাম যে এই দিনকে ওকে ডাক পাঠাবো, চলো পরের গান শুনি।
1: এবার দেশাত্মবোধক গানই গাইবো নাকি একটু অন্যরকম গাই?
0: একটু অন্যরকম গাও, স্বাদ বদল করি, আবার ফিরে আবার
1: নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, খুব প্রিয় গান নীল আকাশের নিচে।

0: এই গানটা যেন কিভাবে একটা আবেশ তৈরি করে দেয়, একটা অদ্ভুত আচ্ছন্ন করে দেওয়া গান। আপনি কি বলবেন? নমস্কার, কে আছেন টেলিফোনে?
1: নমস্কার দিদি।
0: নমস্কার,
1: শুভ সকাল।
0: শুভ সকাল।
1: আমি গান থেকে শুনে বলছি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন গানের অনুরোধ? ভালো লাগছে। আচ্ছা বেশ, সঙ্গে থাকুন। এভাবেই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ফেসবুক লাইভে মৌসুমী তরফদার, লিখেছেন কি ভালো ভালো গান। মধুমিতা শ্রীবাস্তবা, মধুমিতা শ্রীবাস্তবা লিখেছেন খুব সুন্দর প্রোগ্রাম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। রাজকুমার শাহু একটা দারুণ প্রস্তাব দিয়েছেন, লিখেছেন ক্যামেরার পেছনে থাকা সৌরভকে একটু দেখতে চাই। সৌরভ সৌরভ কোনো সময় ক্যামেরা ফেস করে না।

0: ছোটবেলায় অনেকের প্রেয়ার সং ছিল এই গান, এবং আমার না ছোটবেলা থেকেই খুব অদ্ভুত অদ্ভুত খেয়াল হতো জানো তো, মানে আমার এই গানটা শুনতে শুনতে চার্চে যেতে খুব ইচ্ছে করতো। আমার পাশেই খ্রিস্টান ফ্যামিলি ছিল, তাদের সাথে বেশ কয়েকবার গেছি। আমার মনে হতো কি ওই যে চার্চের যে একটা অর্কেস্ট্রা হয় না, একটা বেল হয়, তার সঙ্গে এই গানটা গাইলে একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স তৈরি করবে। কখনো ট্রাই করো, আমার মনে হয় এই খুব ভালো লাগবে। মানে আমরা করেও ছিলাম তো, তখন সকলে খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন। মানে আমার বেশ কিছু এরকম মনে হয় যে এই গানটার অ্যারেঞ্জমেন্টটা একটু একটু অন্যরকম করলে একটা অন্যরকম জিনিস তৈরি হবে, সেটাও একটা সত্যি সত্যি খুব ভালো লাগার একটা বিষয়। নমস্কার, কে আছেন সঙ্গে টেলিফোনে, কে আছেন? হ্যাঁ
1: নমস্কার,
0: নমস্কার, নমস্কার।
1: গুড মর্নিং,
0: গুড মর্নিং।
1: আমি মহেশতলা থেকে দেবাশিস বলছি।
0: হ্যাঁ দেবাশিস দা,
1: তো আজকে সত্যি একটা মানে অনন্য অনুষ্ঠান শুনছি, এখানে কোনো কথা হবে না। অনেকদিন জানো এই অনুষ্ঠানগুলোর অপেক্ষায় ছিলাম। গতকাল আমরা 80তম স্বাধীনতা দিবস পার করে এসেছি, সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা, আরো বড় হও। আমরা আমাদের বয়স অনেক বেশি, তোমরা অনেক জুনিয়র, তো সত্যি তোমার গান মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানে শোনা যায়, তো খুব ভালো লাগছে। আজকে একটি গানের অনুরোধ করব যদি সম্ভব হয়, ক্যালকাটা ইউথ কোয়ার পরিবেশিত ওরা জীবনের গান গাইতে দেয় না, এই গানটা অনেকদিন অনেক জায়গায় শুনেছি কিন্তু তোমার কাছে আমরা আমি আশা করবো এই গানটা যেন শুনতে পাই। তো ধন্যবাদ,
0: ধন্যবাদ, ধন্যবাদ। এভাবে সঙ্গে থাকবেন এবং প্রত্যেকে এমন চমৎকার সব গানের অনুরোধ করছেন, এবং এই গানগুলোই আপনারা বেশি করে শুনতে ভালোবাসেন। আমিও পার্সোনালি আমিও খুব ভালোবাসি। একজন ফোন করছেন, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে আমি বারবার করে মনে করিয়ে দিই, ওটি তো হোয়াটসঅ্যাপ এবং SMS-এর জন্য। হোয়াটসঅ্যাপ করুন, SMS করুন, আর টেলিফোন করতে হলে 2248-8085 এই নাম্বারে টেলিফোন করুন, কথা হবে। এই 9903052992 এই নাম্বারটিতে আমি কিছুতেই টেলিফোন ধরবো না, কেমন? টেলিফোন ধরার জন্য যে নাম্বারটি রয়েছে, মানে টেলিফোনে কথা বলার জন্য যে নাম্বারটি রয়েছে, সেই নাম্বারেই আপনাকে আসতে হবে, সেটি হলো 2248-8085। আসতে থাকুন টেলিফোনে। আমি দেখি কে কি লিখেছেন। শুভ সকাল দিদিভাই, খুব ভালো গান হচ্ছে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথের, কি মিষ্টি একটা গানের অনুরোধ করেছেন। শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে। যাদবেন্দ্র পাণ্ডা লিখেছেন, খুব সুন্দর অনুষ্ঠান, প্রভাত বিনাও খুব ভালো লেগেছে, দেশের রঙের কথায় গানে অসাধারণ উপভোগ করলাম, বেশ ভালো লাগলো। যাদবেন্দ্র পাণ্ডা জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। দয়াময় পাত্র আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন, লিখেছেন দারুণ, অনেক শুভেচ্ছা রইল। রাজেশ মুখার্জি লিখেছেন আরাত্রিকা বেলিয়াতোর থেকে। আচ্ছা, আরাত্রিকার খুব কাছের জায়গা, তাই তো?
2: হ্যাঁ একদমই।
0: কৌশিক ব্যানার্জি লিখেছেন জয়গুরু, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, প্রণাম প্রণাম নেবেন সকলে। দীপঙ্কর পাহাড়ি লিখেছেন, আচ্ছা হ্যাঁ, এটা আমাদের স্কুলে প্রেয়ার হতো, দেখেছো? এইভাবেই আসলে এই গানগুলো আমাদের সঙ্গে মিলেমিশে থাকে, একদমই। সেই জন্যই আমরা কোথাও কোনোদিন ভুলবো না, এবং যেখানে চান্স পাবো সেখানেই গাইবো, সবাই মিলে গাইবো। চলো পরের গান শুনি।
2: পরের গান আমার ভীষণ প্রিয় একটি গণসঙ্গীত, এবং এই গানটারও আমি রিকোয়েস্ট পেয়েছিলাম, ওই উজ্জ্বল দিন।
0: বাহা, শুনি। আমি কি মেসেজ পড়ে নেবো একটা? সুপ্রভাত সকল শ্রোতা বন্ধু, আর যে সংযুক্তা দিদি, আজকে শিল্পী ও আকাশবাণীর সঙ্গে যুক্ত সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আচ্ছা, সেই গানগুলোর অনুরোধ আবার এখানেও করেছেন। আচ্ছা, সব মানে সমস্ত দিক থেকে সমস্ত মাধ্যমে যাতে নিজের পছন্দটা পৌঁছে দিতে পারি, সেই জন্য এরা এই ব্যবস্থাগুলো করেন। আচ্ছা ঠিক আছে, রেডি তোমরা? চলো শুনি।

0: কি ফ্রেশ একটা গান না, মানে
1: একদম ভীষণ তরতাজা, মানে
2: ভাবছিলামই
0: তো
2: আজকে তো পেয়েছি অত্যন্ত গুণী প্রিয় শিল্পী বাঁকুড়ার লালমাটির আরাত্রিকা। আরাত্রিকার সঙ্গে কথা হয় অনুষ্ঠানে চ্যানেলের মাধ্যমে, কিন্তু আরাত্রিকার বাবার সঙ্গেও আমার কথা হয় ফোনে।
0: আচ্ছা, কোনো অনুরোধ আছে? বিশাল একটা লিস্ট তো আগেই লিখে ফেলেছেন।
2: আরেকটু অনুরোধ রাখি, কারোর হইলে অকপাট বা রানার থেকে যদি পরিবেশন করে।
0: আচ্ছা বেশ, সঙ্গে থাকুন তিলকদা, এইভাবেই সঙ্গে থাকুন আপনারা প্রত্যেকে। আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন দেবাশিস দুলাল মুখার্জি, লিখেছেন খুব ভালো লাগছে। শঙ্কর চন্দ্র দে লিখেছেন বারাসাত থেকে, আরাত্রিকার মিষ্টি কণ্ঠস্বরের স্বাদ নেপথ্যে বাজনা আজ করেছে বাজি মাত। গান শুনি না বাজনা শুনি মিলেমিশে একাকার, যতই মোরা শুনতে থাকি শুনেই চলি বারবার। পিকু দীপায়ন শানু খুব ভালো। আচ্ছা, এই ডাকনামগুলো জানা হয়ে গেল। দেবাশিস দুলাল মুখার্জি লিখেছেন আরাত্রিকা খুব ভালো লাগছে শুনতে, দারুণ। সুতনুকা মাইতি লিখেছেন শুভ সকাল, শুভ সকাল তোমাকে দিদি, তোমাকে আর মিষ্টি আরাত্রিকাকে অনেক ভালোবাসা। আলোক বিশ্বাস লিখেছেন আরাত্রিকা খুব সুন্দর হচ্ছে তোমার গান, সকাল সকাল গানের ভেলা নিয়ে আরাত্রিকা এসেছে আমাদের মাঝে, খুব ভালো লাগছে। অসীমা পাণ্ডা মিশ্র কেমন আছো বলো, অনেকদিন দেখা হয়নি, দেখছেন আমাদের। সুজয় নাথ লিখেছেন দিদিভাই একটা গান আছে টাপুর টুপুর বৃষ্টি পড়ে,

0: এই গানটি যদি শুনিয়ে দেন খুব ভালো লাগবে। আর যে গানগুলো হচ্ছে সেগুলোও চমৎকার গান, দাদা ভাইরা মিউজিক বাজাচ্ছে, তারা খুব সুন্দর বাজাচ্ছে, খুব ভালো লাগছে। কোথা থেকে লিখেছেন জানাননি, বুলা দাস লিখেছেন খুব ভালো লাগছে। দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে আমরা ভারত মাতাকে প্রণাম জানাই, গঙ্গা আমার মা। এই গানটি যদি শোনান খুব ভালো লাগবে। সুব্রত রঞ্জন দাস সঙ্গে সুনিতা দাস, সুনেত্রা দাস, অভিরূপ দাস গারুলিয়া বাবুঘাট উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে হোয়াটসঅ্যাপ করেছেন 9903055992 এই নাম্বারে। আচ্ছা দিদিভাই, অনুষ্ঠানটি খুবই ভালো লাগছে, সঙ্গে একটু ছোটোবেলার একটা গান। এগুলো সবই আসলে আমাদের ছোটোবেলার গান, আপনার বড়োবেলার গান কিনা আমি জানি না। উৎপল মুখার্জি পুনে থেকে লিখেছেন খুব ভালো লাগছে, আমি কান পেতে সুন্দর সুন্দর সব গান শুনে মন ভালো করছি, জমিয়ে হচ্ছে অনুষ্ঠান, কোনো অনুরোধ নেই। সংযুক্তা আরাত্রিকা দিদিভাইকে অনেক শুভেচ্ছা রইল, সবাই ভালো থেকো। হ্যাঁ ভাগ্যিস সবাই ভালো থেকো বলেছেন, নইলে ওই যে পেছনে আমার ভাইরা বসে আছে তারা আবার দুঃখ পাবে, সৌরভ এপাশে বাঁহাতে বসে আছে আমার, সে আবার দুঃখ পাবে। সবাইকে নিয়ে তো মানিয়ে গুছিয়ে নিয়ে পরিবারটা এগিয়ে নিয়ে যেতে হয় তাই না? তো হেসে গড়িয়ে যাচ্ছে আরাত্রিকা আমার কথা শুনে, কেন হাসছো? হাসির কথা বলেছি?
1: না না, ভালো লাগছে,
0: ঠিকঠাক বলেছি কিনা বলো? যে পরিবারের সকলের কথা তো বলতে হবে। এবং দেখো একটা আমাদের ছোটবেলায় আমরা দেখেছি যে যা আসতো বাড়িতে সবাই মিলে ভাগাভাগি করে আমরা খেতাম, জয়েন্ট ফ্যামিলিতে এটাই হয়। কিন্তু এখন একটুখানি যারা সিঙ্গেল চাইল্ড, তুমি কি সিঙ্গেল চাইল্ড?
1: না না, আমার বোন আছে,
0: ভাগ্যিস, তা ভাগাভাগি করতে শিখে আর কি, শেয়ারিং হয়। প্রত্যেক রোববার যে অনুষ্ঠানের জন্য অপেক্ষা করি তার নাম সুরমহল, যে অনুষ্ঠান আমার হৃদয় মননের সারা জীবনের জন্য প্রথিত হয়েছে তার নাম সুরমহল, যে অনুষ্ঠান সারা ভারতবর্ষের বাঙালিদের সব থেকে জনপ্রিয় ভালোবাসার অনুষ্ঠান তার নাম সুরমহল। কে লিখেছেন? নবকুমার কর্মকার লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ দাদা, এভাবে সঙ্গে থাকুন। চলো পরের গান শুনে ফেলি, কী হবে এরপর
1: পরের গান?
0: কত যে রিকোয়েস্ট এসেছে।
1: হ্যাঁ রিকোয়েস্ট তো ওটাই,
0: প্রচুর প্রচুর রিকোয়েস্ট।
1: কি শোনাবো বলো?
0: বলো তুমি বলো, ভারতবর্ষ সূর্যের এক নাম শোনাবে, পথে এবার নাম সত্যি শোনাবে, যেগুলো আমরা সবাই মিলে গাইতে পারি।
1: আচ্ছা কারা রইল হু কপাট,
0: কারা রইল হু কপাট, একেবারে চলো শুনি।
2: চল

0: দারুন দারুণ। কি জানো আজকালকার জেনজি কি বলে, অসম, তুমিও সেই সেই জেনারেশনেরই। যাই হোক, আমরা ছোট্ট করে একটু থামবো, আপনার জন্য ফিরে আসছি একটা বিরতির ওপারে।
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয়, তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। সোনালি সকালে সোনালি দিনের গান, রবিবারের সুরমহলে আপনি শুনছেন সুরমহল, সুরমহল শুধুমাত্র 100.1 FM Gold-এ।
0: সুরমহলের ঘড়ির কাঁটা বলছে প্রায় এক ঘন্টা আমাদের হয়ে গেছে, কিন্তু এখনও কত কত রিকোয়েস্ট এসে জমা রয়েছে। বুলা দাস আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন, লিখছেন দারুণ লাগছে। কোয়েল দাশগুপ্ত দেখছেন, রঞ্জিনী সেনগুপ্ত আমাদের খুব প্রিয় একজন শিল্পী, তিনি লিখেছেন আরাত্রিকা খুব সুন্দর গাইছে। দেবাশিস দুলাল ভট্টাচার্য লিখেছেন দারুণ প্রোডাকশন, সাব্বাস সাব্বাস সাব্বাস। আমাকে কেন সাব্বাস দিচ্ছেন জানি না, অবদান বেশি একটু ভালোবাসেন আর কি। মধুমিতা দাস লিখেছেন খুব ভালো প্রোগ্রাম চলছে। আচ্ছা, আমাকে সাবাসি কেন দিলেন সেটা পরে লিখবেন, আচ্ছা বেশ লিখবেন। শেয়ার করে দিয়েছেন তিলক দা, থ্যাংক ইউ সো মাচ। শুক্লা মজুমদার দারুণ প্রোগ্রাম দেখছি, সংযুক্তা দিদি দারুণ সঞ্চালনা, অনেক অনেক ধন্যবাদ। গজল শুনতে চাইছে রঞ্জিনী, কি করবে এবার দেখো, আমি আপাতত থামি, তুমি যা ইচ্ছে যেমনভাবে বাকি আধ ঘন্টা আমাদের ভাসাবে ভাসাও, আমরা ভাসতে রাজি আছি, ডুবতে নই, ভাসতে।
4: রঞ্জিত দিদি আমারও খুব প্রিয়,
0: ভীষণ প্রিয় শিল্পী আমাদের, মানুষও
4: অনেক অনেক, থ্যাংক ইউ তোমাকে। এরপরে একটা অন্য রকম গান গাই, মৌসুমী ভৌমিকের কণ্ঠে আমরা সবাই গানটা শুনেছি, আশা করি বুঝতে পারছো।
0: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমরা সবাই খুব ভালোবাসি গানটা শুনতে এবং গাইতে। শুনি

0: আমি একটা লাইনে এসে বারবার কিরকম একটা হতভম্ব বা ক্রুদ্ধ সবটা হয়ে যাই, যে আমরা তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি, জেগে জেগে স্বপ্ন যারা দেখেন সত্যি সত্যি তারা নমস্য, নিশ্চয়ই অনেকেই দেখেন, কিন্তু সেইটাকে একটা গানের লাইনে এমনভাবে নিয়ে এলেন এবং তার আগের লাইনটা এবং তার পরের লাইনটা একটা কেমন যেন তোলপাড় করে দেয় না মনের ভেতরটা, মানে প্রত্যেকটা গানের দেখবে এক একটা জায়গায় এসে মানুষ থমকে দাঁড়ায় যে আরে এটা তো এইভাবে ভাবিনি, সেই রকম একটি গান। হ্যাঁ, এরকম একটি গান, এবং মৌসুমীদের অসংখ্য এমন গান রয়েছে যেগুলো আমাদেরকে ভেতরটাকে কোথাও নাড়া দিয়ে যায়। মধুমিতা দাশগুপ্ত আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন, তার লিখেছেন জাস্ট অসাধারণ, কিন্তু অনেকক্ষণ ধরে একজন বন্ধু টেলিফোনে অপেক্ষা করছেন, কথা বলিনি, নমস্কার। না, এসেছিলেন কিন্তু ওই যে আমি অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি বলে অপেক্ষা করতে রাজি নন, তো গান শোনা মিস হয়ে যাবে সেই কারণে বোধহয় চলে গিয়েছেন। বন্ধুকে রিকোয়েস্ট করবো আরেকবার টেলিফোনে আসুন, কথা বলতে চাই তো আপনার সঙ্গে। শ্যামল আচার্য লিখেছেন, দারুণ দারুণ গান হচ্ছে, সুরমহল জিন্দাবাদ, মাটিতে জন্ম নিলাম গানটি, মাটিটাই রক্ত রক্তে মিশেছে, এই গানটির অনুরোধ করেছেন। যেতে দাও আমায় ডেকো না এখনই, কেন এখন যেতে দেওয়ার সময় হয়নি তো। আচ্ছা, মৌ বিশ্বাস লিখেছেন, অপূর্ব অনুষ্ঠান। আশিস কুমার ভারতী লিখেছেন, দারুণ। গোপাল মুখার্জি লিখেছেন, ফেসবুক স্ক্রোল করতে করতে আটকে গেলাম, ভালো লাগা সব গানগুলো শুনছি, মন ভরে গেল। প্রত্যেক দিন, প্রত্যেক রবিবার সকাল 8:30 থেকে 10:00 গোপাদি আপনাকে সঙ্গে পেতে চাই এইভাবেই, কেমন। আচ্ছা, এরপরে আমি একটুখানি দেখি তো কেউ কিছু লিখেছেন কিনা আমাদের হোয়াটসঅ্যাপে। উড়ে বাবা, অনেকের অনেক কিছু লিখেছেন। দীঘা রামনগর তাজপুর জোড়া শিব মন্দির থেকে আশিস কুমার ভারতী, অনুষ্ঠান খুব ভালো লাগছে সে কথা জানিয়েছেন। আচ্ছা, গুড মর্নিং আর জে জি লিখেছেন, কে নাম তো লেখেননি। আচ্ছা, হিতেন্দ্র দাস, তার আগের যে কমেন্টটা সেইখান থেকে আমি পেলাম আপনার নাম, আসাম থেকে লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ আসাম থেকে জয়েন করার জন্য। এইভাবে সঙ্গে থাকবেন আর আমরা পরের গানের হাত ধরি। এবার বলো, এবার কী শোনাবে? একটু কি অন্যরকম গানেই থাকবো নাকি আবারও একটু দেশাত্মবোধক গান শুনবো?
1: আচ্ছা, এই গানটা আমি তোমায় জিজ্ঞাসা করে গাইবো নাকি? এই গানটারও আমি অনুরোধ পেয়েছিলাম বিস্তীর্ণ দুপারে,
0: সবাই মিলে গাইবো,
1: একদম
0: জোরে জোরে গাইবো। বেসুরো গাইলে আপনারা কিছু মনে করবেন না, হ্যাঁ আমি একটুখানি বেসুরো আছি তো, যদি শুনতে পান কিছু মনে করবেন না, আপনারাও গাইতে পারেন সুরে বেসুরে যেমনভাবে ইচ্ছে, চলো শুনি।

That's the old stream that I long to cross. That old man river.

0: এই গানগুলোর পরে না কিরকম কিছুক্ষণ একটু আমার চুপ করে বসে থাকতে ইচ্ছে করে। মানে এমন একটা সময় ছিল আরাত্রিকা, যেই সময়টায় আমরা দেখেছি পুজোর প্যান্ডেলে সমস্ত এই গান বাজছে, ক্যালকাটে ইউথ কোয়ার, ভূপেন হাজারিকা, এদের সব এই গানগুলো, এবং আমাদের ওই রেকর্ড শুনে শুনে মুখস্থ হওয়া গান। হ্যাঁ, আচ্ছা তুমি একটা কথা বলো, যে এই যে এত ছোট থেকে, এখনো তুমি বয়সে তো ছোটই অনেকটা, এই যে ছোট থেকে এই গানগুলোর দিকে তোমার যে প্রীতি, ভালোবাসা, অনুরাগ, হোয়াট এভার, সেইটা কিভাবে হলো?
1: আসলে একেবারে ছোটবেলাতে আমার এই গানগুলো আমি বুঝতাম না বলে আমার ভালো লাগতো না কথার মানে, কিন্তু আমার দাদু আমাকে সবসময় ছোটবেলা থেকে এই গানগুলো শোনাতো, গণসংগীতের বই এনে দিয়েছিল।
0: আচ্ছা আচ্ছা,
1: মানে সেটা এখনো আছে যে এইখান থেকে তুই গানগুলো তুলবি, তোর গলায় খুব ভালো লাগতো।
0: আচ্ছা,
1: আর আমাদের বাড়িতেও এরকম একটা পরিবেশে আমি বড় হয়েছি, তো আস্তে আস্তে যখন বড় হলাম, মানে এখনো বড় হতে হবে অনেকটা, কিন্তু ছোট থেকে যখন বড় হচ্ছি তখন কথার মানে বুঝছি, বিভিন্ন জায়গায় এই গানগুলো মঞ্চে হচ্ছে আমি শুনছি, বিভিন্ন শিল্পীদের কণ্ঠে শুনেছি গানগুলো, তখন আমার অন্যরকম একটা ভালো লাগা তৈরি হলো। এবং আমার দাদু বাবা বাড়ির সবাই আমাকে খুব কি বলবো এনকারেজ করেছে গানগুলো গাওয়ার ক্ষেত্রে, যে খুব ভালো গাস তুই, এবং দাদুর বিভিন্ন সম্মেলনে গিয়ে আমি গানগুলো গেয়েছি এবং মানুষ এত ভালো বেসেছেন যে আমাকে, আর আমি তো এখন তো দেখতেই পাই যে কোনো মঞ্চে আমি গান গাইতে গেলেই এই সব গানের রিকোয়েস্ট আছে, তো
0: এখানেও তাই হচ্ছে
1: দিন দিন। এক্স্যাক্টলি, দিন দিন এই গানের প্রতি ভালোবাসা বেড়েছে।
0: বাহ, আসলে দেশ মানে আমাদের কাছে আবেগ, মানুষ মানেও আবেগ, ভালোবাসা তো আবেগ থেকেই হয়, আবেগেরই অন্য নাম। কিন্তু আরও একটা জিনিস হচ্ছে, না আর প্রশ্ন নয়, আপাতত একটু বন্ধুর সঙ্গে কথা বলা যায় কিনা দেখি। নমস্কার।
2: নমস্কার
0: নমস্কার,
2: সুপ্রভাত।
0: হ্যাঁ হ্যাঁ,
2: আমি শুভ্রা ভট্টাচার্য
0: বাঁশদ্রোণী থেকে। হ্যাঁ বলুন।
2: হ্যাঁ সংগীতাদি, তোমাকে এবং আরেকটিকার তো শুধু থেকেই শুনছি, দারুণ দারুণ দেশাত্মবোধক গান করছে এবং মন ভরিয়ে দিচ্ছে। তো আমি একটা আরেকটিকা তোমাকে আমি সোজাসুজি বলছি, একটা তুমি যাওয়ার সময় গানটা করবে, আমি একটু বলবো?
0: নিশ্চয়ই।
1: হ্যাঁ নিশ্চয়ই বলুন।
2: হ্যাঁ, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক
0: পূর্ণ হোক হে ভগবান। নিশ্চয়ই, একেবারে শেষ বেলায় আপনি এসেছেন। আচ্ছা, আকাশবাণী কলকাতা পেজে আমি একবারও চোখ রাখিনি, আমার খুব অন্যায় হয়েছে, সত্যব্রত দত্ত সেখানে লিখেছেন বিস্তীর্ণ দুপারে, শুনেছেন নিশ্চয়ই গানটা, জয়শ্রী পার্ক বেহালা কলকাতা 34 থেকে আপনি লিখেছেন, অভিজিৎ বৈরাগী শুভজিৎ বন্দ্যোপাধ্যায় ব্যানার্জির কোনো একটি গান নিশ্চয়ই হবে পরের দিন। আচ্ছা, সিএ আশিস কুমার দাস লিখেছেন সেদিন আর কত দূরে, ইস কী প্রিয় গান, কী প্রিয় গান, এত চমৎকার সব গানের অনুরোধ আপনারা করেন না, আমার খুব মন খারাপ হয়ে যায় হঠাৎ করে দেখি যে 10টা বেজে গেল। গুড মর্নিং দিদি, আমি ঝাড়খণ্ড থেকে রঞ্জন টুডু, প্রথমবার সুরমহল শুনছি, খুব ভালো লাগছে, ওয়েলকাম রঞ্জন, নিশ্চয়ই পরের সপ্তাহে আবারও এই রকম একটা মেসেজ আমি পাবো। আচ্ছা, আর একটুখানি চটপট করে আমি একটু ফেসবুক লাইভে, মানে 100.1 FM গোল্ড কলকাতায় ঘুরে আসি, যাতে নাকি অন্তত কারা দেখছেন তাদের নামগুলো আমি বলতে পারি, একটু চটপট করে দেখি তো কারা রয়েছেন। না, অনেকেই রয়েছেন এবং যাদের মেসেজ আমি পড়েছি তারাও অনেক অনেক কিছু লিখেছেন। তমাল কবিতা ঘোষাল লিখেছেন, আরাত্রিকা শুভেচ্ছা রইল, আ সমুদ্র হিমালয় তোমার নাম ছড়িয়ে পড়ুক, যদি সম্ভব হয় দাদার কীর্তি সিনহা। আজকে আর একেবারে সময় নেই, কারণ শেষে ওইটা আমার মনে আছে, 6 মিনিট ওর জন্য আমাকে রাখতে হবে। আচ্ছা, আর আপাতত আমি যে কটা মেসেজ পেয়েছি এবং যে কটা হোয়াটসঅ্যাপ পেয়েছি সেগুলোর সব কিছু পড়ে দিলাম এবং কমেন্টও দেখে নিলাম। আচ্ছা, এরপর কী শোনাবে বলো তো? আমাদের হাতে 10 মিনিট আছে, ছোট করে একটা গান শুনিয়ে তারপরে ওই যে ওই যেইটা তুমি বলছিলে সেইটা আমরা শুনি বরং, আর সময় নষ্ট করছি না কথা বলে, আমরা বরং গানের দিকেই চলে যাই। বলো কী শোনাবে?
1: না মনে লাগে না।
0: হ্যাঁ হ্যাঁ, হো হো, একটু স্বাদ বদল,
1: একটু স্বাদ বদল।
0: হ্যাঁ চলো, হোক হোক।

0: মনটা একেবারে অন্য রকমভাবে ভাসিয়ে দিলে। সুজয়নাথ আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন, বেগমপুর খরসরাই হাটতলা থেকে শঙ্করনাথকে সঙ্গে নিয়ে খুব ভালো লাগছে। বাবুনি বাচ্চু ব্যানার্জি পথে এবার নামসাথী শুনতে চাইছেন শ্রীরামপুর হুগলি থেকে, পরের দিন ডেফিনেটলি হবে। আর কেউ কি টেলিফোনে রয়েছেন নাকি? নমস্কার।
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার, খুব চট করে।
1: আমি এশিয়ান ব্যানার্জি রোড থেকে নীলাঞ্জন দেবমান্না।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: হ্যাঁ বলছি যে আপনাদের অনুষ্ঠান অসাধারণ হচ্ছে।
0: অনেক ধন্যবাদ।
1: আমি আরাত্রিকাকে বলবো তুমি যদি আগুনের পরশমণি গানটি আমাদের সকলকে শোনাও এবং আমরা সবাই মিলে শুনবো।
0: একেবারে শেষ বেলায় চলে এসেছি আমরা, অনেক ধন্যবাদ। আচ্ছা আর একেবারে কথা না বলে আমরা একেবারে শেষ গানের দিকে চলে যাই, কারণ ছ মিনিট আমাদের হাতে আছে। আমাকে আরাত্রিকা বলেছিল ছ মিনিট লাস্টে রেখো আমাদের জন্য। আর অনেক ধন্যবাদ, অনেক দিন পরে এলে, আবারও নিশ্চয়ই এরকম দেখা হবে। আর অবশ্যই সকলকে, সবাই

0: যারা তোমার সাপোর্ট সিস্টেমে ছিলেন, দীপায়ন, অভিষেক এবং চন্দন, সকলকে অনেক ধন্যবাদ, সৌরভকে ধন্যবাদ, পায়েলকে ধন্যবাদ, এবং অবশ্যই আমাদের শুভান স্যারকে ধন্যবাদ, কন্ট্রোল রুমের সকলকে ধন্যবাদ, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বে আবারও আপনার সঙ্গে দেখা হবে, নিশ্চয়ই অন্য কোনো শিল্পী বন্ধুকে সঙ্গে নিয়ে চলে আসব সুরমহল সাজাতে। আর যেতে যেতে কী গান হবে সেটা আরাত্রিকা নিজেই বলবে, আপনারা সকলে খুব ভালো থাকবেন।
1: শেষ করব রবি ঠাকুরের গান দিয়ে, অবশ্যই আমাদের সবার চেনা গান, এবং সম্প্রীতির জন্য আমি দেবেশ ঠাকুরের ভারতবর্ষ কবিতার, এবং যেহেতু অনুরোধ পেয়েছিলাম আবৃত্তি করে সরাসরি।
0: বেশ বেশ।
1: আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবি শঙ্কর আর আলী আকবরের যুগলবন্দী, গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি, আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজাহারের সঙ্গে শচীনের দৌড়, খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নইমুদ্দিনের তদারকি চিৎকার, বিজয়ন, আকিল, কুলজিৎ, বাইচুং, মাঠটাকে আরো বড় কর, মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মাঠটাকে আরো বড় করা দরকার অনেক।

ক্যামেরা চলছিল, তাই আমরা আপনাদের কাছে এই দাঁড়িয়ে উঠে দাঁড়াতে পারলাম না। আর জনগণমনের শেষ দুটি স্তবক আমরা শুনছিলাম, আর যেতে যেতে আবারও একবার আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ভারত মাতাকে সব সময় বুকে নিয়ে পথ চলতে হবে একসঙ্গে। ভারতবর্ষ আসলে সূর্য।

এক নাম, আমাদের আবেগ, আমাদের দেশভক্তি সবটা নিয়ে আমরা বারবার করে ফিরে আসব এই এইখানেই ভারত মাতার কোলে। অবশ্যই আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন, আর কিছুক্ষণের মধ্যেই সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের সভাপতিত্বে আগামী মঙ্গলবার নতুন দিল্লিতে দ্বাদশ ব্রিক্স গোষ্ঠীর পরিবেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস সিবিডিটি 2026 সালের ক্ষুদ্র করদাতাদের বিদেশি সম্পদ জানানোর প্রকল্পের নিয়মাবলী ঘোষণা করেছে। ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছা বার্তার প্রেক্ষিতে ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গে আজ আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে কেন্দ্রের স্বাস্থ্য বিমা প্রকল্প আয়ুষ্মান ভারত। 16ই আগস্টকে আয়ুষ্মান দিবস হিসেবে পালনেরও ঘোষণা করেছে রাজ্য সরকার। দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানাচ্ছে। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক রাজা সেন প্রয়াত। পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আশীষ বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আগামী মঙ্গলবার দ্বাদশ ব্রিক্স গোষ্ঠীর পরিবেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের

ব্রিক্সের পরিবেশ বিষয়ক বরিষ্ঠ আধিকারিকদের এবং জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিষয়ক কন্ট্যাক্ট গ্রুপের বৈঠকও আয়োজিত হবে। বৈঠকের মূল বিষয় হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং উন্নয়নের স্থায়িত্ব। বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব। পরিবেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে পরিবেশগত সহযোগিতা এবং বিভিন্ন বিষয়ে ঐকমত্য গড়ে তুলতে বিস্তারিত আলোচনা হবে। ভারত এক্ষেত্রে চারটি অগ্রাধিকারমূলক ক্ষেত্রকে চিহ্নিত করেছে। এগুলি হল বনসৃজন, দাবানল নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং পুনর্নবীকরণ অর্থনীতি। সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস সিবিডিটি 2026 সালের ফরেন অ্যাসেটস অব স্মল ট্যাক্সপেয়ার্স ডিসক্লোজার স্কিম FASTDS বা ক্ষুদ্র করদাতাদের বিদেশি সম্পদ জানানোর প্রকল্পের নিয়মাবলী ঘোষণা করেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য করদাতারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে তাদের অপ্রকাশিত বিদেশি সম্পদ বা আয় ঘোষণা করার সুযোগ পাবেন। প্রকল্পটি আজ থেকে কার্যকর হবে। 31 ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত তথ্য জানানো যাবে। অর্থ আইনের আওতায় এই প্রকল্পটি কার্যকর হবে। ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সামাজিক মাধ্যমে এক বার্তায় মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজুকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দুই দেশের মানুষের কল্যাণে ভারত মালদ্বীপ সম্পর্ক আরও জোরদার হবে। নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পোড়েলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আগামী দিনে ভারত নেপাল বিশেষ অংশীদারিত্ব আরও শক্তিশালী করার দিকে ভারত দৃষ্টি রেখেছে। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনিকে ধন্যবাদ জানিয়ে তিনি ভারত স্লোভাকিয়া সম্পর্ক আরও মজবুত করার আশা প্রকাশ করেন। অপরদিকে ইসরায়েলের রাষ্ট্রপতি আইজাক হারজাককেও ধন্যবাদ জানিয়ে ভারত ও ইসরায়েলের মানুষের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা ব্যক্ত করেন শ্রীমতী মুর্মু। এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ব নেতাদের শুভেচ্ছা বার্তায় পাঠানোর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে ধন্যবাদ জানিয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর শুভেচ্ছার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের জনগণের সমৃদ্ধি ও কল্যাণের লক্ষ্যে ভারত ও নেপালের মধ্যে যে বহুমাত্রিক দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে তাকে আরও শক্তিশালী করতে তারা একযোগে কাজ করবেন। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে তার শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভুটানের সঙ্গে ভারতের বিশেষ দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে ভারত অত্যন্ত গুরুত্ব দেয়। স্লোভাক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতিকে শ্রী মোদী বলেন, ভারত ও স্লোভাকিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে তিনি আশাবাদী। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এবং মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মইজু শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আর 84টি বিষয়ে UGC নেট জুন 2026 পরীক্ষার সাময়িক উত্তরপত্র প্রকাশ করেছে। একই সঙ্গে চ্যালেঞ্জ উইন্ডো খোলা হয়েছে। চলতি মাসের 18 তারিখ পর্যন্ত এই উইন্ডো খোলা থাকবে। পরীক্ষার্থীরা এই উইন্ডোর মাধ্যমে যে কোনো উত্তরকে চ্যালেঞ্জ করতে পারবেন। NTA জানিয়েছে, প্রতিটি উত্তর চ্যালেঞ্জ করার জন্য 200 টাকা করে ফিস জমা দিতে হবে। তবে প্রতিটি চ্যালেঞ্জের সঙ্গে জমা দিতে হবে উপযুক্ত তথ্য প্রমাণ। অন্য কোনো উপায়ে কোনো উত্তর চ্যালেঞ্জ করা হলে তা গ্রাহ্য হবে না। চ্যালেঞ্জ করা উত্তরগুলি পরীক্ষা করার জন্য NTA একটি কমিটি গঠন করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে BJP সরকারের 100 দিন পূর্ণ হচ্ছে আজ। ক্ষমতায় আসার 100তম দিনে আজ আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে কেন্দ্রের স্বাস্থ্য বিমা প্রকল্প আয়ুষ্মান ভারত। একই সঙ্গে 16ই আগস্টকে আয়ুষ্মান দিবস হিসেবে পালনেরও ঘোষণা করেছে রাজ্য সরকার। নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের পক্ষ থেকে আজ এক অনুষ্ঠানে আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ শুরু হবে। সরকারি হিসেব অনুযায়ী রাজ্যে প্রায় 1,50,00,000 পরিবার অর্থাৎ প্রায় 6 কোটি মানুষ আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য বিমা পরিষেবার আওতায় আসবেন। এর আগে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল, ইতিমধ্যে প্রায় 3,40,00,000 মানুষের আয়ুষ্মান ভারতের জন্য নাম নথিভুক্ত হয়েছে। স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য এবং আর্থিকভাবে সুরক্ষিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগে ঘোষণা করেছিলেন, 16ই আগস্ট খেলা হবে দিবসের পরিবর্তে আয়ুষ্মান দিবস পালন করা হবে। দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানাচ্ছে। 2018 সালে আজকের দিনই তিনি প্রয়াত হন। 3 বার NDA সরকারের সময়কালে বাজপেয়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। 1996 সালে তার প্রথম মেয়াদ ছিল মাত্র 13 দিনের। এরপর 1998 থেকে 1999 সাল পর্যন্ত তিনি দ্বিতীয় মেয়াদে 11 মাস এবং 1999 থেকে 2004 সাল পর্যন্ত পূর্ণ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2015 সালে তাকে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত করা হয়।
দিল্লিতে তার স্মৃতিসৌধ সদৈব অটলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রীকে অসাধারণ দূরদৃষ্টি সম্পন্ন অনন্য এক রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন একজন তুখোর সাংসদ, বলিষ্ঠ বক্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বার্তায় বলেন, অটল বিহারী বাজপেয়ী ছিলেন এমন এক দেশপ্রেমিক রাজনীতিবিদ যিনি তার জীবনের

0: প্রতিটি মুহূর্ত দেশ সেবায় উৎসর্গ করেছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি ভি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সেখানে উপস্থিত ছিলেন। চিত্র পরিচালক রাজা সেন প্রয়াত। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর আজ সকালে তার জীবনাবসান হয়। বয়স হয়েছিল 71 বছর। বেশ কিছুদিন আগে শুটিং চলাকালীন কোমরে আঘাত লেগেছিল। পরবর্তীতে তা গুরুতর আকার নিলে পরিচালককে SSKM হাসপাতালে ভর্তি করা হয়। শেষ সময়ে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। স্ত্রী অভিনেতা পাপিয়া চক্রবর্তী সকালে আকাশবাণীকে তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেন। পরিচালক রাজা সেন প্রথম জীবনে টেলিভিশনে আদর্শ হিন্দু হোটেল, আরোগ্য নিকেতন, অনির্বাণ, সুবর্ণলতা এই সমস্ত ধারাবাহিকের মাধ্যমে বাঙালি দর্শকের মনে জনপ্রিয় হয়ে ওঠেন। 1996 তার পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র দামু শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্র হিসেবে জাতীয় পুরস্কার পায়। এছাড়া আত্মীয় স্বজন, দেশ, দেবীপক্ষ, কৃষ্ণকান্তের উইল, লিবারেটরি মৌবন, আজ এবং মায়া মৃদঙ্গ তার জীবনের উল্লেখযোগ্য চলচ্চিত্রায়ন। 1998 আত্মীয় স্বজন ছবিটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছিল। তিনি মোট 3 বার জাতীয় পুরস্কার লাভ করেন। আমৃত্যু তিনি বাঙালি মনন ও সংস্কৃতির মধ্যে ওতপ্রোত জড়িত ছিলেন। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নাটকের সঙ্গে তার সম্পর্ক কোনোদিন ছিন্ন হয়নি। রাজা সেনের মৃত্যুতে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন,
1: এত ভালো মনের মানুষ ছিলেন না, এত সরল একটা মানুষ ছিল রাজাদা, যে আজকের দিনে সবাই এত স্ট্র্যাটেজি করে চলে সবকিছু নিয়ে, এত স্ট্র্যাটেজিক মুভ, কিন্তু উনি স্ট্র্যাটেজিক মুভ কোনোদিনও করেননি। তাই জন্যই বোধ হয় অতটা আদরও উনি পাননি। আরো প্রযোজক ওনার সাথে কাজ করা উচিত ছিল, যা ধরনের ছবি উনি বানিয়েছিলেন। দুটো বোধ হয় তিনটে জাতীয় পুরস্কার নিয়ে এসেছিলেন আমাদের জন্য। সেই মানুষটার মূল্যায়ন ততটা হয়নি বোধ হয়, সেটা আমার মনে হয়।
0: পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আশীষ বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু। আজ সকালে তার বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। আশীষবাবু ছিলেন রামপুরহাটের পাঁচবারের বিধায়ক। এবার তিনি বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন। কিভাবে তার মৃত্যু এখনও স্পষ্ট নয়। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের তীর্থধান দিবসে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, আধুনিক ভারতের মহান চিন্তাবিদ এবং মা কালীর একনিষ্ঠ সাধক শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ভারতীয় সনাতন ঐতিহ্যের গভীর শক্তি ও আধ্যাত্মিক চেতনাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেন, শ্রী রামকৃষ্ণ ধর্মকে শুধু বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং তা মানব সেবা ও জনকল্যাণের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়েছেন, তারা যেন সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ কার্যকর করার বিষয়টিকে রাজনৈতিক লড়াইয়ে পরিণত না করে এতে সমর্থন জানান। লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন। ওড়িশার বৈতরণী নদীতে জলস্তর আবার বৃদ্ধি পায়। যাজপুর জেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে এবং ভদ্রক জেলার গ্রামগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ভারতের সভাপতিত্বে আগামী মঙ্গলবার নতুন দিল্লিতে দ্বাদশ ব্রিক্স গোষ্ঠীর পরিবেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস CBDT 2026 সালের ক্ষুদ্র করদাতাদের বিদেশি সম্পদ জানানোর প্রকল্পের নিয়মাবলী ঘোষণা করেছে। দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানাচ্ছে। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক রাজা সেন প্রয়াত। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর বেলা 1:30।

0: आकाशवाणी FM गोल्ड खांटी सोना।
1: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
2: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
3: PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন। PM সূর্যঘর.gov.in

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: ঘড়ির কাঁটা বলছে সময়টা 1:14, আর চলে এসেছি আজকে 100.1 FM গোল্ডের স্টুডিওতে তোমায় গান শোনাবো, অর্থাৎ আপনাদের পছন্দের, আপনাদের অনুরোধ করা গানের, প্রচুর প্রচুর অনুরোধ করা গানের সম্ভার নিয়ে আমি দেবলীনা
1: আর আমি শাশ্বতী। আর প্রথম যে গানটা দিয়ে আমরা শুরু করলাম আজকে, আপনারাই শুনতে চেয়েছেন, রামকৃষ্ণ ঘোষ রোড সিথি রায়পাড়া থেকে প্রদীপ সরকার এই গানটি শুনতে চেয়েছেন দাদা ঠাকুর ছায়াছবি থেকে।
0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান, এবং গতকাল আমরা পার করে এসেছি আমাদের 80তম স্বাধীনতা দিবস, তার রেশ অবশ্যই এখনও রয়েছে। আসলে এই রেশ তো আমাদের সব সময়ের সঙ্গী, তাই না? তো সেই দেশ রেখেই যে বন্ধুর অনুরোধে যাব, তিনি হলেন যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। মোহিনী চৌধুরীর কথা এবং কৃষ্ণচন্দ্রদের সুরে শুনতে চেয়েছেন সেই গান, তবে কোন শিল্পী গোষ্ঠীর কণ্ঠে তিনি শুনতে চাইছেন সেটা তিনি উল্লেখ করে দিয়েছেন, ক্যালকাটা ইউথ কয়ার, সেই শিল্পী গোষ্ঠীর কণ্ঠেই এই মুহূর্তে সেই গান রইল আপনাদের সকলের জন্য।

0: শ্রী ধনন্দ ভট্টাচার্যের কণ্ঠে সেই কালো জয়ী গান আমরা শুনলাম। অদিতি মিত্র বজবজ থেকে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন তাঁর অনুরোধে।
1: প্রবীর মজুমদারের কথায় সুরে আমরা শুনছিলাম এই কালোজয়ী গান। আর এই মুহূর্তে চলে যাব পরের বন্ধুর অনুরোধে। পবিত্র সাহা, সীমা সাহা, দু নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে যে গানটি শুনতে অনুরোধ করেছেন সেই গানটি শোনাব। আর পাশাপাশি ফেসবুকে আর একজন বন্ধু সোমা গাঙ্গুলি, যদিও তিনি কোথা থেকে লিখছেন সেটা লেখেননি, তিনি লিখেছেন এই গানটি আমারও অনুরোধ ছিল তাই আর আলাদা করে উল্লেখ করলাম না,
0: সম্ভবত দুজনের নামই জানিয়ে দিলাম।
1: হ্যাঁ, কিন্তু কোথা থেকে উনি অনুরোধ করছেন সেটা যেহেতু উনি লেখেননি তাই সেটা বলা সম্ভব হলো না। এই মুহূর্তে আপনাদের অনুরোধে সন্ধ্যা মুখোপাধ্যায়। আরও একবার বলে দিই এই গানে যাওয়ার আগে যে 9903050992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা এস এম এস করেও কিন্তু আপনার অনুরোধ পাঠিয়ে দিতেই পারেন আজকে দেবলীনা শাশ্বতীর কাছে।

0: আমরা গান শুনছিলাম সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, এবার শুনব শ্যামল মিত্রের কণ্ঠে আপনাদেরই অনুরোধ করা গান। আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন বাদল ভট্টাচার্য, বেহালা, কলকাতা 34 থেকে।
1: অন্তরাল এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে আমরা এই মুহূর্তে শুনবো এই গান, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং সুধীন দাশগুপ্তর সুরে।

0: অন্তরাল ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে আমরা শ্যামল মিত্রর কণ্ঠে গান শুনছিলাম। এর আগে আমরা যে গানটা শুনলাম সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, এই গানটা মানে অনুরোধ কম আসে তাই জন্য কম বাজানো হয়, ভারী মিষ্টি একটা গান, সেটাও কিন্তু সুধীন দাশগুপ্তর সুরে ছিল এবং সুবীর হাজরার কথায়। চলে যাই এবারে তাহলে পরের বন্ধুর অনুরোধ,
1: পরের বন্ধুর অনুরোধ হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনতে চেয়েছেন যে গানটি সেটা আমরা শোনাবো। আর বন্ধু হলেন নীলাঞ্জন দেব মান্না, এস এন ব্যানার্জি রোড, কলকাতা 13।
0: মুকুল দত্তের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের সুরে রইল এই গান।

0: অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সুরে আমরা শুনছিলাম প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গান।
1: আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন শুভ্রা ভট্টাচার্য, বাঁশদ্রোণী, কলকাতা 70 থেকে।
0: আমরা চলে যাব এবারে মোহাম্মদ রফির কণ্ঠে। নজরুল গীতির অনুরোধ আছে আমাদের কাছে। শ্যামসুন্দর দাস, কাকলি দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153 থেকে। এবং ব্যাক টু ব্যাক আরও একটি নজরুল গীতির অনুরোধ আমাদের কাছে আছে, ডোমজুর হাওড়া থেকে অভিজিৎ পাল। তিনি শুধু লিখেছেন বুলবুলি। এবার বুলবুলি দিয়ে অনেক গান আছে নজরুল ইসলামের। আপনি যেহেতু বাকিটা লেখেননি, তাই বুলবুলি শব্দটুকু রেখে আমাদের পছন্দে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি রাখলাম। ব্যাক টু ব্যাক চলে যাই মোহাম্মদ রফি এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গানে।

0: এরপর আমরা শুনে নেব মান্নাদের কণ্ঠে একটি গান। সে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন আমাদের বন্ধু রবীন মান্না জুজার সাহা পাঁচলা হাওড়া থেকে। মান্নাদের কণ্ঠে কোন গান এবং সেই গানের সঙ্গে আজকে একটা ইতিহাসও জুড়ে আছে সেটাও তিনি উল্লেখ করেছেন, শুনে নিই ফুটবল নিয়ে সেই গান।
1: সত্য বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সুপর্ণকান্তি ঘোষের সুরে।

আমরা আমাদের তোমায় গান শোনাবোর একেবারে শেষ পর্বে পৌঁছে গেছি। আর শেষ যে অনুরোধ রাখবো, হোয়াটসঅ্যাপে অনুরোধ এসছে, খর্দা থেকে প্রবীর গাঙ্গুলি শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত। এই গান শুনতে শুনতে আপাতত শাশ্বতী আর দেবলীনা বিদায় নেবে আপনাদের থেকে। আবারও কথা হবে ঠিক দুপুর 2:30 মিনিটে 100.1 FM গোল্ডে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে, ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে

0: একটা সময় একটা অ্যালবামের রেকর্ডিং হচ্ছিল। সেই অ্যালবামের রেকর্ডিংটা মানে সেখানে বাঁশি আর সন্তুর, এই ছিল দুটো বাদ্যযন্ত্র, ছিল রাগ ঝিঝুটি, ছিল রাগ পিলু। তো এই অ্যালবামটার রেকর্ডিং হওয়ার পর যখন অ্যালবামের কভার পেজ ডিজাইন করা হবে, সেখানে দুজনের ছবি থাকবে নাকি নামটা থাকবে, অ্যালবামের নাম থাকবে, এসব বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে। তো দুজন শিল্পীর নাম যখন লেখা হলো, তখন দেখা গেল ফ্লুট প্লেড বাই হরিপ্রসাদ চৌরাসিয়া, সন্তুর প্লেড বাই শিব কুমার শর্মা। এবং এই গোটা ব্যাপারটা দেখতে এরকম লাগছিল যে দেখে মনে হচ্ছিল যে বোধহয় শিল্পীদের নাম না বা অ্যালবামের কভার না, যেন ওটাই একটা পোস্টার। তো তখনই প্রথম মাথায় আসে যে দুজনের নামকে যদি একটু ছোট করে ব্যবহার করা যায় যখন দুজন একসঙ্গে কাজ করবেন। সেই যে একটু ছোট করে ব্যবহার করা, সেটাই ছোট হতে হতে ছোট হতে হতে 1981 সালে যখন দুজনকে একই সঙ্গে আমরা মিউজিক ডিরেক্টর হিসেবে পেলাম, এক মিউজিক ডিরেক্টর জুটি হিসেবে পেলাম, সেই নামই ছোট হতে হতে হয়ে গেল শিবারি।
1: একেবারেই, আমরা যে অ্যালবামের কথা বলছিলাম সেই অ্যালবাম প্রকাশিত হয়েছিল 1967 সালে। 1967 সাল থেকে ছোট হতে হতে 1981 সালে, যেখানে বলিউড ফিল্মের একজন মিউজিক ডিরেক্টরের জুটি হিসেবে তারা আত্মপ্রকাশ করলেন। এবং আত্মপ্রকাশ করলেন কার মাধ্যমে? তিনি একজন প্রথিতযশা ফিল্ম ডিরেক্টর যশ চোপড়া।
0: একদমই তাই। এবং যে ছবি থেকে তাদের আত্মপ্রকাশ, কিভাবে তাদের কাছে অফার গেল, কিভাবেই বা দুজন আলাদা আলাদা করে একেবারে পিওর ক্লাসিক্যাল মিউজিকের সঙ্গে দুজনে যুক্ত দুটো মানুষ, তারা কিভাবে ফিল্ম মিউজিকের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন, সেই সব গল্পে আসব। তবে যেখান থেকে স্বপ্ন সত্যি হওয়া শুরু হয়, তারা বারবার বলছেন যে আমাদের কাছে কিন্তু এটা কোনো ব্যবসা ছিল না, এটা কোনো পেশা ছিল না, এটা ছিল প্যাশন, ভালো লাগা, প্রেম। সেই প্রেম থেকেই আমরা যে কটা কাজ করেছি, সেই স্বপ্ন সত্যির গল্পে পা রাখবো।

আশা করি পৌঁছে গেছেন কাশ্মীরের টিউলিপ গার্ডেনে। না, টিউলিপ গার্ডেন থেকে এবার কিন্তু ফিরে আসতে হবে 100.1 FM গোল্ডে কান পাততে হবে। এখানে রয়েছি শাশ্বতী আর দেবলীনা, আর আজকে আমাদের যে মিউজিক্যাল জুটি, না শিবারি, শুধু এই জুটি নয়, মানে শিবারিকে যদি, হ্যাঁ আমরা তাদের নিয়ে তো আলোচনা নিশ্চয়ই করব, এবং তার সঙ্গে আরেকজন মানুষ মানে আরেকজন জুড়ে রয়েছেন, তিনি হলেন যশ চোপড়া। কারণ শিবারি একসঙ্গে যে 8টা ফিল্মে মিউজিক দিয়েছেন, তার মধ্যে 7টাই কিন্তু যশ চোপড়ার ডিরেকশন। তো এবারে আসি শাশ্বতী সেই গল্পে যে কিভাবে এই জুটি, মানে শিবারিকে যদি আমরা একটা সত্তা হিসেবে ধরি, আর আরেকটা সত্তার নাম যদি হয় যশ চোপড়া, তাহলে এই দুই সত্তা, এই দুই জুটির পথ চলা কীভাবে শুরু হলো। একটা সময় যখন তার আগে খাইয়াম কাজ করেছেন যশ চোপড়ার সঙ্গে, এবং কভি কভির মতন ফিল্ম আমরা পেয়েছি, নুরির মতন ফিল্ম পেয়েছি, ত্রিশূল পেয়েছি, তো এতগুলো ফিল্মে একদম সুপারহিট মিউজিকের পর যখন খাইয়ামকে সিলসিলার গল্প শোনানো হলো, তখন খাইয়ামের কোথাও মনে হলো যে না, মানে উনি গল্পটার সঙ্গে সহমত হতে পারছেন না, এবং তিনি সেটা একেবারেই স্পষ্ট করে জানালেন যশ চোপড়াকে যে যে কোনো কারণেই হোক, একজন মানুষ যখন তার ভালোবাসাকে বলিদান দিয়ে, স্যাক্রিফাইস করে একটা

0: বিবাহিত সম্পর্কের ভেতরে ঢুকে গেছে। তারপরে সে বিবাহিত সম্পর্কে থাকতে থাকতে আবার তার প্রেমিকার কাছে ফিরে যাবে। আমি এরকম গান তৈরি করতে পারবো না। তো ইয়াশ চোপড়া আবার অনেক দিন ধরে সিলসিলার গল্প ভেবেছেন, তিনি আবার গল্পের সঙ্গে কম্প্রোমাইজ করবেন না। এবার ইয়াশ চোপড়ার যে টিম ছিল সেখানে সাগর সরহদি ছিলেন, প্রীতি বেদী ছিলেন। তো তারা তখন ইয়াশ চোপড়াকে বললেন যে খয়াম সাহাব কভি কভিতে যখন মিউজিক দিয়েছেন তাহলে সিলসিলাতে আপত্তি কোথায়? খয়াম তখন বললেন যে মানে সিলসিলা বলুন এবং যদি আমরা কভি কভির কথা ধরি, দুটোতেই কিন্তু অমিতাভ বচ্চন যে চরিত্র অভিনয় করেছেন তার নাম ছিল অমিত। তো তিনি বলছেন যে ওইখানে অমিতের মন, তার মনের গতি প্রকৃতি সেটা একটা অন্য ব্যাপার, যে কোনো কারণে হোক সিলসিলাটা ওনার পছন্দ হচ্ছে না, মানে উনি সুর দিতে চাইছেন না। তো এর মধ্যে আমরা সেই গল্পে একটু পরে আসবো। আলাদা আলাদাভাবে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, তিনি সমস্ত তাবড় তাবড় সঙ্গীত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন, মদন মোহন রয়েছেন, অপিন আয়ার রয়েছেন, শচীন দেববর্মন রয়েছেন, রাহুল দেববর্মন রয়েছেন, শঙ্কর জয়কিষণ রয়েছেন। আবার ঠিক একইভাবে পণ্ডিত শিবকুমার শর্মা, তিনিও কিন্তু তাবড় তাবড় সঙ্গীত পরিচালকদের সঙ্গে কাজ করছেন, যে যে নাম বললাম তাদের প্রত্যেকের সঙ্গে পণ্ডিত শিবকুমার শর্মা কাজ করেছেন। তো এইরকম অবস্থায় ইয়াশ চোপড়া প্রথম পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার কাছে তার প্রস্তাব নিয়ে যান। হরিজির মনে হলো যে করা যেতেই পারে, এটা তো আমাদের ভালো লাগার ব্যাপার। তখন হরিজি বললেন যে আমরা দুজন একসাথে কাজ করব জুটি বেঁধে। ইয়াশ চোপড়া বললেন কেন একা একা হবে না? তখন হরিজি বললেন হ্যাঁ একা একা হবে, কিন্তু একা একা হলে আপনি যে ম্যাজিকটা চাইছেন আবার সেই ম্যাজিকটা হবে না
1: একেবারে। আর সেই ম্যাজিকটা শুরু হলো, এবং এরকম একটা শোনা যায় যে এই প্রস্তাবটা যখন প্রথম তিনি নিয়ে গিয়েছিলেন চৌরাসিয়ার সাহেবের কাছে, সেটা কিন্তু একটা মাঝরাত ছিল। এবং সেই মাঝরাতে গিয়ে প্রস্তাবটা রাখলেন যে এরকম একটা যদি আমি করতে চাইছি, যেহেতু খাইয়াম তখন রাজি হলেন না এবং উনি সিলসিলা নিয়ে ভীষণভাবে তার গল্প যেটা দেবুলিন একটু আগে বললো সেই গল্প নিয়ে এবং তার গান নিয়ে রাজি মানে চাইছিলেন অন্য মিউজিক ডিরেক্টরদের সঙ্গে কাজ করতে, এবং তারপর দিনের পর দিন রিহার্সাল শুরু হলো তাদের। তারা যশ চোপড়ার বাড়িতে বসে রিহার্সাল হতো এবং সেখানে খুব ঘরোয়া পরিবেশে, যে খুব ইনস্ট্রুমেন্ট নিয়ে তা নয়, হারমোনিয়াম টেনে বসতেন কখনো শিবকুমার শর্মা, আর বাঁশিতে হরিপ্রসাদ চৌরাসিয়া, আর তবলার তাল দিতেন যশ চোপড়া নিজে। এইভাবেই শুরু হলো প্রথম তাদের গানের মানে কি বলবো, গান তৈরির গল্প আর কি। এইভাবেই শুরু হলো সিলসিলা।

0: সিলসিলা এমন একটা অ্যালবাম যাতে এত রকমের এক্সপেরিমেন্ট করলেন এই দুজন মিলে, কারণ যশ চোপড়া পুরোপুরি স্বাধীনতা দিয়েছিলেন তাদের। এবং যতক্ষণ সিনেমাটা চলছে তার ভেতর অনেকটা সময় বরাদ্দ করা হয়েছিল মিউজিকের জন্য। এবং এই ফিল্ম থেকে আমরা আরেকজনকে পেলাম লিরিসিস্ট হিসেবে, যাকে এতদিন আমরা স্ক্রিপ্ট রাইটার হিসেবে পাচ্ছিলাম,
1: জাভেদ আখতার,
0: সেলিম জাভেদ জুটির জাভেদ আখতার। শুধু তাই নয়, জাভেদ আখতারের সঙ্গে অমিতাভ বচ্চনের যে একটা মধুর সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, সেটাকে কাজে লাগিয়ে অমিতাভ বচ্চনকে প্রথম রোমান্টিক গান গাইতে রাজি করানো হয়। এবং আপনার মনে করে দেখুন, নীলা আসমাস হো গিয়া এই গানটি অমিতাভ বচ্চনের গলায় ব্যবহার করা হয়েছিল। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে খুব অল্প, খুব স্বল্প যন্ত্রানুষঙ্গ কিন্তু পিছনে বাজছিল, মানে একেবারেই কম। তো এই প্ল্যানটাও কিন্তু ছিল শিবহরি।
1: আরও একটা প্ল্যান ছিল রঙ্গভার্সে,
0: হ্যাঁ,
1: যেখানে হরিবংশ রাই বচ্চনের একটি লেখা, সেটিকে অমিতাভ বচ্চন তাদের মানে ঘরোয়া পরিবেশে যেভাবে গাওয়া হয় সেটাই শুনিয়েছিলেন, এবং তারপরে বললেন যে আপনাকেই গাইতে হবে এই গানটি। সেটা অমিতাভ বচ্চন গেয়েছেন, আমরা সেই গান এখনো, আমাদের হোলি এলে এই গান ছাড়া আমাদের হোলি বোধ হয় সম্পূর্ণ হয়,
0: হোলি অসম্পূর্ণ থাকে। এবং সেই গানটি যাতে ব্যবহার করা যায় সেই জন্য যশজি যেটা করলেন, একটা সিকোয়েন্সই তৈরি করে ফেললেন ভেবেচিন্তে ফিল্মে। সিলসিলা অ্যালবাম তার বিশেষত্ব, এই সব কথায় আমরা আরও নিশ্চয়ই থাকবো, কারণ এমন একটা অ্যালবাম সেখানে যেমন ফোকের ব্যবহার হচ্ছে, পাঞ্জাবি ফোক, লড়কি হাইয়া শোলা, সর সে সর কে সর কি চুনেরিয়া, তাতেও আমরা ফোকের ব্যবহার পাচ্ছি, এই রকম গান পাচ্ছি, পিওর ক্লাসিক্যাল গানের টাচও আমরা পাচ্ছি। সেই সব কথায় আসবো, তবে তিনটের সময় আমাদের একটু সংবাদ বিরতিতে যেতে হবে, 10 মিনিটের একটা সংবাদ বিরতি, তারপর আবারও দেবলীনা আর শাশ্বতী কিন্তু ফিরে আসছে, আর ঠিকানা কিন্তু একই থাকছে, 100.1 FM গোল্ড।

0: আপনারা শুনছেন সুরেলা সফর, এবং রবিবারে সুরেলা সফর মানে জুটিতে দুটিতে, আর আজকের জুটিতে দুটিতে মানে একটা সত্তা হয়ে আছেন এক জুটি শিবেরই, আর একটা সত্তা মানে জুটির অন্য প্রান্তে যে রয়েছে সে হচ্ছেন যশ চোপড়া। এবং আবারও একটা মিউজিক্যালি সুপার ডুপার হিট সিনেমার গান দিয়ে আমরা এই পর্বে এলাম সংবাদ বিরতির পরে। তবে যে প্রসঙ্গটায় কথা বলতে বলতে আমরা সংবাদ বিরতিতে গেছিলাম সেটা ছিল সিলসিলা, তাই তো? এবং সিলসিলার যে বিভিন্ন এক্সপেরিমেন্ট, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া বলছেন যে যখন পণ্ডিত শিবকুমার শর্মা চলে যাওয়ার পর 2022 সালে তিনি চলে যান, তারপর যখন তার একটি সাক্ষাৎকার নেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে মিউজিক ডিরেক্টর হিসেবে, স্পেশালি ফিল্মের মিউজিক ডিরেক্টর হিসেবে আপনারা কী বার্তা দিতে চান, মানে আপনি কী বার্তা দেবেন আপনারা দুজন যেভাবে কাজ করেছেন, তো তিনি বলছেন যে সবার আগে সিনেমার সিচুয়েশনটা বুঝতে হবে, গল্পটাকে বুঝতে হবে, তার চাহিদাটা বুঝতে হবে। আমরা যেমন একটা বাচ্চাকে খাওয়ানোর সময় খেয়াল রাখি যে কতটুকু তার পেটের খোলে ধরবে, তার থেকে বেশি না, তার থেকে কম না, বেশি খাওয়ালে শরীর খারাপ হতে পারে, কম খাওয়ালে পুষ্টিটা সম্পূর্ণ হবে না, ঠিক সেই রকমভাবে কখনো কখনো
1: মাপটা বোঝা,
0: একদম। কখনো কখনো বলছেন যে কখনো কখনো নৈঃশব্দ কথা বলে, যেখানে ছবিতে ওই নৈঃশব্দটা অনেকখানি কথা বলছে সেখানে আমরা কোনো মিউজিক ব্যবহার করতাম না, আবার কখনো কখনো ছবির সিচুয়েশন অনুযায়ী ঠিক কী ধরনের গান ওখানে প্রয়োজন প্রয়োগ করা সেটাই করা হচ্ছে। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব, তারপরে সিলসিলার যে গানে যাব সেই গানের কথা বলি। এখানে মীরার একটি ভজন ব্যবহার করা হয়েছিল এবং এমন একটা সময় ব্যবহার করা হচ্ছে শাশ্বতী দেখো, যখন অমিতাভ বচ্চন রেখার সঙ্গে আবার চলে গেছেন, ঘর ছেড়েছেন, জয়া ভাদুরী সে অপেক্ষা করছে, জয়া বচ্চন অপেক্ষা করছেন, এবং সেখানে একেবারেই সেমি ক্লাসিক্যাল একটা গান ভজন, কিন্তু তার ভিতরে ইন্টারলিউডগুলো দেখবেন সেখানে কিন্তু পাশ্চাত্য সঙ্গীতের ছোঁয়া আছে, কারণ সেখানের পিকচারাইজেশনটা হচ্ছে যে দুপাশে বরফ ঢাকা রাস্তার ভেতর দিয়ে তাদের গাড়িটা এগিয়ে চলেছে। তো এই যে
1: ফিউশন
0: এবং এই যে মিশেল ঘটানো, যেভাবে যশ চোপড়া ভাবছেন তার ছবির মুহূর্তগুলোকে, ঠিক সেইভাবে তাদের সুরের জাদুতে কখনো ব্যাকগ্রাউন্ড স্কোর হোক, কখনো বা গানের সুর হোক, বুনে চলেছেন শিব হরি। আমরা বিজ্ঞাপন বিরতিতে যাব, ফিরছি সেই গান দিয়ে।
2: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন,
3: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
2: আর ইলেকট্রিক বিলের
3: জিরো বিলে আবার টাকা দেব কি?
2: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
3: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: হর ঘর সূর্য ঘর।
5: সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে।

0: এরপর এই জুটির কাছ থেকে, মানে শিভেরি এবং যশ চোপড়ার কাছ থেকে যে ছবিটি আমরা পেলাম, ছবিটি হয়তো বক্স অফিসে তেমন সাফল্য পায়নি বা সিলসিলার মতন তার গানের সেই সাফল্যটা আমরা পাইনি, কিন্তু তা সত্ত্বেও অসাধারণ কিছু কম্পোজিশন আমরা পেয়েছি। কখনো লতাজি এবং কিশোর কুমার তাদের ডুয়েট পেয়েছি। আবার দেখো ফার্স্টলে যেটা তুমি বলছিলে না, টাইটেল সং, এবং সেখানে কিন্তু আমরা আশা ভোঁসলেকে পাচ্ছি এবং সেই গানটাকে তারা কম্পোজ করছেন একেবারে গজলের আদলে অন্যরকমভাবে।
1: একেবারে এখানে ক্লাসিক্যাল এবং মানে লাইট মিউজিকের এত সুন্দর কম্বিনেশন, সেটা বলাই বাহুল্য যে দুজন জুটিকে নিয়ে আমরা কথা বলছি তাদের কাছ থেকে এটাই মানে সহজ।
0: মানে যশ চোপড়া যার ফিল্মে সব সময় মানে গানও একটা চরিত্র হয়ে ধরা দেয়, যশ চোপড়ার ফিল্মে
1: সিলসিলাতেও আমরা দেখেছি যে আমরা যেমন লাস্ট যে গানটা শুনলাম সেটা তো মানে ঘটনাটাকে খানিকটা এগিয়ে নিয়ে গেল,
0: একদম ন্যারেটরের কাজ করছে। তো আমরা যাই ফার্স্টলের একটু অন্য স্বাদের গানে যাই, একদম শাহরিয়ারের লেখা আর ঠিক সেইভাবেই গজলের ধাঁচেই সুর করছেন শিভেরি।

0: এই যে গল্প ফাসলে ছবি, তার মধ্যে শিবহরির সুর ছবিটির আবেগকে আরও গভীর করে তুলেছিল, যেখানে ছিল বাবা বনাম মেয়ের ইচ্ছে, কর্তব্য বনাম ভালোবাসা, পুরনো প্রজন্মের মূল্যবোধ বনাম নতুন প্রজন্মের স্বাধীনতা, আর নিজের জীবনের সঙ্গে যে জড়িয়ে থাকা ভালোবাসা, সেই ভালোবাসাকে গোপনে রেখে সন্তানদেরকে, এই নতুন প্রজন্মকে সেই স্বাধীনতা থেকে কোথাও যেন এই দুটো দ্বন্দ্ব, একটা দ্বন্দ্ব সংঘাত ছিলই, ফাসলে অর্থাৎ দূরত্ব, এই দুটো প্রজন্মের মধ্যে দূরত্বটা এই গানের মধ্যেও সুরের মধ্যেও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন শিবহরি।
1: এরপরে যে ফিল্মটা আমরা পাচ্ছি যশ চোপড়ার কাছ থেকে, সেটা কিন্তু একটা মাল্টি স্টারার ফিল্ম ছিল, সেটা ছিল বিজয়। এবং এই বিজয়তেও তুমি দেখো এখানে তিন পুরুষ বা তিন প্রজন্মের কথা আবারও বলা হচ্ছে, যে কথা আবারও বলছিলাম যে ফাসলে এবং বিজয়, বিজয়তেও আমরা সুপারহিট গান পাচ্ছি, কিন্তু বিজয় বক্স অফিসে ফিল্ম হিসেবে যশ চোপড়ার যে সেই থিওরি বা সেই সাফল্য, সেটা সেরকমভাবে বিজয়ও আনতে পারেনি, কিন্তু অসম্ভব জনপ্রিয় হয়েছিল একটা গান, সেই গানটা আমরা শুনব। আর তারপর পৌঁছে যাব যে ছবির গান দিয়ে আমরা ঢুকলাম, মানে ফিরে এলাম সংবাদ বিরতির পরে, সেই ফিল্মের কথায়।

একজন ছোট্টবেলায় তার বাবা তার হাতে তুলে দিয়েছিল বাদ্যযন্ত্র। বাবা অসম্ভব ভালো নিজে গান করতেন, পণ্ডিত উমাদত্ত শর্মা। ছেলেকেও গান শেখাচ্ছিলেন আর শেখাচ্ছিলেন তবলা। কিন্তু ছেলের মন গানের দিকে না গিয়ে চলে গেল তবলার দিকে বেশি। কয়েক বছর পর বাবাই যখন হাতে একটা অদ্ভুত বাদ্যযন্ত্র তুলে দিলেন, তখন তাতে হতো 25টা তার, কাঠের একটা পাটাতন মতন থাকতো, তার উপরে রেখে বাজাতে হতো। আর সন্তুর আগে এর নাম ছিল শততন্ত্রী বীণা। এই বাদ্যযন্ত্রটা হাতে পাওয়ার পর ছেলের ভুরুর মাঝখানে গভীর ভাঁজ। ছেলে ভাবছেন যে আমি এটা বাজিয়ে কি করব, আমি কি বা করতে পারি এটা বাজিয়ে। কিন্তু কি অদ্ভুত, দেখুন সেই বাদ্যযন্ত্রকে নিজের মতন করে তিনি মডিফাই করলেন, করে সেই বাদ্যযন্ত্র দিয়ে তিনি জয় করলেন গোটা বিশ্ব। আর আরেকজনের বাবা ছিলেন কুস্তিগির, ছেলেকে কোলে করে আখড়ায় নিয়ে যেতেন, ছেলেও যেত, মজাই পেত। কিন্তু যখন পালোয়ানি দেখছেন বা চোখের সামনে কুস্তি দেখছেন, দেখছেন একজন একজনকে জাপটে ধরে পটাক করে ফেলে দিচ্ছে, তখন তার মোটেই ব্যাপারটা ভাল লাগতো না।

0: এমন ব্যাপার যে একজন একজনকে জাপটে ধরে তুলে ধুম করে মেঝেতে ফেলে দেবে আর তার পেটের ওপর বুকের ওপর চড়ে দুহাত তুলে হাসবে, এই ব্যাপারটা একদম ঠিক লাগতো না। তো সেই বাবাও যখন চেয়েছিলেন যে ছেলে তারই মতন কুস্তিগির হোক, ছেলে সাফ জানিয়ে দিয়েছিল আর যাই করি ওটা আমার হবে না। কিন্তু তার আবার গলায় সুর ছিল না, তাই গান হয়নি। এদিকে সংসারের অবস্থাও অতটা সচ্ছল ছিল না বলে সেতার বা শরদ এরকম ধরনের ইনস্ট্রুমেন্ট তিনি কখনো কিনতে পারেননি। তাই তিনি বললেন, ভগবান যখন এরম একটা ইনস্ট্রুমেন্ট দিয়েছেই, শুধু বাঁশ দিয়ে তৈরি কয়েকটা গর্ত, টিউন করতেও সময় লাগে না, লোকে বিরক্তও হয় না, ফুঁ দিলেই আশ্চর্য জাদুর মতন সুর বেরোয়, তাহলে সেটা নিয়েই আমি চলি না কেন। এইভাবে শুরু হয়েছিল দুজনের ক্যারিয়ারের। এবং আর একটা কথা কি জানো শাশ্বতী, দুজনেই কিন্তু যুক্ত ছিলেন আকাশবাণীর সঙ্গে। পণ্ডিত শিবকুমার শর্মা তো চাইল্ড আর্টিস্ট হিসেবে বাজানো শুরু করেছিলেন, আর পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া তিনি ভুবনেশ্বর সেই আকাশবাণীর থেকে স্টাফ আর্টিস্ট হিসেবে শুরু করেছিলেন তার ক্যারিয়ার। একজন পৌঁছে গেলেন ভি শান্তারামের কাছে, ঝনক ঝনক পায়েল বাজে যখন তৈরি হচ্ছে একটা সিকোয়েন্স গোপীকিষণের কত্থক, তার ব্যাকগ্রাউন্ডে বাজাতে হবে, নিজের মতন করে বাজানোর স্বাধীনতা পেয়ে নিজের মতন করে সন্তুরের পিস কম্পোজ করেছিলেন পণ্ডিত শিবকুমার শর্মা। ব্যাস তারপরেই জুড়ে যেতে হলো ফিল্ম লাইনে, আর কোনো দিন পিছন ফিরে তাকাতে হয়নি, অপরিহার্য হয়ে উঠেছিলেন। ঠিক সেই রকম মদনমোহনজি যখন জাহানারার রেকর্ডিং করছেন, সেখানে আসেননি বাঁশিবাদক। এদিকে তালাত মাহমুদের কণ্ঠে সেই বিখ্যাত গান ফির ওয়হি শাম ওয়হি গম ওয়হি তনহাই হ্যায় কে বাজাবে? তখন হরিজি এগিয়ে বললেন, আমি চেষ্টা করব। মদনমোহন তো তার বাজনা শুনে একেবারে থ মুগ্ধ। তখন মদনজি বললেন, তুমি কি কাজ করো? তিনি বললেন, আমি আকাশবাণীতে স্টাফ আর্টিস্ট। বললেন, একেবারে ছেড়ে দাও, ওই চাকরি তোমার করতে হবে না, তুমি রোজ আসবে, যেদিন যেখানে প্রয়োজন তুমি বাজাবে, যেদিন বাজানোর প্রয়োজন নেই তুমি এমনি তোমার পেমেন্ট নিয়ে বাড়ি যাবে। সেইভাবে যুক্ত হয়ে গেলেন ফিল্ম মিউজিকের সঙ্গে, আবারও সকলের কাছে হয়ে উঠলেন নয়নের মণি, অপরিহার্য। তারপর যখন তারা একসাথে কাজ করবেন, তখন যে বিভিন্ন ধারার বহু মাত্রিক সুর হবে, এটাই তো সব থেকে বড় কথা। আমরা এবার ফিরে আসি চাঁদনিতে।
1: একেবারেই। আর তার আগে যেটা আমরা তো লতা মঙ্গেশকরের সঙ্গে প্রচুর গান শুনছি না,
0: হ্যাঁ,
1: লতা মঙ্গেশকরের সঙ্গে শিবহরি বা যশ চোপড়ার একটা গভীর সম্পর্ক বলা যায় আর কি। প্রত্যেকটি ছবিতেই প্রায় লতা মঙ্গেশকর গান করেছেন, বিশেষ করে শিবহরি জুটি যতদিন কাজ করেছেন একসঙ্গে, সাতটি ছবিতেই তিনি প্রায় গান করেছেন। শিবহরি সম্পর্কে লতাজির কিছু ভালো লাগার কথা এরকম, দোনো বহতি দিগ্গজ কলাকার, এক বাঁশুরি দুসরে সন্তুর। আমি যশ চোপড়াজির অন্য জন্য যাদের সমস্ত স্কোরে গেয়েছি, সিলসিলা দিয়ে শুরু করে ডার পর্যন্ত আমি গান করেছি, আমার মনে হয় চাঁদনি ছিল তাদের মধ্যে সবচেয়ে হিট, যে ছবিতে আমরা যেতে চাইছি।

ভাবুন তো, এই গান দেখে কত মানুষ স্বপ্ন দেখেছে, আজও দেখে। আপনারা যখন সোশ্যাল মিডিয়ায় রিলস দেখবেন, দেখবেন পাহাড়ি জায়গায় গিয়ে একটা সলিড কালারের শিফনের শাড়ি। হ্যাঁ, এই এই এই ট্রেন্ডটাই চালু হয়ে গেছিলো চাঁদনির এই মিতওয়া গান থেকে। আর সব থেকে মজার কথা, মাঝখানে দেখলেন তো কিরকম সিলসিলার ধুনটা এলো, এই দেখুন, ফিল্মের ডিরেক্টর প্রডিউসার যদি একই থাকে এবং মিউজিক ডিরেক্টরও যদি একই থাকে, তাহলে কপিরাইট অ্যাক্টে আটকায় না, সেটা আমরা বুঝতে পারলাম চাঁদনিতে সিলসিলার ধুনের ব্যবহার দেখে। এবার যশ চোপড়া বলছিলেন যে একটা খুব বিতর্কিত গল্প, যে গল্পটা সিলসিলারও আগে উনি ওনার মাথায় এসেছিল, কিন্তু উনি ভরসা পাচ্ছিলেন না, অনেকে বাধা দিচ্ছিলেন। তারপর যখন চাঁদনি রিলিজ করলো, চাঁদনি মিউজিক্যালিও সুপার ডুপার হিট, ফিল্ম হিসেবেও সুপার ডুপার হিট, তখন যশ চোপড়া বললেন যে এবার আমি মনের জোর পেয়েছি, আমার কাছে ব্যাংক ব্যালেন্স রয়েছে, আর আমার কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই যে এই ফিল্মটা কি বানানো ঠিক হবে কি হবে না। একটা জুয়ার মতনই, একটা গ্যাম্বলের মতন তিনি বানিয়ে ফেললেন লম্হে। এবং লম্হে তার গল্পের দিক থেকে অন্যরকম, যদিও লম্হে মানুষ, অনেক মানুষ রিজেক্ট করেছিল, সময়ের থেকে অনেক এগিয়ে রাখা ভাবনা সবাই নিতে পারেনি। লম্হে তার কস্টিউমের দিক থেকে অসাধারণ, তার কোরিওগ্রাফির দিক থেকে অসাধারণ, আর হচ্ছে তার গান, তার মিউজিক। লম্হের গান দিয়ে আমরা আজকে শুরু করেছি।

0: করেছিলাম শাশ্বতী, এবং সেই গানটা পণ্ডিত শিবকুমার শর্মার নিজের সবথেকে ব্যক্তিগত পছন্দের গান, যে গান তারা সৃষ্টি করেছেন যত গান তার মধ্যে। কভি তুম কহো কভি মাই কহো,
1: এই মুহূর্তে যে গানটা শোনাতে যাচ্ছ না, সেই আমরা যদি বলি এই যে যৌথ কাজের মধ্যে আরেকজন মানে সরাসরি না হলেও তিনি গান গেয়ে সর্বক্ষণ ইনভলভ ছিলেন, লতাজির কিন্তু প্রিয় গান তুমি যেটা শোনাতে যাচ্ছ,
0: একদম
1: এই জুটির প্রিয় গানের মধ্যে এটি অন্যতম।
0: এবং এই যে গানটি মানে বারবার শিবহরি ফিরছেন ফোকের কাছে, চাঁদনির যে গান আপনারা সকলে জানেন, মেরে হাতো মে ননা চুড়িয়া হ্যায়, সেখানেও কিন্তু পাঞ্জাবি ফোকের ব্যবহার ছিল। এবং এইখানে তারা চলে গেলেন একেবারে পশ্চিম ভারতে, রাজস্থানের একটা বহুল প্রচলিত ফোক, সেই ফোকটাকে তারা রাখছেন, মানে সেই ফোকের আদলে যখন নিজেরা গান তৈরি করছেন সেটা লতাজি গাইছেন এবং ফোকটা গাওয়াচ্ছেন কিন্তু ইলা অরুণকে দিয়ে।
1: একদম, সেই ইলা অরুণ এবং লতা মঙ্গেশকর দুজনে মিলে যখন গানটা গাইছেন অদ্ভুত সুন্দর হচ্ছে সেই গান।
0: এবং এই গান নিয়ে তুমি বলছিলে লতাজির কোনো বক্তব্য আছে?
1: হ্যাঁ, লতাজি বলেছেন আমার সব থেকে প্রিয় গান এটা। আর এই গান মানে উনি যেই জুটির মধ্যে যেগুলো বলেছেন, যে শিবহরি জুটির সঙ্গে আমি কাজ করেছি শুরু থেকে শেষ পর্যন্ত, তার মধ্যে প্রিয় গান।

0: এরপর আমরা একটা ফিল্ম পাচ্ছি যার নাম পরম্পরা, যশ চোপড়ার সঙ্গে। আর তারপর যে ফিল্ম আমরা পেলাম 93-তে ডার্ট, এবং ডার্ট থেকে শাহরুখ খানকে একটা ওইরকম পজিটিভ নেগেটিভ ক্যারেক্টারে আমরা পাচ্ছি,
1: শাহরুখ খানের একটা থ্রিলার যেহেতু সেই রকম ক্যারেক্টার
0: একদম, এবং শাহরুখ খানের সেই ম্যানারিজম যেটা অনেকে মানে অনেকে নকল করতো কি মিমিক্রি কি করতো, মানে যদি কাকা কাকা কিরণ যদি না থাকতো ডার, এবং ডারে আমরা অনেক রকমের সুর পাচ্ছি। ডারেও দেখো একটা আমরা হোলির গান পেয়েছি, যে গানটা কিন্তু ছাড়া আমাদের হোলি,
1: হ্যাঁ
0: একদম অংশে অঙ্গ লাগালে তো, কিন্তু যে গান মানে আজকে যেহেতু জন্মদিন আছে, আমরা জন্মদিনে যাব, তাই শিবরি এবং যশ চোপড়া এই জুটির শেষ যে ফিল্ম ডার, ডারের গান দিয়ে আমরা এই জুটি পর্বে, জুটিতে দুটিতেই পর্বে ইতি টানব। এবং এরপরে বলিউড মিউজিকের ধারা, সুরের ধারা এতটাই বদলে গেছিল, এই দুজন তো শখে ভালোবাসায় কাজটা করতেন, তাদের যেটা মূল লক্ষ্য ছিল, তারা ছিলেন ক্লাসিক্যাল মিউজিশিয়ান, তারা কখনোই সেই জায়গাটার সঙ্গে কিন্তু আপোষ করেননি, সেই কারণেই এই জুটি ধীরে ধীরে সঙ্গীত পরিচালক এই ভূমিকা থেকে সরে এলেন,
1: তারা আবার তাদের পুরনো মঞ্চে ফিরে গেলেন।
0: পুরনো মঞ্চটা ছিলই,
1: হ্যাঁ ছিলই, সেটা সঙ্গে সঙ্গে,
0: হ্যাঁ মানে আমরা যেমন আপাতত একসঙ্গে জুটিতে ইতি টানছি,
1: সেরকম তারাও সেরকম ইতি টেনেছেন। আমরা ডারের গান শুনছি।

0: আজকে আরেকজন মানুষের জন্মদিন। তিনি যখন ক্যারিয়ার শুরু করেছিলেন তখন তার অভিনয় আর যত তিনি এগিয়েছেন, কখনো তারপরে নায়ক বা চরিত্রাভিনেতা, আমরা যেন আরও অন্যভাবে আরও অনেকটা মানে যাকে আমরা বলি ভার্সেটাইল অ্যাক্টর, সেইভাবে কিন্তু আমরা তাকে আবিষ্কার করতে করতে গেছি। তিনি আর কেউ নন, তিনি সাইফ আলী খান। 1970 সালের আজকের দিনেই তার জন্ম হয়েছিল
1: আর একেবারে 1993 সালে তার বলিউডে অভিষেক। আমরা যে জুটির কথা বলছিলাম সেই জুটির সঙ্গেই তার প্রথম অভিষেক হয় পরম্পরা ছবিতে, এবং তারপর 1994 সালে ইয়ে দিল্লাগি এবং ম্যায় খিলাড়ি তু আনাড়ি এই সিনেমার মধ্য দিয়ে তিনি মানুষের মন জয় করে নেন। তারপর কিন্তু আর ফিরে তাকানোর সুযোগ ছিল না তার। দিল চাহতা হ্যায়, কাল হো না হো, হাম তুম, সালাম নমস্তে, আলা আওয়াজ, কাল প্রচুর প্রচুর
0: একদম, মানে এই সিনেমার লিস্ট আপনারা গুগল করলেই জেনে যাবেন। তাকে অনেক অনেক শুভেচ্ছা, তার আরো আরো সাফল্য কামনা করি, ভালো থাকবেন। সঙ্গে ছিলাম আজকে দেবলীনা শাশ্বতী।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বললো,
2: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে এখন খবর পড়ছি সুস্মিতা সেন। নতুন দিল্লিতে আগামী মঙ্গলবার দ্বাদশ ব্রিক্স গোষ্ঠীর পরিবেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আগে ব্রিক্সের পরিবেশ বিষয়ক বরিষ্ঠ আধিকারিকদের এবং জলবায়ু পরিবর্তন ও সুস্থায়ী উন্নয়ন বিষয়ক কন্ট্যাক্ট গ্রুপের বৈঠকও আয়োজিত হবে। বৈঠকের মূল বিষয় হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং উন্নয়নের স্থায়িত্ব। বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব। পরিবেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে পরিবেশগত সহযোগিতা এবং বিভিন্ন বিষয়ে ঐকমত্য গড়ে তুলতে বিস্তারিত আলোচনা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়ার আগে দীর্ঘ সময় বিরোধী দলে কাটিয়েছিলেন, কিন্তু তিনি তার নীতির সঙ্গে কখনো আপোষ করেননি। এই কারণেই বাজপেয়ী অজাতশত্রু এবং অর্থাৎ শত্রুহীন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর একটি মূর্তির উন্মোচন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পর আজ রাজস্থানের চিতোরগড় জেলার নিমবাহেরায় একটি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন শ্রী শাহ। শ্রী শাহ বলেন যে প্রধানমন্ত্রী হিসেবে বাজপেয়ী সর্বদা দেশ প্রথম নীতি অনুসরণ করতেন এবং বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন।
1: 16 अगस्त आज ही के दिन अटल जी हम सब के बीच में से विदा लिए थे। अटल जी की याद में इस पवित्र भूमि पर आज एक बहुत बड़ी 21 फीट की प्रतिमा लगाने का काम और एक भव्य स्मारक बनाने का काम भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं ने किया है।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে শ্রী বাজপেয়ীর প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে আদিবাসী বিষয়ক মন্ত্রক প্রতিষ্ঠা করা হয়েছিল। আদিবাসী সম্প্রদায়ের কল্যাণের জন্য বাজপেয়ী যে উদ্যোগগুলি নিয়েছিলেন, এই সরকার আদিবাসীদের অধিকার ও স্বার্থ রক্ষার লক্ষ্যে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে সেগুলি এগিয়ে নিয়ে গেছে। শ্রী শাহ বর্তমানে আলওয়ারে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন। দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে কৃতজ্ঞ চিত্তে তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় রাজধানীতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধ সদৈব অটলে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, রাজ্যসভার উপাধ্যক্ষ হরিবংশ, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে ছাত্রছাত্রীরা নতুন করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করায় ঝাড়খণ্ডে জেপিএসসি জেএসএসসি পরীক্ষার্থীদের আন্দোলন তীব্রতর হয়েছে। এই আন্দোলন আজ 22 দিনে পড়ল। জেপিএসসি জেএসএসসি রিফর্ম মঞ্চ রাজ্য সরকারকে 18 আগস্টের মধ্যে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য চরমপত্র দিয়েছে। আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগ দাবি করেছেন। তারা 20 আগস্ট মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে একটি বড় বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করেছেন এবং জানিয়েছেন যে তাঁদের দাবি পূরণ না হলে তারা সেখানেই আন্দোলন চালিয়ে যাবেন। দি গ্রেট ক্যালকাটা কিলিংসে নিহত সব নিরপরাধ মানুষকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। সামাজিক মাধ্যমে আজ এক পোস্টে তিনি 1946 সালে আজকের দিনে ক্যালকাটা কিলিংসের সেই কালো অধ্যায়কে তুলে ধরে তার ইতিহাসকে ভুলে গেলে চলবে না বলে জানান। পাশাপাশি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসেও তাকে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গভীর শোক প্রকাশ করেছেন। ওই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে মন্তব্য করেন তিনি। নবান্নে আজ এক সাংবাদিক

বৈঠকে তিনি জানান, ঘটনার পরই মৃত নেতার পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন এবং পুলিশকে সমস্ত দিক খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী গত 100 দিনে পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে আশিস বন্দ্যোপাধ্যায়কে কোনো নোটিশ দেওয়া হয়নি, থানায় ডাকা হয়নি বা কোনো ধরনের হয়রানিও করা হয়নি। মুখ্যমন্ত্রীর দাবি, তিনি বীরভূমের পুলিশ সুপার ও রাজ্যের ডিজিপিকে আশিস বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত মোবাইল ফোনগুলি পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন। আশিস বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সততা ও রাজনৈতিক সৌজন্যেরও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। আগেই জানানো হয়েছে, রাজ্য বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু হয়। আজ সকালে তার বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তার ছেলের খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত প্রধান সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবি, সাহেব শেখ ও মিঠু শেখকে আজ সকালে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গতরাতে কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার পুত্র আবু সুফিয়ান রহমানকে লক্ষ্য করে প্রথমে গুলি এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। এই হত্যার ঘটনার নিন্দা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থান গ্রামীণ সংবাদ সন্ধে 6:35।

0: এই যে পতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
1: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000।
0: আর ইলেকট্রিক বিলের?
1: জিরো বিলে আবার টাকা দেব কি?
0: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
1: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে আজ আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সারা দেশের 38,000-এর বেশি হাসপাতালে এই প্রকল্পের আওতায় 5,00,000 টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসার সুবিধা মিলবে। অন্নপূর্ণা যোজনার তৃতীয় পর্যায়ে টাকা দেওয়ার কাজ আগামীকাল থেকে শুরু হবে।

0: জনগণনার প্রথম পর্বে সেলফ এনিউমারেশনের কাজে দেশের মধ্যে এ রাজ্য প্রথম হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আশীষ বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার ছেলে আবু সুফিয়ানকে খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত প্রধান সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চিত্র পরিচালক রাজা সেনের শেষকৃত্য আজ বিকেলে কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। ইস্ট বেঙ্গল আজ ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারতীয় সেনার মুখোমুখি হয়েছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্য জুড়ে আজ আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা প্রকল্পের সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই দুটি প্রকল্পের সূচনা করে বলেন, রাজ্যের 1,43,00,000 পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন, পাশাপাশি 80,00,000 রাজ্যবাসী পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা। সারা দেশের সরকারি বেসরকারি মিলিয়ে 38,604 হাসপাতালে এই প্রকল্পের আওতায় 5,00,000 টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসার সুবিধা মিলবে। এই প্রকল্পে কোমর ও হাঁটুর অপারেশনও করানো যাবে।
1: যারা আয়ুষ্মান ভারতে যুক্ত হলেন তারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। এর বাইরে যারা থাকলেন 80,00,000 পরিবার, তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমাতে আনলাম। এর সঙ্গে 100টি অমৃত ফার্মেসি, 467টি প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা, যার আজকে এগ্রিমেন্ট হলো, এবং সুদৃষ্টি কর্মসূচির মধ্য দিয়ে চোখের চিকিৎসা আমরা করলাম।
0: পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 1,700 রোগের চিকিৎসার সুবিধা পাওয়া যেত, বর্তমানে তা বাড়িয়ে করা হয়েছে 1,950। অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন, 70 বছরের ঊর্ধ্বে সব ব্যক্তি আয়ুষ্মান ভারতের আওতায় আসবেন। প্রায় 35,00,000 ঊর্ধ্ব ব্যক্তি এর অন্তর্ভুক্ত হবেন। গরিব ও সাধারণ মানুষ যাতে কম খরচে উন্নত স্বাস্থ্য পরিষেবা পান তা নিশ্চিত করাই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য। আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কয়েকজন উপভোক্তার হাতে আয়ুষ্মান ভারত কার্ড তুলে দেন। অন্নপূর্ণা যোজনার তৃতীয় পর্যায়ের কাজ আগামীকাল থেকে শুরু হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সাংবাদিকদের বলেন, অন্নপূর্ণা যোজনায় সুবিধা প্রাপকদের জন্য বেশ কিছু শর্ত শিথিল করা হয়েছে। এর ফলে 90% আবেদনকারী এই যোজনার অংশ হতে পারবে। এখনও তথ্য যাচাইয়ের কাজ চলছে বলে তিনি জানান।
2: এখানে নিয়মে কিছুটা শিথিল করা হয়েছে। 50% যে জমির বিষয়টা ছিল, কর্পোরেশন এলাকা 7টিকেই বাদ দিয়ে বাকিদেরকে শিথিল করে দেওয়া হয়। 3 কক্ষ বিশিষ্ট ঘর, গ্রামীণ এলাকায় ছোট পুরসভা এলাকাতেও শিথিল করে দেওয়া হয়। আমাদের বিশ্বাস যে 90% দোজ হু আর ইন্টারেস্টেড ফর অন্নপূর্ণা যোজনা দে শুড গেট। অনেকের আধারের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক ছিল না, যথেষ্ট সিস্টেমে ভুল ভ্রান্তিও ছিল। আগে সরকার যেটা করেছিল 3,00,000 পুরুষকে দিয়ে দিয়েছিল।
0: জনগণনার প্রথম পর্বে দেশের মধ্যে এরাজ্যের সবচেয়ে বেশি মানুষ সেলফ এনিউমারেশন বা স্বগণনার কাজ সম্পূর্ণ করেছেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আজ সমাজ মাধ্যমে এক পোস্টে রাজ্যে 53,13,000 পরিবার অর্থাৎ 93.84% মানুষ এই কাজ সম্পূর্ণ করেছেন বলে জানানো হয়েছে। উল্লেখ, জনগণনার অংশ হিসেবে রাজ্যে গত 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত স্বগণনার কাজ চলে। রাজ্যে নতুন সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে আগামীকাল পুরুলিয়ায় একাধিক গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, মানবাজারে জাইকার সহায়তায় মানবাজার পানীয় জল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এই প্রকল্পের মাধ্যমে পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের পরিশ্রুত পানীয় জল সরবরাহের ব্যবস্থা আরও শক্তিশালী হবে। এরপর রঘুনাথপুরে একটি বেসরকারি সংস্থার ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী। সংস্থার প্রায় 4,000 কোটি টাকার এই বিনিয়োগে উল্লেখযোগ্য কর্মসংস্থান তৈরি হবে। তিনি আরও জানান, ওই দিনই সরকারের প্রথম 100 দিনে নেওয়া অগ্রাধিকারমূলক পদক্ষেপ ও সাফল্যের খতিয়ানও তুলে ধরা হবে। স্বাধীনতা দিবসে নতুন দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে দলের নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে জাতীয় স্তোত্র বন্দে মাতরমের পূর্ণাঙ্গ রূপ পরিবেশন করতে না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সাংবাদিকদের বলেন, দেশজুড়ে বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উদযাপিত হচ্ছে, সেই সময় এই জাতীয় স্তোত্রের অবমাননা, দেশের অপমান। এর প্রতিবাদে ঋষি বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্য নৈহাটির বিজেপি বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় সোনিয়া গান্ধী ও দলের সভাপতি মল্লিকার্জুন খড়গেকে চিঠি দিয়েছেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আশীষ বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। মমতা ব্যানার্জী পন্থী তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় তাকে ভয় দেখানো বা ব্ল্যাকমেল করার চেষ্টা হয়েছিল কিনা

0: প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
1: আমি ডিজিপি এবং এসপি বীরভূমকে নির্দেশ দিয়েছি, মোবাইল ফোনগুলো যেগুলো উনি ইউজ করতেন সেগুলো যদি পুলিশকে দেন, পুলিশ তদন্ত করে দেখবে দুর্নীতিগ্রস্ত কোন লোকজন উনাকে ভয় দেখিয়েছে কিনা। উনি অন্যায়ের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধেই মমতাপন্থী তৃণমূল থেকে তার দূরত্ব তৈরি করেছিলেন।
0: এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আশিস বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, দুই দাদাসহ পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে তার কথা হয়েছে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন। এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, জনসেবামূলক কাজ করার পরেও একাধিক অপবাদের শিকার হয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, জীবনের শেষ কয়েকদিন হয়রানি ও মানসিক চাপের সম্মুখীন হয়েছিলেন, রাজনৈতিক বৈরিতার মূল্য তাকে দিতে হয়েছে বলে দাবি করেন মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেছেন, বেশ কয়েকজন আশিস বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে অপদস্থ করেছিল। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, গত 15 বছরে তৃণমূল কংগ্রেসের সংগঠিত দুর্নীতির দায় দলের সকলকে নিতে হচ্ছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, বর্তমান রাজনৈতিক বাতাবরণে সৎ মানুষের বেঁচে থাকা দুষ্কর।
2: পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক বাতাবরণ তৈরি হয়েছে তৃণমূল জমানা থেকে শুরু করে এবং সেই জমানার রাজনীতির সংস্কৃতির প্রতিফলন এই জমানা তো দেখতে পাচ্ছি আমরা, সেখানে সুস্থ স্বাভাবিক সৎ ব্যক্তিত্বের রাজনীতিতে টিকে থাকাটা কিন্তু খুব দুষ্কর ব্যাপার। আশিস ব্যানার্জির মৃত্যু আমাদেরকে সেটাই বলে গেল।
0: উল্লেখ্য, বীরভূমের রামপুরহাটে আজ সকালে বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়, পাওয়া যায় একটি সুইসাইড নোটও। নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ানকে খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবি, তার দুই সহযোগী সাহেব শেখ ও মিঠু শেখকে আজ সকালে গ্রেপ্তার করা হয়। নিহত আনিসুরের পরিবারের দাবি, খুনের মূল পরিকল্পনা করেছে ফতেমার স্বামী জেলবন্দি তৃণমূল কংগ্রেস নেতা জুব্বার শেখ, জেলে বসেই এই জোড়া খুনের পরিকল্পনা করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। চিত্র পরিচালক রাজা সেনের শেষকৃত্য আজ বিকেলে ক্যাওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর আজ সকালে তাঁর জীবনাবসান হয়। একটি প্রতিবেদন।
3: নাটক থেকে টেলিভিশন হয়ে চলচ্চিত্র, সব মাধ্যমেই কৃতিত্বের সঙ্গে কাজ করেও তিনি আজীবন সম্পর্ক রেখে গেছেন মাটির সঙ্গে। বাংলা সিরিয়াল জগতে তাঁর খ্যাতির কাছাকাছি কেউ পৌঁছতে পারেননি। পরিচালকের নিজের কথায় আত্মীয় স্বজন, দেবীপক্ষ, কৃষ্ণকান্তের উইল, লেবরেটরি এসবের আগেই দামু ছিল তাঁর জনপ্রিয় ছবি, কিন্তু সেরা ছবি মায়া মৃদঙ্গ।
4: একটা 10 বছরের ছোকরাকে বছরের পর বছর ছন্দ আর সুরের মাটি দিয়ে একটু একটু একটু একটু করে একটা মেয়ে বানিয়ে তোলায়, যে কি সুখ, কি মজা, ও তো বুঝবি না রে, সে বিরল মায়া রে, বিরল মায়া।
3: সুচিত্রা মিত্র, সুভাষ মুখোপাধ্যায়, শম্ভমিত্র ও ইতিহাসের কলকাতা তার উল্লেখযোগ্য তথ্যচিত্র। আরও ভালো ছবি করে যেতে চেয়েছিলেন পরিচালক রাজা সেন।
5: আমি এখনো করতে পারি, করার ইচ্ছে নিয়ে আছি, স্বপ্ন নিয়ে আছি।
3: তিনি চলে গেলেন, রেখে গেলেন তারায় ভরা স্বপ্ন দেখার আকাশ। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপ ফুটবলে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গল ভারতীয় সেনা ফুটবল দলের মুখোমুখি হয়েছে। বিরতিতে ইস্টবেঙ্গল 1-0 গোলে এগিয়ে রয়েছে। আগামীকাল কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 4টে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশার ওপর তৈরি হওয়া নিম্নচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর সঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে আজ আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা প্রকল্পের সূচনা হয়েছে। জনগণনার প্রথম পর্বে সেলফ এনিউমারেশনের কাজে দেশের মধ্যে এরাজ্য প্রথম হয়েছে বলে।
6: आकाशवाणी समाचार के साथ मैं सर फिरोजी। गृह मंत्री अमित शाह ने कहा है कि वर्ष 2047 तक भारत को पूर्ण विकसित राष्ट्र बनाने के लिए युवाओं, गरीबों, महिलाओं और किसानों को सशक्त बनाना आवश्यक है। उन्होंने आज राजस्थान के अलवर में कहा कि केंद्र सरकार इन वर्गों पर विशेष ध्यान दे रही है। उन्होंने राज्य के 17 जिलों में 6

0: কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে, আপনার কথা 100.1 FM Gold Day.

0: 100.1 FM গোল্ড টিউন করেছেন আপনি, আর 100.1 FM গোল্ড টিউন করে এই সময়টা, মানে যখন ঠিক 8:10 হয়ে যায় আপনার কথা বলার সময়, রয়েছি মৌসুমী আপনার সাথে। কিন্তু না, আজকের আমি তো কথা বলবো না, বলবেন আপনি, মানে হ্যাঁ আপনাদেরকে কথা বলার জন্য অবশ্যই বলবো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথা, যেহেতু আমাদের অনুষ্ঠান এবং সেই আপনার কথায় আপনারা কথা বলবেন, কথা বলবেন যে সমস্ত মাধ্যমগুলোর মাধ্যমে, সেগুলো অবশ্যই প্রথমে চলে যাই যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি কথা বলবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9903052992, এই নাম্বার। এরপরে যদি ফোন নাম্বারে যাই তাহলে হচ্ছে 2248808085, এই নাম্বার। আর এছাড়া আমাদের ফেসবুকের যে পেজ রয়েছে, মানে 100.1 আকাশবাণী কলকাতা, সেই পেজে গিয়েও কিন্তু আপনি যেটা করতে পারেন, সেখানে আমাদের পোস্টার রয়েছে এবং পোস্টারের কমেন্ট সেকশনে গিয়ে আপনি কমেন্ট করতে পারেন। তবে আজকের বিষয়টা কী? বিষয়টা অবশ্যই স্বাধীনতাকে নিয়ে, কেননা 15ই আগস্ট, কালকের আমরা পেরিয়েছি স্বাধীনতা দিবস। তাই আজকের স্বাধীনতার মানেটা একটু অন্যরকমভাবে জানতে চাই আপনার থেকে। সেটা হচ্ছে, অন্যের স্বাধীনতাকে সম্মান করাই কি প্রকৃত স্বাধীনতা? আপনি কি মনে করেন? আপনি ঠিক যেটা মনে করেন সেটাই জানাবেন আমাদেরকে। কে আছেন ফোনে প্রথমেই চলে যাব। নমস্কার।
1: নমস্কার, শুভ সন্ধ্যা। শুভজিৎ বলছি বেলকরিয়া থেকে।
0: বলুন।
1: ব্যাপারটা হচ্ছে যে স্বাধীনতা কিন্তু আমরা বুঝি ব্যক্তি কেন্দ্রিক স্বাধীনতা, মানে আমি যা খুশি বলতে পারবো, যা খুশি পোশাক পরতে পারবো, কিন্তু তার সাথে এটাও দরকার যে আমার স্বাধীনতা যেন অন্যের স্বাধীনতাকে ধ্বংস না করে। মানে একটা সিম্পল এক্সাম্পল, আমার বাড়িতে পার্টি হচ্ছে, আমার বাড়িতে আমি খুব লাউড মিউজিক চালিয়েছি, খুব সাধারণ ব্যাপার, ফ্ল্যাট বাড়িতে থাকি, পাশের মানুষ, পাশের যিনি ফ্ল্যাটে আছেন সেই ছাত্রের পড়াশুনো, পরীক্ষা বা কোনো অসুস্থ মানুষ আছেন, তাকে যদি আমি ডিস্টার্ব করি, মানে আমার নিজের খুশির জন্য, মানে যেহেতু আমি স্বাধীন, আমি স্বাধীন দেশে বসবাস করি, সেক্ষেত্রে যদি আমি তাকে ডিস্টার্ব করছি, তার মানে তার যে শান্তিতে বেঁচে থাকার যে স্বাধীনতা সেটাতে আমি হস্তক্ষেপ করছি, তাহলে সেখানে কি এই স্বাধীনতার মধ্যে একটা লাগামহীনতার জায়গা তৈরি হবে এবং সেখানে একটা স্বেচ্ছাচারিতাও আসবে। এবং আমাদের একটা মান বুঝতে হবে যে আমরা কিন্তু একটা সংবিধান মেনে চলি, আইন মেনে চলি, এবং নাগরিকের যে অধিকার সেটার কাঠামোর মধ্যে কিন্তু আমরা বসবাস করি, আমরা সামাজিক মানুষ, এর বাইরে যাওয়া যায় না, সবাইকে নিয়ে যাই। তো সেখানে যদি আমি নিজেই বুঝতে না পারি যে আমার স্বাধীনতা যদি অন্য কারুর মানে সেই পরাধীনতার মতন একটা সিচুয়েশন আসে, সেখানে কিন্তু একটা প্রবলেম আসবে। কারণ আমার মত যেটা, সেটা আমার একটা মত থাকতেই পারে, কিন্তু আমি অন্যেরটাও শুনবো। মানে আমাদের আমাদের প্রবলেম হচ্ছে আমরা কিন্তু গুড লিসেনার নই, আমরা বেশি বলি, তো সেক্ষেত্রে আমরা শুনি কম। তাতে কি হয়, আমি মনে করি যে আমি যে মতটা পোষণ করছি সেটাই হচ্ছে একমাত্র মত যেটা সঠিক, অন্যের মতেরও একটা দাম আছে এবং সেটাও যে সঠিক হতে পারে, সেখানে একটা প্রবলেম। আর একটা হচ্ছে প্রবণতা যেটা আছে, যে আমি যদি আপনার বিপক্ষে কোনো কথা বলি বা ধরুন ভিন্ন মত পোষণ করতে পারি, সেখানে কিন্তু আপনার রাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সব থেকে বেশি। তো এইটা যদি আমরা বুঝতে পারি যে 80 বছর হয়ে গেছে, এখনো যদি বুঝতে না পারি যে আমার স্বাধীনতা কিন্তু আমার নিজের স্বাধীনতা নয়, কারণ এতগুলো মানুষের বলিদান হওয়ার পরে তো আমি স্বাধীন হয়েছি, তো সেই স্বাধীনতা মানে হচ্ছে সবাইকে নিয়ে চলা এবং সবার স্বাধীনতাকে সেই প্রপার সম্মান এবং নিজের যে দায়িত্ববোধ অ্যাজ এ সিটিজেন সেটা যেন মেনটেন করতে পারে, এইটুকুনি বললাম।
0: বেশ। আর আপনারাও আমাদেরকে জানাচ্ছেন বিভিন্ন মাধ্যমে, সেই মাধ্যমগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ রয়েছে, রয়েছে আমাদের ফেসবুকের কমেন্ট সেকশন। একটু প্রথমেই ফেসবুকের কমেন্ট সেকশনে চোখ রাখি। আমি সর্বেশ্বর পাল মাহেশ হুগলি থেকে লিখছি, বলছে যে আজকের বিষয়ে ভাবনার উপর আমার মতামত জানাচ্ছি। বলছে যে অপরের স্বাধীনতাকে সম্মান জানানো নিশ্চয়ই ভালো ভালো কাজ, আচ্ছা নিশ্চিতভাবে ভালো কাজ। এই কাজের মাধ্যমে স্বাধীনতাকেই সম্মানিত করা হয়, বিশেষ করে প্রতিবেশী দেশের স্বাধীনতাকে সম্মান জানালে শান্তি কিন্তু বজায় থাকে। এরপরে আমরা একটু চোখ রাখবো আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজে। হোয়াটসঅ্যাপ মেসেজের তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে তিনি বলছেন যে আজকের মোশন অন্যের স্বাধীনতাকে, আচ্ছা আজকের বিষয় আর কি, অন্যের স্বাধীনতাকে সম্মান করাই কি প্রকৃত স্বাধীনতা? এর পক্ষে বলি, নিজের অধীনতা মানেই স্বাধীনতা। এর অর্থ অপরের স্বাধীনতাকে কখনোই খর্ব করা নয়, অপরের স্বাধীনতা যাতে সে ভালোভাবে উপভোগ করে তার রাস্তা করে দেওয়া, কখনোই খর্ব করা নয়। অধিকার কর্তব্য দুটি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। অপরের স্বাধীনতার সুযোগ তৈরি করা আমাদের প্রতিটি সুনাগরিকদের কর্তব্য, কিন্তু বাস্তবে আমরা আদৌ সুনাগরিক নই, অপরের স্বাধীনতায় হস্তক্ষেপ করছি প্রতিপদে, ক্ষুণ্ণ করছি। প্রশ্ন, আমরা কি সত্যি সুনাগরিক? অধিকার ও দায়িত্ব ভুলে ভুল পথে চলছি? লিখেছেন তপন চক্রবর্তী। এরপরে কিন্তু চলে যাব বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড গড়িয়া থেকে, তিনি আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন, বলছেন, অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ আদৌ কাম্য নয়, বাস্তবিকভাবে ব্যাপারটা অনধিকার চর্চা হয়, স্বাধীনভাবে জীবনযাপন অর্জিত এক অধিকার, সেথায় অযথা বাধা দান নিঃসন্দেহে অবিচার। অতিরিক্ত স্বাধীন হওয়া অবশ্যই বাঁধন ছাড়া ন্যূনতম সাধন শাসন আবশ্যক ন্যায্য আইন দ্বারা। স্বাধীন হওয়া মানেই পরিশীলিত আচরণ, সংযত জীবনযাপন, চাই আত্মনিয়ন্ত্রণ। বিশ্বজিৎ কর আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে এটা লিখে পাঠিয়েছেন। চলে যাব, ফোনে কে আছেন সরাসরি? নমস্কার।
1: নমস্কার।
0: কে বলছেন?
1: আমি মহেশতলা থেকে দেবাশিষ ঘোষ কথা বলছি।
0: বলুন
1: মৌসুমীদি। শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
1: সত্যি কথা বলতে আজকের বিষয়টা খুব প্রাসঙ্গিক, তবে অন্যের স্বাধীনতাকে সম্মান জানানোই উচিত প্রথমে, তবে সেটা আমরা কিন্তু বাস্তবে এই কথাটা বললেও আমরা বাস্তবে কিন্তু তা করি না। আমি ধরা যাক আমার বাড়িতে যে মহিলা পরিচালিকা আছে বা আমার যে স্ত্রী আছে, আমি কি তাকে প্রকৃত স্বাধীনতা দিই? আগে আমার নিজের ঘরটাকেই যদি দেখি, তাহলে আমি কি তাকে প্রকৃত স্বাধীনতা দিচ্ছি? দিচ্ছি না। আমার কিছু স্বেচ্ছাচারিতা থাকছেই, কারণ আমি স্বাধীন। আমি কখনো মনে করি না ওই একটা মেয়ে, সে আজকে এই 80 বছর পরে এসে দাঁড়িয়েও আমরা পুরুষতান্ত্রিক সমাজে আমরা কিন্তু মেয়েদের প্রকৃত স্বাধীনতা দিই না, অসম্ভব, এটা দিই না। দিতে পারবো কি পারবো না এটা অনেক প্রশ্নের ব্যাপার, কিন্তু আমরা দিই না, কারণ সেই মেয়েটাকে অনেক বাধা নিষেধের মধ্যে দিয়ে আমরা রেখে দিই। না, তোমাকে এটা করতে হবে, সকালবেলা উঠে তোমাকে এই কাজগুলো করে দিতে হবে, এই কাজগুলো করতে হবে, সেগুলো তো উভয়ের করা উচিত, করি না। আবার চলার পথে যদি দেখি, চলার পথেও আমরা সেই ছোট থেকে দেখে আসছি, একটা ছেলে একটা যা করতে পারবে একটা মেয়ে তা করতে পারবে না। হ্যাঁ, একটা ছেলে, আমি যখন একটা আবাসিক স্কুলে পড়তাম তখন আমরা ছেলেরা অনেক অধিকার ভোগ করতাম, কিন্তু মেয়েদেরকে একটা বাধা নিষেধে হয়তো তার কিছু সমস্যা ছিল, তাদের মেয়েদের সব জায়গায় সমানভাবে ঘুরতে দেওয়া যাবে না, আবাসিকের কিছু নিয়ম ছিল, তা সত্ত্বেও বলবো কিছু কিছু জিনিস তাদের উপর চাপিয়ে দেওয়া হতো, তাদের স্বাধীনতাটা অনেক অংশেই খর্ব করা হতো। এখনো চলার পথে সেটা হয়, এখনো আমরা মেয়েদের প্রকৃত স্বাধীনতা দিতে পারছি না এই 80 বছরে এসে। আর স্বাধীনতা কখনো স্বেচ্ছাচারিতা নয়, এই যে এক ভদ্রলোক বললেন যে আমার পাশের বাড়িতে আমি একটা পাঠি দিচ্ছি, আমার পাশের বাড়িতে একজন অসুস্থ আছে, আমি কি চিন্তা করছি যে আমার লাউডস্পিকারের সাউন্ডটা তার ক্ষতি করতে পারে, কি একজন বিদ্যার্থী আছে যিনি পড়াশোনা করছেন তার ক্ষতি হতে পারে, অবশ্যই হতে পারে, যদি তার স্তরে মাইক আমি রাত 10টার পরে বাজাই নিয়ম ভেঙে, সেটা কি ঠিক হবে? ঠিক হয় না। সুতরাং স্বাধীনতা স্বেচ্ছাচারিতা নয়, অন্যের স্বাধীনতাকে সম্মান করতে পারলেই তাহলে মনে হয় আমি সত্যি নিজের স্বাধীনতাটাকে ব্যবহার করতে পারবো। আমি স্বাধীন, আমি স্বেচ্ছাচারী, কিন্তু আরেকজন সে কেন আমার মতো স্বাধীনতা পাবে না? একজন গৃহবধূ সে পাবে না, একজন পরিচারিকা বাড়ির সে পাবে না, তার শারীরিক অসুস্থতা

0: 过来的问了，那娃给他好背呢，北京说好背呢，就突然查进来，但马内好去，我都说给传慢点了呢，你说过来哪里查进来，但大概是弟弟吧，估计。
1: বেশ, আমরা কথা বলছি আপনাদের সাথে 2248-8085-এ, এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে 100.1 FM গোল্ড কলকাতা, সেখানে আজকের দিনের যে পোস্টার রয়েছে সেই পোস্টারের নিচে আপনি কমেন্ট করতে পারেন, এবং আমাদের 9903052 এই নাম্বারে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ টেক্সট করতে পারেন। এই মুহূর্তে চলে যাব আমরা কিন্তু একটা ফেসবুকের কমেন্টে। ফেসবুকের কমেন্টে হাফিজা খাতুন উত্তর চব্বিশ পরগনা নারাবুনিয়া থেকে তিনি বলছেন, অন্যের স্বাধীনতাকে সম্মান করা কেবল একটি সামাজিক দায়িত্ব বা নিয়ম নয়, এটি প্রকৃত স্বাধীনতার মূল ভিত্তি। অনেকে মনে করেন স্বাধীনতা মানে যা খুশি তাই করার অবাধ অধিকার, কিন্তু বাস্তবে নিয়ন্ত্রণহীন বা বাঁধ ভাঙা স্বাধীনতা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। যদি একজন ব্যক্তির স্বাধীনতা অন্য কারোর মৌলিক অধিকার, নিরাপত্তা বা শান্তিতে ব্যাঘাত ঘটায়, তবে তা স্বাধীনতার বদলে স্বেচ্ছাচারিতার রূপ নেয়। প্রকৃত স্বাধীনতা হল এক ধরনের পারস্পরিক চুক্তি। আপনি যেমন নিজের মত প্রকাশ করার, নিজের পছন্দে জীবনযাপন করার এবং নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার চান, ঠিক একই রকমভাবে অন্য ব্যক্তিরও কিন্তু সেই একই অধিকার রয়েছে। যখন আপনি অন্যের এই অধিকারগুলোকে মেনে নেন এবং সম্মান জানান, তখনই নিজের স্বাধীনতার চর্চা পূর্ণতা পায়। অন্যের স্বাধীনতাকে আঘাত না করে নিজের সীমা বোঝা এবং বজায় রাখাই হলো একজন সচেতন মানুষের পরিচয়। ভিন্ন মতামত বা জীবনধারার প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শন করা মুক্ত চিন্তার প্রধান শর্ত। সংক্ষেপে বলতে গেলে, আমার হাত ঘোরানোর স্বাধীনতা সেখানেই শেষ হয় যেখানে অন্যের নাকের শুরু। নিজের অধিকার উপভোগ করার পাশাপাশি অন্যের অধিকার ও স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার নামই প্রকৃত স্বাধীনতা। হাফিজা খাতুন উত্তর চব্বিশ পরগনা থেকে কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপের মানে ফেসবুকের কমেন্ট সেকশনে এটা লিখে পাঠিয়েছেন। তবে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যাব, যেটি আমাদের লিখে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস বলছেন, অন্যের স্বাধীনতাকে সম্মান করাই প্রকৃত স্বাধীনতা, নিজের ইচ্ছে মতো কাজ করার অর্থ স্বেচ্ছাচারিতা, স্বাধীনতা নয়। যখন আমরা অন্যের অধিকার ও মতামতের সম্মান করি, তখনই সমাজে সবার জন্য একটা নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরি হয়। স্বাধীনতার নিজস্ব সীমা থাকে, অন্যের সীমানা লঙ্ঘন করলে স্বাধীনতা নষ্ট হয়। নিজের অধিকার যেমন সত্য, অন্যের অধিকার রক্ষা করাও তেমনই দায়িত্ব। পারস্পরিক সম্মান ছাড়া সমাজের প্রকৃত শান্তি ও মুক্তি কিন্তু আসে না। পরিশেষে বলা যায়, স্বাধীনতা মানে শুধু নিজের ইচ্ছে মতো চলা নয়, অন্যের স্বাধীন সত্তাকে শ্রদ্ধা করার মাধ্যমেই আমাদের স্বাধীনতা কিন্তু পূর্ণ পায়। লিখেছেন আমাদেরকে দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। এরপরে চলে যাই আমরা একটুখানি ফোনে, সরাসরি কে আছেন আমাদের সাথে? নমস্কার।
2: হ্যালো হ্যালো দিদি ভাই, নমস্কার।
1: নমস্কার।
2: আমি নাচনকোনা সাবরাকোন বাঁকুড়া থেকে প্রবীর কুমার মন্ডল বলছি। দিদি ভাই
1: বলুন।
2: হ্যাঁ দিদি ভাই, দেখুন স্বাধীনতা সবারই থাকা দরকার, হ্যাঁ এটা আমি মানি, কিন্তু কিছু কিছু স্বাধীনতা আছে। যেমনি দেখুন, আমরা পুজো প্যান্ডেলে এমন ভাবে ডিজে বাজাই, তার জন্য স্কুল ছাত্রীরা যারা পড়াশোনা করে মাধ্যমিক দেবে সেই সময় তাদের কিন্তু খুব অসুবিধা হয়, সেইটা কিন্তু আমরা সেটা মানি না। আমাদের আনন্দটাই সব থেকে বড় আনন্দ হিসেবে মানে আমরা ভাবি, কিন্তু সবারটাই দেখতে হবে। এবং ডিজে যখনই বাজবে তখন দেখবেন যাদের হার্টের প্রবলেম, তারা কিন্তু ওই হার্টের প্রবলেমের জন্য অনেক সময় অনেক মানুষ মানে অসুবিধা ফিল করে,
1: অসুবিধা পড়ে একদমই।
2: হ্যাঁ, কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা সেইটা আনন্দে আত্মহারা হয়ে যাই।
1: ঠিক তাই, আমাদেরকেও বুঝতে হবে যে আমাদের স্বাধীনতা যেন অন্যের কোনো রকম ক্ষতি না করে। এরপরে চলে যাব আমরা আবারও একটুখানি আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে। কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন গাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে, তিনি বলছেন, স্বাধীনতা কারে কয়, অন্যায় আর অবিচার থেকে বেঁচে থাকা নিশ্চয়। স্বাধীনতা কারে কয়, সুস্থ জীবন, সুন্দর মন, স্বচ্ছ নদীর জলে, পাখিদের গানে, স্বাধীনতা সবখানে। স্বাধীনতা তারে কয়, সম্মান আর ভালোবাসা ভরা হাসনুহানার ঘ্রাণে, স্বাধীনতা সবখানে। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে কিন্তু এটা আমাদেরকে লিখে পাঠিয়েছেন। আর এরপরে আরও একটা কমেন্ট।

0: চলে যাব আমরা। কমেন্টটা আমাদেরকে করেছেন এস এন বাপ মণ্ডল বাপি কোরাকাটি সন্তোষখালী থেকে। তিনি বলছেন বিষয়টা যে একদম সত্য, স্বাধীনতার মূল উদ্দেশ্য শুধুমাত্র নিজের মনের ইচ্ছে পূরণ করা নয়, ভুলে গেলে চলবে না, কোনো একজনের ব্যক্তিগত মতামত ও কার্যকলাপ চালিয়ে যাওয়া স্বাধীনতা নয়। স্বাধীনতা মানে অনেকেই আছে যারা নিজের ব্যক্তিগত অধিকার বাঁচাতে অন্যের অধিকার খর্ব করে, রাস্তা অবরোধ করে, আম জনতার ব্যবহৃত সম্পদের উপর হামলা চালায়, ক্ষতি করে। ভাবুন তো, এই সমাজে পশু পাখি বা অন্যান্য প্রাণীদেরও যে বেঁচে থাকার স্বাধীনতা আছে, কিন্তু তা কজন মানি? আমাদের মধ্যে অনেকেই আছি শক্তির বল প্রয়োগ করে, দুর্বলের উপর আক্রমণ করি, নিরীহ পশু পাখিদের হত্যা করি, কখনো বিচার বিবেচনা না করেই আশেপাশের বয়স্ক মানুষ ও মহিলাদের অবজ্ঞা করে অভদ্র ভাষাও প্রয়োগ করি, আবার পথ চলতি বাসে ট্রেনে কাউকে গালিগালাজ বড় কথা শুনিয়ে দিই, নয়তোবা মারমুখীও হয়ে উঠি। অপরদিকে পরিবেশের গাছপালার অস্তিত্ব টিকিয়ে রাখার যে অবশ্য প্রয়োজন আছে, তার থেকে সকলেই প্রয়োজনীয় অক্সিজেন নিতে পারি, কিন্তু স্বার্থের জন্য অনেকেই নির্ধিদায় গাছগুলো কেটে ফেলি, শুধুমাত্র স্বাধীনতার কথা বলি। আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে স্বেচ্ছাচারিতা আর স্বাধীনতা কিন্তু এক নয়। স্বাধীনতা বাঁচিয়ে রাখতে হলে অন্যের জন্য দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, তবে তাকে প্রকৃত স্বাধীনতাই কিন্তু আমরা বলবো। এস এন মণ্ডল বাপি লিখেছেন আমাদের ফেসবুকের কমেন্ট সেকশন। আর এইবারে কিন্তু আমরা একটু চোখ রাখবো আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজে। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে তিনি হোয়াটসঅ্যাপ করছেন, বলছেন প্রিয় আপনার কথা, সমাজে বসবাস করতে হলে অন্যায়ের অন্যের স্বাধীনতা রক্ষা করাটাই প্রকৃত স্বাধীনতা, কিন্তু যদি সেখানে নিজের মতামত প্রকাশে বাধা এলে অন্যের স্বাধীনতা রক্ষা করা প্রকৃত স্বাধীনতা হয় না। পরস্পরকে স্বাধীন মতামত প্রকাশ, পরস্পর যাতে স্বাধীন বাচা দিতে পারে এবং সেটাই থাকাটা কিন্তু আবশ্যক। অনিমেষ ভট্টাচার্য কিন্তু আমাদেরকে এইটা আমাদের হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন। এরপরে আমরা কিন্তু আবারও একটু চলে যাব সরাসরি ফোনে। কে আছেন আমাদের সাথে? রেডিও সেটের ভলিউমটা একদম আস্তে করে দিতে হবে।
1: হ্যাঁ
0: বলুন।
1: মনিরউদ্দিন লস্কর বলছি, দক্ষিণ সাঁকড়াই, হাওড়া থেকে।
0: বলুন।
1: বলছি স্বাধীনতা মানে যেমন আমার মৌলিক অধিকারগুলো ভোগ করার অধিকার আছে, মৌলিক চাহিদাগুলো, সেই রকম অন্যের মৌলিক চাহিদাগুলোকে ব্যাঘাত ঘটানো আমাদের কোনোভাবেই কাম্য নয়। কারণ আমার যেমন অধিকার আছে মৌলিক অধিকারগুলো ভোগ করার, সেই রকম অন্যের মৌলিক অধিকারে কোনোভাবেই ব্যাঘাত সৃষ্টি করা যাবে না। এরই নাম স্বাধীনতা। নমস্কার।
0: বেশ, চলে যাই আরও একবার আমরা ফেসবুকের কমেন্ট সেকশানে। সেখানে ফেসবুকের কমেন্ট সেকশানে কমেন্ট করেছেন রমা রায় দাসনগর হাওড়া পাঁচ থেকে। তিনি বলছেন অন্যের অধিকার রক্ষা করা নিজের অধিকার রক্ষা করার চেয়েও কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। স্বাধীনতা মানে ভালোবেসে দায়িত্ব কর্তব্য পালন করা। হয়তো প্রত্যেক মানুষের কাছে স্বাধীনতার অর্থ আলাদা। আমার কাছে স্বাধীনতা মানে পরিবার থেকে শুরু করে দেশ পর্যন্ত সবাইকে এগিয়ে নিয়ে যাওয়া। সেখানে থাকবে নিঃস্বার্থ ভালোবাসা, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়া আর শিশুদের সাথে মিশে যাওয়া এবং শিশু সুলভ চিন্তাভাবনা, আর সমস্ত কিছু আগামী প্রজন্মের কাছে তুলে ধরা, কারণ তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। লিখেছেন রমা রায় দাসনগর হাওড়া থেকে আমাদেরকে এই যে আমাদের যে আজকের বিষয়, সেই বিষয়ে তিনি আমাদের লিখে পাঠিয়েছেন এই মতামত। এরপরে আবার একটু চলে যাব সরাসরি ফোনে। তবে যাওয়ার আগে বলে দিই যে রেডিও সেটের ভলিউমটা একদম কমিয়ে দেবেন, নাহলে অনেকটা দূরে চলে আসবেন। নমস্কার, কে আছেন আমাদের সাথে?
2: নমস্কার।
0: বলুন।
2: আমি হরিণঘাটার বড়জাগুলি জেলা নদীয়া থেকে সমীর দাস বলছি।
0: বলুন।
2: দেখুন, এক মহা অশুভ শক্তি আমাদের ভারতবর্ষকে 200 বৎসর ধরে পরাজিত করে রেখেছিল এবং আমাদেরকে পরাধীনতা করে রেখেছিল। যে 200 বছরের যে অশুভ শক্তিকে পরাস্ত করে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা কিন্তু অতি সহজে আসেনি। তার জন্য আমাদের ভারত মায়ের অনেক বীর সন্তানকে রক্ত

0: করাতে হয়েছে, তাদের প্রাণের বিনিময়ে, তাদের আত্মবলিদানের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা পেয়ে আমরা যদি দেশের মানুষকেই, আমরা যদি দুর্বল ব্যক্তির উপর যদি আমরা আক্রমণ করি, অসুস্থ মানুষকে যদি আমরা আক্রমণ করি, তাহলে এই স্বাধীনতা তো কোনো মানেই থাকে না। তাহলে তো আমরা সেই পরাধীনতাই হয়ে গেলাম, যেভাবে ব্রিটিশের কাছে আমরা পরাধীন ছিলাম, যে অত্যাচারিত আমরা হয়েছিলাম। কিন্তু আজকে আমরা যদি দেশের মানুষ, যদি দেশের মানুষের কাছেই অত্যাচারিত হয়ে থাকি, তাহলে এর থেকে তার কিছু থাকতে পারে না। তাই আমি মনে করি অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, এদেরকে সাহায্য করাটাই হচ্ছে স্বাধীনতা। কারণ আমরা সকলেই ভারত মায়ের সন্তান, আমরা ভারত মায়ের সন্তান হিসাবে অসুস্থ মানুষ, দুর্বল মানুষকে সহযোগিতা করা, গরিব মানুষের সেবা করা, এটাই তো হচ্ছে সব থেকে বড় স্বাধীনতা। শুধুমাত্র আমার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার জন্য অসুস্থ মানুষকে দুর্বল করে তুলব, আর স্বাধীনতা মানে আমি স্বেচ্ছাচারিতা যা খুশি তাই করে বেড়ালাম, আমি আইন অমান্য করছি, আইন মানছি না, প্রশাসন মানছি না, এগুলো তো স্বাধীনতা নয়, এগুলো ব্রিটিশ আমলে ছিল। তাই ব্রিটিশকে তাড়িয়ে আজকে আমরা যে স্বাধীনতা পেয়েছি তাকে সম্মান জানিয়ে সেই সমস্ত ভারত মায়ের বীর সন্তানরা যারা তাদের ত্যাগের বিনিময়ে, আত্মবলিদানের বিনিময়ে আমাদেরকে যে স্বাধীনতা দিয়েছে, তাদের দেখানো পথে আমাদের চলতে হবে, মানুষের সেবা করতে হবে, গরিব মানুষের পাশে থাকতে হবে, এটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। নমস্কার।
1: বেশ, আমরা এবার একটু চোখ রাখবো আমাদের হোয়াটসঅ্যাপে, এবং যারা এখনো পর্যন্ত আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করেননি বা আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে কমেন্ট করেননি, তাদের জন্য আমি কিন্তু বিষয়টা আরও একবার বলে দিই যে আজকের আমাদের যে বিষয়, সেই বিষয়টাতে আপনারা আমাদেরকে আপনার কথাই লিখে পাঠাচ্ছেন, এবং সেই বিষয়টা হচ্ছে অন্যের স্বাধীনতাকে সম্মান করাই কি প্রকৃত স্বাধীনতা। লিখে পাঠাচ্ছেন আমাদের 9903052992 এই নম্বরে, এছাড়া আমাদের 2248808085 এই নাম্বারটাও খোলা রয়েছে, সেখানে আপনি এসে সরাসরি কথাও বলতে পারেন। আর তাছাড়া আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, মানে 100.1 FM গোল্ড, সেখানে এসেও কিন্তু আপনি আজকে যে পোস্টার রয়েছে সেই পোস্টারের নিচে কমেন্ট করতে পারেন। কে আছেন আমাদের সাথে ফোনে সরাসরি?
2: মৌসুমী দি, বেলগড়িয়া থেকে লক্ষ্মীদা বলছি।
1: বলুন
2: দিদি, নিজের স্বাধীনতার জন্য পাশের লোক, নিজে যা কর, যা ইচ্ছা তাই করবেন, পাশের লোকের যাতে অসুবিধা না হয় সেই দেখতে হবে। আমি যা ইচ্ছা, আমি রেডিও বাজালাম, আমি মাইক বাজালাম, নাচ গান হলো, পাশের লোকে দেখতে হবে, তা অসুস্থ লোক থাকতে পারে, পড়াশোনা করতে পারে, তাদেরও স্বাধীনতা, তাদেরও তো আছে না, পাশের লোকে দেখতে হবে। এইটুকু বললাম দিদি, নমস্কার।
1: নমস্কার, ভালো থাকবেন আপনিও। সত্যি, এরপরে আমরা একটুখানি হোয়াটসঅ্যাপের দিকে চোখ রাখি। উত্তম দালাল খরসরাই মনুষাতলা বেগমপুর হুগলি থেকে তিনি লিখছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে যে অন্যের স্বাধীনতাকে সব ক্ষেত্রে সম্মান করাই প্রকৃত স্বাধীনতা নয়, কিছু কিছু বিশেষ ক্ষেত্রে প্রমাণ সাপেক্ষে যুক্তিবোধে অন্যের স্বাধীনতাকে সম্মান করা আমি শ্রেয় মনে করি, এবং সেটাই হয় প্রকৃত স্বাধীনতা। সত্যকে দাঁড় করায় এক মনন, তখন সেই ভাবনাকে তো সম্মান করতেই হয়, দিতে হয় স্বাধীন চিন্তনের তকমা। যুগে যুগে যারাই প্রথা ভাঙা ভাবনা ভেঙেছেন, কণ্ঠে ধারণ করেছেন প্রতিস্পর্ধা, তাদেরই শাস্তি দিতে বারে বারে উদ্যত হয়েছে মানুষ। তাই সক্রেটিসের বিচার হয়েছে, গ্যালিলিওকেও ফিরিয়ে নিতে হয়েছে তার তত্ত্ব। আমাদের আধুনিক সমাজ জীবনের এই প্রতিফলন আমরা অনেক ক্ষেত্রেই দেখি, অনেককে এর জন্য দেশও ছাড়তে হয়েছে। অন্যের স্বাধীনতাকে সম্মান না জানিয়ে খর্ব করাই কি প্রকৃত স্বাধীনতা? এক্ষেত্রে মনে হয় তা নয়। ভালো থাকবেন খুব, হ্যাঁ ভালো থাকবেন আপনিও। উত্তম দালাল আমাদেরকে কিন্তু এটি লিখে পাঠিয়েছেন। চলে যাব আমরা আবারও সরাসরি ফোনে। কে আছেন আমাদের সাথে? নমস্কার, হ্যাঁ বলুন, শুনছি।
3: স্যার, আমি বাজার বিজ্ঞান থেকে রক্তকাজী বলছি।
1: একটু জোরে বলুন বা একটু মুখের কাছে নিয়ে বলুন, আমাদের একটু অসুবিধা হচ্ছে শুনতে।
3: আমি বাজার বিজ্ঞান থেকে রক্তকাজী বলছি।
1: বলুন।
3: মনে করি স্বাধীনতা বিশেষ একটা সাল বা তারিখ উন্নীত করে স্বাধীনতা হয় না। স্বাধীনতা পৃথিবীর সব দেশই পেয়েছে, স্বাধীনতার পরে আমরা প্রকৃত স্বাধীনতা কত টাকা পেলাম,

0: ଅତରା ଆନ୍ତର୍ଜାତିକ କ୍ଷେତ୍ର ପୁରା ଏଗେଇ ଗଲା, ଅତରା ବ୍ୟକ୍ତି ସ୍ୱାଧୀନତା ପାଇଲା, ଅର୍ଥନୀତି ସ୍ୱାଧୀନତା ପାଇଲା, ଏହି ସମସ୍ତ ବିଚାର ବିବେଚନା କରେ ସ୍ୱାଧୀନତା ସମ୍ମାନ ଲାଭ କରେ। ଆମେ ସେଇ ସ୍ୱାଧୀନତାକୁ ଅସମ୍ମାନ କରୁଛୁ ନା, ସ୍ୱାଧୀନତାର ଜନ୍ମ ଅନେକ ପଇସା ରକ୍ତ ଦିଏ ପ୍ରାଣ ଦିଏ, সেই জন্য আমি আমার বক্তব্য বললাম।
1: বেশ, এটা কিন্তু খুব সত্যি কথা। আমরা সদ্যই কাল স্বাধীনতা দিবস পেরিয়েছি এবং সেই স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের স্বাধীনতাকে ভুলে গিয়ে বা তাদের সেই সীমাকে লঙ্ঘিত করে তারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, সেটাও কিন্তু আমাদের ভুললে চলবে না। চলে যাই এরপরে আবারও একটা আমরা হোয়াটসঅ্যাপ মেসেজে। হোয়াটসঅ্যাপ মেসেজ আমাদেরকে করেছেন যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। তিনি বলছেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অন্যের ক্ষতি না করে নিজের মতো বাঁচার অধিকারী হলো প্রকৃত স্বাধীনতা। স্বাধীনতা মানে যা ইচ্ছা তা করা নয়, অন্যের অধিকার কেড়ে নিলে সমাজের ভারসাম্য নষ্ট হয়। পারস্পরিক শ্রদ্ধা ছাড়া কেউ একা স্বাধীন থাকতে পারে না। খুব ভালো থাকবেন, আচ্ছা ভালো থাকবেন কিন্তু আপনিও। কে আছেন ফোনে, সরাসরি চলে যাব। নমস্কার।
2: হ্যালো মৌসুমীদি।
1: বলুন।
2: মৌলি বলছি ঢাকুরিয়া থেকে।
1: বলুন।
2: দেখো মৌসুমীদি, আমাদের তো সবার আগে তাদেরই স্মরণ করা উচিত যে যাদের জন্য আমাদের স্বাধীনতা কথাটা আসছে। তো আমরা যদি এত তাদের ইয়েটা ভাবি যে যারা ভালো মানুষ, যারা সৎ, তাদের কখনোই মানে তাদের স্বাধীনতাতে কখনো হস্তক্ষেপ করা উচিত না। আর স্বাধীনতার সাথে সবসময় একটা কথা জড়িয়ে আছে, সেটা হলো সততা। আমার সততা অনুযায়ী আমার স্বাধীনতাকে আমি দেখব, আর আমি অন্যের ক্ষেত্রেও সেটাই দেখব। সকল ভালো মানুষের স্বাধীনতার কাছকে আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। ভালো থেকো তুমি।
1: ভালো থাকবে। আর এরপরে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপেও বেশ কিছু মেসেজ আছে, সেই মেসেজগুলোতে যাব। তার আগে বলে দিই যে 9903052992 এই নাম্বারে কিন্তু আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করছেন এবং আজকের যে বিষয় নিয়ে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করছেন সেই বিষয়টা একবার আপনাদেরকে বলে দেব। তার আগে এটাও বলি যে শুধু হোয়াটসঅ্যাপ নয়, আপনারা কিন্তু আমাদের সাথে ফোনে এসেও সরাসরি কথা বলতে পারেন। সেটা হচ্ছে 9903052992। যেমন হোয়াটসঅ্যাপ করছেন ঠিক তেমনই 2248808085 এই নাম্বারে ফোন করবেন আমাদের, যেখানে সরাসরি কথা হবে। অন্যের স্বাধীনতাকে সম্মান করাই কি প্রকৃত স্বাধীনতা, এই বিষয় নিয়ে আপনি আমাদেরকে জানাচ্ছেন আপনার মতামত, আর সেই মতামত কিন্তু আমরা পৌঁছে দিচ্ছি বাকি সবার কাছে। এবং এইভাবেই কিন্তু আপনারা আমরা আমাদের মতামতকে একে অন্যের সাথে কিন্তু ভাগাভাগি করে নিই। ঠিক এই মুহূর্তে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, কিশোর তিনি লিখছেন অবশ্যই, তবে আজ আপনাকে মেসেজ করছি। আচ্ছা কিশোর লিখেছেন তারকেশ্বর থেকে, আজ তিনি আমাকে মেসেজ করছেন মানে হোয়াটসঅ্যাপ করছেন আর কি। তিনি বলছেন, নিজের স্বাধীনতাকে যেভাবে সম্মান করেন ঠিক তেমনভাবেই অন্যের স্বাধীনতাকে সম্মান করা উচিত, অন্যের হোক বা নিজের স্বাধীনতা। আচ্ছা অন্যের হোক বা নিজের স্বাধীনতা হোক, সেটা যেন স্বেচ্ছাচারিতা না পরিণত হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে, তাহলে সেই স্বাধীনতাকে মানুষ অসম্মান করতে কিন্তু বাধ্য হবে। লিখে পাঠিয়েছেন আমাদেরকে কিশোর তারকেশ্বর থেকে, তিনি কিন্তু আজকের আমাদেরকে এই হোয়াটসঅ্যাপের মেসেজটা লিখে পাঠিয়েছেন। এরপরে আরও বেশ কিছু আমাদের কাছে হোয়াটসঅ্যাপ আছে, চলে যাব সেই সমস্ত হোয়াটসঅ্যাপগুলোতে। পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে, তিনি বলছেন যে স্বাধীনতা মানে শুধু নিজের ইচ্ছে মতো বাঁচার অধিকার তো নয়, অন্যের ইচ্ছে মত ও পছন্দের জায়গাটুকুকেও সম্মান করা। আমি যা ভাবি অন্যকেও তাই ভাবতে হবে, এমন দাবি স্বাধীনতা নয় বরং নিয়ন্ত্রণের চেষ্টা। প্রকৃত স্বাধীনতা তখনই অর্থবহ হয় যখন আমরা স্বাধীনতার সীমারেখা অন্যের স্বাধীনতাকে আঘাত করে না, আমাদের সীমারেখাটা। মতের অমিল থাকবে, পছন্দের পার্থক্য থাকবে, জীবনযাপনেরও পথ আলাদা হবে, তবু সেই ভিন্নতাকে মেনে নেওয়ার মানসিকতাই সভ্যতার পরিচয়। নিজের স্বাধীনতার জন্য লড়াই করা সহজ কিন্তু অন্যের স্বাধীনতাকে সম্মান করা অনেক কঠিন, অথচ সেই কঠিন কাজটি আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দেয়, কারণ সমাজের

0: সবাই নিজের মতো বাঁচার পাশাপাশি অন্যকেও নিজের মতো বাঁচতে দেয়। প্রকৃত স্বাধীনতা কিন্তু সেখানেই। পরমা মিত্র আমাদেরকে এটা কিন্তু লিখে পাঠিয়েছেন। আর এরপরে প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে তিনি হোয়াটসঅ্যাপ করেছেন, বলছেন স্বাধীনতার অধিকার ভোগ সবারই আছে, অন্যের স্বাধীনতাকে সম্মান কর্তব্যের কাছে। অন্যের দিকে নজর দিতে নিজেই ফাঁকে এমন কোনো কেন হয় না, এমন যেন হয় না নিজের কথা ভুলে থাকে। একই সঙ্গে পথ চলতে গিয়ে স্বাধীনতা রক্ষায় অপরের প্রতি সম্মান প্রদর্শন প্রকৃত শিক্ষায়। স্বাধীন দেশে স্বাধীন থাকা এটাই মূল কথা। কোনোভাবে ক্ষুণ্ণ হলে মনে লাগে ব্যথা, অন্যের স্বাধীনতাকে সম্মান করাই প্রকৃত স্বাধীনতা। বাক্যটি সঠিক করে প্রাসঙ্গিক নয়তো স্বেচ্ছাচারিতা। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে কিন্তু এটা আমাদেরকে লিখে পাঠিয়েছেন। এরপরে চলে যাব বারাসাত থেকে বাবাই সিংহের হোয়াটসঅ্যাপে। তিনি বলছেন, আজকের বিষয় নিয়ে আমার মতামত হলো অন্যের স্বাধীনতাকে সম্মান করা অবশ্যই জরুরি, কিন্তু তার একটা সীমারেখা থাকা উচিত। কেউ যদি ব্যক্তিগত স্বাধীনতার নামে সমাজের খারাপ প্রভাব ফেলে বা অন্যের ক্ষতি করে, তবে সেই স্বাধীনতাকে অন্ধের মতো সম্মান জানানোটা ঠিক নয়। তখন তার প্রতিবাদ করাটাই আসল স্বাধীনতা। স্বাধীনতা মানে যেমন অন্যের অধিকারকে সম্মান করা, ঠিক তেমনই অন্যের ভুলের কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোরও সাহস, দাঁড়ানোর সাহস রাখাও। তাই অন্যের স্বাধীনতা ততক্ষণই সম্মানযোগ্য যতক্ষণ না সেটা অন্য কারোর ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর সময় খুব বেশি নেই, তাই চটপট করে এবারে আমাদের বাকি যে হোয়াটসঅ্যাপগুলো আছে সেগুলো চেষ্টা করছি যতটা পড়ে নিতে পারি। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে তিনি বলছেন, আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, তাই স্বাধীনতার অর্থ জানি। স্বাধীনভাবে জীবনযাপন করার অধিকার সবার আছে, তবে অন্যের স্বাধীনতাকে খর্ব করা যথেচ্ছ স্বাধীনতা কাউকে দেওয়া হয়নি। বরং অন্যের সংযত স্বাধীনতাকে সম্মান করার মধ্যে দিয়েই নিজের স্বাধীনতাকে খুঁজে পাওয়া কিন্তু যায়। পশ্চিম বর্ধমান থেকে সুচেতা বলছেন যে প্রকৃত স্বাধীনতা শুধু নিজের ইচ্ছে মতো চলার অধিকার নয়, অন্যের স্বাধীনতা মতামত ও পছন্দের সম্মান করাটা উচিত। যে স্বাধীনতা অন্যের অধিকারকে ক্ষতিগ্রস্ত করে সেখানে তা স্বাধীনতা নয়, স্বেচ্ছাচারিতা। তাই বলা হয় নিজের স্বাধীনতা ভোগ করার পাশাপাশি অন্যের স্বাধীনতাকে সম্মান করাই প্রকৃত স্বাধীনতার কিন্তু পরিচয়। এরপরে রয়েছে প্রণব কুমার, তিনি কলকাতা 18 থেকে লিখছেন, টু রেসপেক্ট others independence is the part of real independence. তিনি কিন্তু এই ছোট্ট করে এটা আমাদেরকে লিখে পাঠিয়েছেন। আর পায়েল বন্দ্যোপাধ্যায় বেলগড়িয়া থেকে বলছেন, অপরের স্বাধীনতাকে আঘাত করার অধিকার আমাদের কারোর নেই, স্বাধীনতা পাওয়ার অধিকার সবার আছে। স্বাধীনতা কোনো যেন প্রত্যেকের, প্রত্যেকটা মানুষ যেন নিশ্চিন্তে রাস্তায় বেরোতে পারে এবং কেউ যেন অপরাধের, কোনো রকম অপরাধের শিকার না হয়। সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে তিনি বলছেন, প্রকৃত স্বাধীনতার স্বাধীনতার মূল্য সেই বুঝতে পারেন যিনি প্রকৃত অর্থে স্বাধীন। সুতরাং স্বাধীন চেতা মানুষই কিন্তু অন্যকে স্বাধীনভাবে বাঁচতে দিতে সাহায্য করতে পারে পরোক্ষভাবে, তাই সে স্বাধীনতা দেন। প্রকৃত অর্থ সেই কিন্তু স্বাধীন। সময় আর খুব বেশি নেই, এবারে আপনার কথা থেকে টাটা বাই বাই বলবো, কিন্তু ঠিক 9:30 হাজির হচ্ছি আপনাদের সাথে, রয়েছি জলসাঘর নিয়ে মৌসুমি ঠিক 12টা পর্যন্ত।
1: क्या आप परेशानियों से घिरे हैं? मन भारी है और कोई रास्ता नजर नहीं आ रहा? याद रखें, समाधान आपके पास है। टेलीमानस के निशुल्क नंबर 14416 पर कॉल करें। कहीं से भी कभी भी 24 घंटे यह सुविधा उपलब्ध है। यहाँ आपकी बात सुनी जाती है, समझी जाती है और आपको सही दिशा दी जाती है। आप अकेले नहीं है, मदद बस एक कॉल दूर है।
2: नमस्कार, आकाशवाणी से समाचार संध्या के साथ मैं सरफिरोजी। गृह और सहकारिता मंत्री अमित शाह ने राजस्थान के अलवर में 6400 करोड़ रुपए से अधिक की विकास परियोजनाओं का शुभारंभ किया। कहा, वर्ष 2047 तक भारत को पूर्ण विकसित राष्ट्र बनाने के लिए युवाओं, गरीबों, महिलाओं और किसानों को सशक्त बनाना आवश्यक। उपराष्ट्रपति सीपी राधाकृष्णन ने विद्यार्थियों से राष्ट्र प्रथम के सिद्धांत को अपनाने और विकसित भारत 2047 में योगदान करने का आह्वान किया। भारत ने बांग्लादेश से सुपारी आयात करने वाले रैकेट का पर्दाफाश किया।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
2: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
0: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে, শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM Gold.
3: শ্রীডরগুড়ি বলছে সময় 9টা বেজে গিয়েছে, অনেকক্ষণ, শুধু 9টা নয় 9:30টাও বেজে গিয়েছে, 9:31 শ্রীডরগুড়ি জানান দিচ্ছে। আর আজকের রবিবার, তাই রবিবারের বৈঠক নিয়ে হাজির আমি মৌসুমি, আপনাদের সাথে 100.1 FM Gold টিউন করেছেন আপনি। আর এই যে আড্ডা, বৈঠক, এবং এই আড্ডার মধ্যে, বৈঠকের মধ্যে যেটা মানে আমরা পাড়ায় যারা থাকি তাদের কাছে এই আড্ডা বৈঠকের একমাত্র জায়গা বা সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা সেটা সেটা হচ্ছে আমাদের পাড়ার বিভিন্ন ক্লাব, এবং সেই ক্লাব সংস্কৃতি বা কলকাতার পাড়ায় ক্লাব কী করে তৈরি হলো এবং এর ইতিহাস এবং

শহরের পাড়া সংস্কৃতি, খেলাধুলা এবং ক্লাব মানেই এখন একটা বারোয়ারি পুজো, সামাজিক মিলন মেলার সঙ্গে গভীরভাবে জড়িত এই ক্লাবের নাম। এই ক্লাবের কথাই বলবো আজকের আপনাদেরকে। মৌসুমী তো রয়েছে আপনাদের সাথে, আর ক্লাব মানেই তো বন্ধুত্ব, বন্ধুত্ব মানেই সেই ক্লাবে বন্ধুদের মধ্যে দেদার আড্ডা। সেই কথাই চলবে আড্ডার মাধ্যমে আপনাদের সাথে গানের ওপারে।

সত্যি বন্ধু মানেই তোর টিমে তোর পাশে তোর হাত ধরেই চলার শপথ। আর এই বন্ধুত্বরা মানে এই বন্ধুরা যখন একসাথে বসে আড্ডা দেই, সেই আড্ডার জায়গাটা যদি হয় পাড়ার ক্লাব, সেটা না কোথাও একটা যেন নিশ্চিন্তের জায়গা, কোথাও না কোথাও একটা ভালো লাগার জায়গা, কোথাও না কোথাও একটা বন্ধুর সাথে কথা শেয়ার করে নেওয়ার জায়গা, কোথাও না কোথাও একটা ইনডোর গেম খেলার জায়গা। আর একজন আরেকজনের পরিবারেরও খুব অঙ্গাঙ্গিক সদস্য হয়ে ওঠা। কলকাতার পাড়ার ক্লাবের ইতিহাস যে যদি চোখ রাখি তাহলে মূলত 19 শতকের শেষ ভাগ থেকে 20 শতকের শুরুর দিকে পাড়া সংস্কৃতি এবং শরীর চর্চা আন্দোলনের সাথে যুক্ত কিন্তু এই ক্লাব কালচারটা। গবেষণায় দেখা গেছিল যে জাতীয়তাবাদী আন্দোলনের সময় কলকাতায় বিভিন্ন ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন, আখড়া ও ক্রীড়া সংগঠন গড়ে উঠতে শুরু করে। ব্রিটিশদের চোখে বাঙালিকে দুর্বল ও ভীরু হিসেবে দেখানোর প্রবণতার বিরুদ্ধে শরীর চর্চা ও খেলাধুলাও এক ধরনের আত্মপরিচয়ের প্রকাশ হয়ে ওঠে। এর পাশাপাশি কলকাতার পাড়ায় পাড়ায় আড্ডা, সাহিত্য চর্চা, আলোচনা এবং সামাজিক মিলনও কিন্তু চলত সেই সময় থেকেই। ধীরে ধীরে এই আড্ডাগুলোর জন্য নির্দিষ্ট একটা জায়গা তৈরি হলো এবং কোনো বাড়ির একটা ঘর, কখনো পড়ার কোনো রকম সাধারণ জায়গা, সেখানেই কিন্তু গড়ে উঠেছিল দেশীয় বা ইন্ডিজিনাস ক্লাব। আর তারপরে ক্লাবের কিন্তু কাজ বাড়তে থাকে, যেমন প্রতিদিন ক্লাবের অন্যতম যে উদ্দেশ্যগুলো ছিল সেগুলোর মধ্যে শরীর চর্চা ও খেলাধুলা, আড্ডার সাথে সাথে সামাজিক আলোচনাও চলত এই ক্লাবে। সাহিত্য চর্চা, সংস্কৃতির চর্চা, বিভিন্ন অনুষ্ঠানে সেই ক্লাব থেকে একটা কিছু অর্গানাইজ করা এবং সব কিছুর পরে যেটা, সেটা হচ্ছে তরুণদেরকে সংগঠিত করা এবং সেই তরুণরাই যারা কিনা পরবর্তীকালে পাড়ার মুখ হয়ে উঠবে বা পাড়ার ভরসা হয়ে উঠবে তাদেরকে উদ্বুদ্ধ করা, এই সব কিছুই ছিল সেই সময় ক্লাবের মূল উদ্দেশ্য। আর এই যে ক্লাবের কথা বলছি, মানে স্বাধীনতার আগের কথা যদি বলি, তাহলে 19 শতকের শেষ ভাগে এবং 20 শতকের শুরুতে কলকাতার বিভিন্ন পাড়ায় তরুণদের মধ্যে শরীরচর্চা, কুস্তি, লাঠি খেলা, ফুটবল, ক্রিকেট এবং দেশীয় সংস্কৃতির চর্চা কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছিল। আর এই কর্মকাণ্ডকে কেন্দ্র করেই কিন্তু তৈরি হয়েছিল বিভিন্ন আখড়া, ব্যায়াম সমিতি এবং তরুণদের সংগঠন। বিশেষ করে স্বদেশী আন্দোলনের সময়, মানে 1905-এর পর, এই সংগঠনগুলোর গুরুত্ব কিন্তু অনেক বেড়ে গিয়েছিল। শরীরচর্চার পাশাপাশি দেশপ্রেম, আত্মনির্ভরতা এবং জাতীয় চেতনা ছড়ানোর ক্ষেত্র হিসেবেও কিন্তু এগুলো কাজ করত খুব ভালোভাবেই। আর এরপরে কী হলো, ধীরে ধীরে আখড়া, ব্যায়াম সমিতি এবং তারপর একটা খেলার সংগঠন এবং তারপরে পাড়াভিত্তিক ক্লাব, এইভাবে কিন্তু আস্তে আস্তে এই ক্লাব কালচারটা কিন্তু এসেছে। আর এই ধারায় ক্লাবের, মানে কলকাতার ক্লাব সংস্কৃতি বিকশিত কিন্তু হয়েছিল। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল সার্বজনীন পুজো। পাড়ার মানুষ একত্র হয়ে পুজো

সংস্কৃতির মানে সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেইগুলো কিন্তু করতে শুরু করেছিল এবং সেই আয়োজন পরিচালনার জন্য কমিটিও তৈরি হয়েছিল। অনেক ক্ষেত্রেই পরবর্তীকালে সেই সংগঠনই কিন্তু আবার পাড়ার ক্লাবের রূপ নিয়েছিল। অর্থাৎ স্বাধীনতার আগে কলকাতায় পাড়ার ক্লাব ছিল শুধুই আড্ডার জায়গা নয়, শরীরচর্চা, খেলাধুলা, সংস্কৃতি এবং জাতীয় চেতনারও একটা আলাদা রকমের কেন্দ্র। আর এইভাবেই কিন্তু ক্লাব গড়ে উঠেছিল। আর সেই ক্লাব মানে আড্ডা দেওয়া, আর সেই আড্ডা দেওয়া মানেই আরও যে কথাগুলো মনে পড়ে সেগুলো হচ্ছে বিভিন্ন চায়ের দোকান, বিভিন্ন কফির দোকান আর কফি হাউস, সেটাকে ভুলে কী করে।

রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।

0: কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়, যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে, শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।
2: শুনছিলাম আমরা ব্যাক টু ব্যাক দুটো গান, আর গানের পরে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আপনার সাথে বলছিলাম কথা, সেটা হচ্ছে যে এই যে পাড়া, আড্ডা এবং তার সাথে সাথে ক্লাব, এগুলো না আমাদের কাছে একটা সময়, যারা পাড়ায় বসবাস করছি বা কর্মসূত্রে হয়তো এখন অনেকটা দূরে থাকছি বা দূরে চলে গেছি অনেকটা, তাদের কাছে এই ক্লাবের যে নস্টালজিয়া বা একটা সময় ক্লাবে থেকে সেই ক্লাবকে ভালোবাসার যে নস্টালজিয়া, সেটা কিন্তু বারবার মনে পড়ে। কিন্তু আজ আমরা যে পাড়ার ক্লাব বুঝি, তার চরিত্রটা কিন্তু একটু বদলেছে। কলকাতায় পাড়ায় পাড়ায় মানুষ নিজের মধ্যে মিলেমিশে খেলাধুলা, পূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক কাজ করার জন্য ছোট ছোট সংগঠন তৈরি করতে শুরু করে। স্বাধীনতার পর এই ধরনের ক্লাব আরও কিন্তু ছড়িয়ে পড়েছিল। পাড়ার ক্লাবের বিকাশের জন্য বারোয়ারি ও সার্বজনীন পূজোর সম্পর্ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ক্লাব নিয়ে, মানে এই ক্লাব কালচার বা এই ক্লাব যে আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে অবশ্যই কথা বলবো। তবে এই মুহূর্তে তিন ভুবনের পারে থেকে গান, এবং এটাও কিন্তু ক্লাবের বেশ কিছু ছেলে, পাড়ার বেশ কিছু ছেলে যারা কিনা একসঙ্গে কোনো খেলায় জিতেছে, সেই খেলা খেলতে মানে সেই সিল নিয়ে, মানে সেই খেলার ট্রফি নিয়ে টুইস্ট নাচ সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেই গান শুনতে শুনতে চলে যাব সংবাদ বিরতিতে। ফিরব সংবাদ বিরতির পর ঠিক 10:10।

আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে যুব সমাজ, দরিদ্র, মহিলা এবং কৃষকদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে কৃতজ্ঞ চিত্তে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। রাজস্ব গোয়েন্দা দপ্তর সুপারি আমদানির এক ভুয়ো পাচারচক্রের 9 জনকে গ্রেপ্তার করেছে। পশ্চিমবঙ্গে আজ কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সূচনা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে IMD। ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল ভারতীয় সেনা ফুটবল দলকে 1-0 হারিয়ে সেমিফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশরূপে গড়ে তোলার লক্ষ্যে যুব সমাজ, দরিদ্র, মহিলা এবং কৃষকদের ক্ষমতায়ন বিশেষ জরুরি। নরেন্দ্র মোদী সরকার সমাজের এই শ্রেণীর উন্নয়নের দিকে বিশেষ নজর দিচ্ছে। আজ রাজস্থানের আলওয়ারে শ্রী শাহ রাজ্যের 17টি জেলায় মোট 6,453টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করে বলেন, সরকার কৃষকদের সহায়তায় নানা ধরনের কর্মসূচি নিয়েছে। 2014 থেকে 2026 পর্যন্ত মোদী সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা করেছে কৃষকদের জন্য এবং খাদ্যশস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে। তিনি গ্রামীণ অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে ডেয়ারি শিল্পের উপর ও গুরুত্ব দেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কথা বলেন। দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে কৃতজ্ঞ চিত্তে তার প্রতি শ্রদ্ধা জানায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় রাজধানীতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধ সদৈব অটলে পুষ্পস্তবক অর্পণ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়ার আগে দীর্ঘ সময় বিরোধী দলে কাটিয়েছিলেন, কিন্তু তিনি তার নীতির সঙ্গে কখনো আপোষ করেননি। এই কারণেই বাজপেয়ী অজাত শত্রু অর্থাৎ শত্রুহীন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার একটি মূর্তি উন্মোচন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পর আজ রাজস্থানের চিত্তরগড় জেলার নিম্বাহেরায় এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন শ্রী শাহ। শ্রী শাহ বলেন, প্রধানমন্ত্রী হিসেবে বাজপেয়ী সর্বদা দেশ প্রথম নীতি অনুসরণ করতেন এবং বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দেশ প্রথম এই নীতি অনুসরণ করে স্নাতক উত্তীর্ণ পড়ুয়াদের তাদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে দেশ গঠনে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। চেন্নাইয়ের কাছে কাট্টানকুলাথুরে SRM ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির 22তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণে উপরাষ্ট্রপতি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার যাত্রায় দেশের যুব সমাজের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। COVID-19 অতিমারীর সময় ভারতের মোকাবিলার কথা উল্লেখ করে শ্রী রাধাকৃষ্ণন বলেন, ভারত 100টিরও বেশি দেশে প্রতিষেধক সরবরাহ করেছে যা বিশ্বকল্যাণ ও মানবতার প্রতি দেশের দায়বদ্ধতাকে তুলে ধরে। রাজস্ব গোয়েন্দা দপ্তর DRI দক্ষিণ পূর্ব এশিয়ার সুপারি আমদানির এক ভুয়ো পাচারচক্রের 9 জনকে গ্রেপ্তার করেছে। এই সুপারি বাংলাদেশের বলে ভারতে পাঠাত তারা এবং এভাবে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা সাফটার আওতায় থাকা সমস্ত রকম সুবিধা তারা নিত। অর্থমন্ত্রক জানিয়েছে, এ পর্যন্ত তদন্তে জানা গেছে এর ফলে সরকারের 2,500 কোটি টাকারও বেশি রাজস্বের ক্ষতি হয়েছে। সাধারণভাবে ভারতে সুপারি আমদানির ওপরে 100% শুল্ক আরোপ করা হয়, তবে সাফটা চুক্তির আওতায় এই শুল্ক পুরোপুরি ছাড় দেওয়া হয়। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও অন্যান্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি থেকে সুপারি আমদানি করলেও তা ভারতে পাঠানোর সময়

0: বাংলাদেশের বলে জানাত অভিযুক্তরা। কলকাতা ও বিশাখাপত্তনমে রাজস্ব গোয়েন্দা দপ্তর অভিযান চালিয়ে প্রায় 75 লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করে। জম্মু কাশ্মীরে আজ বহু প্রতীক্ষিত সুড়ঙ্গ সুঙ্গল আজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এর ফলে রাজৌরি, পুঞ্চ এবং নওশেরার মধ্যে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হল। ঝাড়খণ্ডের রাঁচিতে আজ রাজ্যের সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং আরজেডি নেতা তেজস্বী যাদবের কুশপুতুল দাহ করা হয়। তারা রাজ্যের সরকারের বিরুদ্ধে স্লোগান এবং জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষার বাতিলের দাবি জানাতে থাকেন। প্রতিবাদী ছাত্ররা আগামী 20 আগস্ট মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ঘেরাও অভিযানে সামিল হবেন বলেও জানিয়েছেন। এদিকে রাজ্য সরকার এই সমস্যার সমাধানে আরও একবার ছাত্রদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে। আগামীকাল দুপুর 2টায় বিক্ষোভকারী ছাত্রদের আলোচনার জন্য ডাকা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএ নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে আজ কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের উপস্থিতিতে এই প্রকল্পের সূচনা করে বলেন, এই প্রকল্পের আওতায় 5 লক্ষ টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসার সুবিধা মিলবে। এই প্রকল্পে কোমর ও হাঁটুর অপারেশনও করানো যাবে। যারা কেন্দ্রীয় স্বাস্থ্য বিমার আওতায় পড়ছেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনাও আজ থেকেই চালু হয়েছে। দুটি প্রকল্পেই 1950টি রোগের চিকিৎসা সুবিধা পাওয়া যাবে বলে মুখ্যমন্ত্রী জানান।
1: যারা আয়ুষ্মান ভারতে যুক্ত হলেন তারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। এই পরিবারের সংখ্যা হচ্ছে 1,43,00,000। এর বাইরে 80,00,000 পরিবার, তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমাতে আনলাম। পশ্চিমবঙ্গে 1,240টি বেসরকারি আর 627টি সরকারি হসপিটালে আপনারা এই দুটো সুবিধাই একসঙ্গে পাবেন।
0: পাশাপাশি রাজ্যে সরকারি হাসপাতালগুলিতেও সুলভ মূল্যে ওষুধ ও চিকিৎসা সামগ্রী বিক্রয় কেন্দ্র অমৃত ফার্মেসি চালু করতে উদ্যোগী হয়েছে সরকার। এখানে 50-80% ছাড়ে ওষুধ পাওয়া যাবে। এর জন্য হিন্দুস্তান লাইফ কেয়ার লিমিটেডের সঙ্গে রাজ্যের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়া 450-এর বেশি প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র স্থাপনের কথাও ঘোষণা করা হয়েছে। চোখের চিকিৎসার জন্য চালু হচ্ছে সুদৃষ্টি কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন, 70 বছরের ঊর্ধ্বে সব ব্যক্তি আয়ুষ্মান ভারতের আওতায় আসবেন। রাজ্যে পূর্বতন সরকার সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে আয়ুষ্মান প্রকল্প চালু করেনি বলে অভিযোগ করেন তিনি।
2: पश्चिम बंगाल की जनता को ढेर सारी बधाई और शुभकामनाएं देना चाहती हूँ। बीते 1.5 दशक में पश्चिम बंगाल की जनता को स्वास्थ्य की दृष्टि से कितनी चुनौतियों का सामना करना पड़ता रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी की सरकार ने एक बार नहीं अनेक बार प्रयास किया। जब जन कल्याण सरकार की प्राथमिकता में नहीं होता है तो आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना जैसी कल्याणकारी योजनाओं को 1.5 दशक का इंतजार करना पड़ता है।
0: যাত্রী সুবিধার্থে পূর্ব রেল শিয়ালদা বারাসাত এসি ইএমইউর লোকাল পরিষেবা বনগাঁ জংশন পর্যন্ত সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 20 আগস্ট থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। সোম থেকে শনিবার পর্যন্ত সপ্তাহে 6 দিন এই পরিষেবা পাওয়া যাবে, রবিবার তা বন্ধ থাকবে। শিয়ালদার ডিআরএম রাজীব সাক্সেনা একথা জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে। আগামী 2 দিন অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং উত্তরাখণ্ডেও একই ধরনের আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে উড়িষ্যার বন্যা পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে। এর মধ্যেই ফের অতিভারী বৃষ্টির সম্ভাবনা নতুন করে আশঙ্কা তৈরি করেছে। সে রাজ্যের 49টি ব্লক এবং 5টি শহর থেকে প্রায় 2,37,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। প্লাবিত এলাকাগুলিতে বর্তমানে প্রায় 293টি ত্রাণ শিবির চালু রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার ওপর তৈরি হওয়া নিম্নচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 24 ঘণ্টায় এটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এরই সঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা বিস্তৃত থাকায় আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতায় আগামী 24 ঘণ্টার জন্য ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামীকাল বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে। উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
3: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উত্তর উড়িষ্যা উপকূলের কাছাকাছি। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে, বেশি থাকবে।

0: ১৬ তারিখে উপকূলের কাছাকাছি জেলাগুলো, ১৭ তারিখে বৃষ্টিপাত আরো বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত কিছুটা বাড়বে ১৭ থেকে ১৮ তারিখের মধ্যে।
1: দক্ষিণ লেবাননে ইরানের সমর্থনপুষ্ট হিজবুল্লাহ গোষ্ঠীর প্রবীণ এক কমান্ডার নিহত হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স ইডিএফ আজ এক বিবৃতিতে জানিয়েছে, দেইর জাহারানিতে গতকাল এক হামলায় আবু হাসান আল আরার মৃত্যু হয়। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আজ মিসাইল ও ড্রোন হামলায় দুপক্ষের কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। ইউক্রেনের কিভের বৃহত্তম বিমানঘাঁটি থেকে চালানো ড্রোন হামলায় রাশিয়ার ৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে রাশিয়ার প্রতি আক্রমণে ইউক্রেনে ৫ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স উপকূলে গতকাল সকালে ৭.৭ মাত্রার জোরালো ভূমিকম্পের পর আজ ইস্টনুসা তেনগারা প্রদেশে ১৪ দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এই প্রদেশের গভর্নর মিল্কি লাকা লেনা এক বিবৃতি জারি করে বলেছেন, এ মাসের ২৮ তারিখ পর্যন্ত জরুরি অবস্থা বলবৎ থাকবে। সল্টলেকের জৌহরতি ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গল ভারতীয় সেনা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের হয়ে খেলার ৩৮ মিনিটে একমাত্র গোলটি করেন পিভি বিষ্ণু। সেমিফাইনালে ইস্টবেঙ্গল এসে দিল্লির মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে যুব সমাজ, দরিদ্র মহিলা এবং কৃষকদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে কৃতজ্ঞ চিত্তে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন আগামীকাল ৬:২০ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন ১০০.১ এফএম গোল্ড।
3: কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়। যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক ৭০টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন ৯৯০৩০৫৯৯২ এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা ৭০০০০১। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ ২৪শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত ৯:৩০ ১০০.১ এফএম গোল্ডে।
4: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক ১০০.১ এফএম গোল্ডে।
5: ১০০.১ এফএম গোল্ড টিউন করেছেন আপনি রবিবারের বৈঠক নিয়ে। মৌসুমী হাজির আপনার সাথে এবং আজকের আড্ডার কথা, মানে আড্ডার একদম কেন্দ্রস্থল যেটা, সেটা হচ্ছে আমাদের ক্লাব, পাড়ার ক্লাব। সেই ক্লাব নিয়ে কথা হচ্ছে এবং স্বাধীনতার পরে দেশভাগ এবং শরণার্থীর পুনর্বাসন, মানে ১৯৪৭ সালের দেশভাগের পর পূর্ববঙ্গ থেকে আসা বিপুল সংখ্যক মানুষ কলকাতা ও অন্যান্য শহরের বিভিন্ন অঞ্চলে তাদের বসতি স্থাপন করেছিলেন এবং এই নতুন পাড়াগুলোতে পারস্পরিক সহযোগিতা ও নিরাপত্তার প্রয়োজনে কিন্তু অনেক ক্লাব গড়ে উঠেছিল সেই সময়। ত্রাণ, সমাজসেবা, যেমন বন্যা, মহামারী বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে পাড়ায় ক্লাবের তরুণরা ত্রাণ কার্যক্রমে মূল ভূমিকা পালন করত সেই সময়। আর সাংস্কৃতিক বিপ্লব যদি বলেন, তাহলে এই সময় ক্লাবগুলো কিন্তু নাট্যোৎসব হতো, রক্তদান শিবির হতো, লাইব্রেরি পরিচালনা এবং বাৎসরিক একটা ক্রীড়া প্রতিযোগিতা, এইগুলোর কিন্তু একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল ক্লাব। আর রাজনৈতিক প্রভাব এবং আধুনিক যে রূপান্তর, সেটাও কিন্তু ধীরে ধীরে ধীরে ধীরে হয়েছে। শুনব সেসব কথা চন্দ্রবিন্দুর গানের পরে।

রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।

0: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে
1: শুনছেন রবিবারের বৈঠক। আর ক্লাব নিয়ে কথা হচ্ছে আজকের, রাজনৈতিক প্রভাব এবং আধুনিক রূপান্তর, এইটা বললেছিলাম বলবো গানের ওপারে। 1980 থেকে 2000 সাল, মানে এই সময়টা বাংলার বা বাংলায় পাড়ার ক্লাবের কাঠামো, ভূমিকা এবং ভাবমূর্তিতে ব্যাপক পরিবর্তন আসে। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র থেকে ক্লাবগুলো কিভাবে রাজনৈতিক প্রভাব এবং আধুনিক কর্পোরেট সংস্কৃতির সাথে যুক্ত হতে শুরু করে, তার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। রাজনৈতিক প্রভাবের বা এইভাবে, মানে কোন একটা দলের থেকে যখন আমাদের ক্লাবগুলো বড় হয়ে ওঠে এবং সেই ক্লাবের বিভিন্ন কার্যকলাপ, বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ, সেগুলোর সাথেও কিন্তু যুক্ত হয় এবং সেইভাবে ক্লাবগুলো কিন্তু অনেকটাই জনসমাজের কাছে বা জনমানবের কাছে পৌঁছে যায়। আর পাড়ার ছোটদের ফুটবল, ক্রিকেট, কবাডি, ক্যারাম, এই যে বিভিন্ন ধরনের খেলা এবং এর জন্য যে মাঠ এবং সংগঠনের একটা প্রয়োজন ছিল সেই সময় দাঁড়িয়ে, যখন ক্লাব কালচারটা আসছে সেই জায়গা থেকে কিন্তু অনেক ক্লাব খেলাধুলারও একটা কেন্দ্রবিন্দু কিন্তু হয়ে উঠেছিল। হ্যাঁ, আর কলকাতা পাড়ার ক্লাবের ইতিহাসে যখন 19 শতকের শেষ ভাগে এই ক্লাব শুরু হচ্ছে বা ক্লাব কালচার শুরু হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে কিন্তু পাড়ার ইয়াং জেনারেশন যেমন হাতে হাত মিলিয়ে সেই সময় একটা সংগঠন, একটা ক্লাব তৈরি করেছিল। মূলত ধরুন পাড়ার একটা পুজো, সার্বজনীন উৎসব, পাড়ার একটা কোনো অনুষ্ঠান এবং সেই পুজোর প্রত্যেকটা দিন পাড়ার মানুষের এক হওয়া, নাটক, গান, আবৃত্তি, এই সমস্ত কিছু একটা অনুষ্ঠান যা কিনা

সব সময় মানে সব মানুষদেরকে একত্রিত করছে, এবং সেইটাই সারা বছর ধরে মানে সব সময় একটা ধারাবাহিকতা যেন বজায় রাখে, মানে প্রত্যেকটা অনুষ্ঠানে। যেমন কালকেরই আমরা 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করেছি, 26শে জানুয়ারি কিছুদিন পর আসবে, এবং এইরকম ধরনের বিভিন্ন অনুষ্ঠান যেখানে কিনা পাড়ার সকল মানুষ একত্রিত হতে পারেন, এবং বাংলার যে সংস্কৃতি, বাংলার যে শিক্ষা, সেটাতে যাতে থাকতে পারে, সেটা নিয়ে যাতে ছোটরাও কিছু শিখতে পারে, সেই সমস্ত মতামত থেকে বা সেই সমস্ত দিক থেকেই কিন্তু এই ক্লাবের আবির্ভাব বা ক্লাবের উৎপত্তি। কথা হবে আপনাদের সাথে গানের ওপারে।

রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।

0: ছিলো।
1: আরে না না না, দীপান্তরের মাঠের পরে দেখা হয়েছিল।
0: আরে না বাবা না।

দেখা হয়েছিল, কথা হয়েছিল, এবং দেখা কথা সবটাই থাকুক, বন্ধুদের মধ্যে আড্ডা থাকুক, এইটাই তো চাই আমরা, কি তাই না? যারা হয়তো বাইরে আছেন, যারা কর্মসূত্রে বাইরে আছেন, পড়ার জন্য বাইরে আছেন, বা বিবাহ সম্পন্ন হওয়ার পর বাইরে চলে গেছেন, তাদের জন্য পাড়া, ক্লাব, পাড়ার সেই অনুষ্ঠান কোথাও না কোথাও সত্যি নস্টালজিক কিন্তু করেই তোলে। এই যে ধরুন ক্লাবের কথা যখন বলছি, ব্রিটিশদের অভিজাত ক্লাব ছিল এক ধরনের, সেই সময় সামাজিক ক্লাব বা সোশ্যাল ক্লাব, তার বিপরীতে কলকাতার পাড়ার মানুষ, যারা মানুষদের নিজেদের প্রয়োজনে আড্ডা এবং শরীরচর্চা, সামাজিক মিলন, এইগুলোর জন্যই কিন্তু পাড়ার ক্লাব তৈরি হয়েছিল। আর স্বাধীনতার পর এই ক্লাবগুলো কিন্তু আরও শক্তিশালী হয়ে উঠেছিল এবং পাড়ার প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল। কলকাতার পাড়ার ক্লাবের যে ইতিহাস এবং পাড়ার বিভিন্ন ক্লাব আছে যেগুলো কিন্তু খুব পুরনো, এবং সেই ক্লাবের প্রতিষ্ঠাতা, মানে যারা ক্লাবটা ধরুন সেই সময় প্রতিষ্ঠা করেছিল, তাদের পরেও তাদের পরের জেনারেশন এবং বংশ পরম্পরার মতোই আর কি, সেই পাড়ার সেই বাড়ির ছেলেরা যখন ক্লাব করেছিলেন, তারপরে তাদের ছেলেমেয়েরা, তাদের ছেলেমেয়েরা এই করে হয়তো সেই ক্লাবটা এখনও অনেক জায়গায় রয়েছে। পাড়ায় সেই সময়, মানে স্বাধীনতার আগে কলকাতায় পাড়াভিত্তিক ক্লাব সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে প্রথম কারা এসেছিল, পাড়ার শিক্ষিত এবং মধ্যবিত্ত তরুণরা কিন্তু প্রথমে এগিয়ে এসেছিল। শরীরচর্চা, ফুটবল, ক্রিকেট, লাঠি খেলা, কুস্তির জন্য কিন্তু তারা দল গড়তেন। আর স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত তরুণ এবং বিপ্লবী চেতনার মানুষজন যেমন ব্যায়াম সমিতি ও আখড়ার মাধ্যমে যুবকদের সংগঠিত করতেন, শরীরচর্চার সঙ্গে দেশপ্রেমের ধারণাও কিন্তু যুক্ত হয়েছিল ঠিক সেই সময়। আর হ্যাঁ, কলকাতার প্রথম পাড়ার ক্লাবটি কোন মানুষ বা প্রথম যে ক্লাবগুলো রয়েছে, পুরনো যে ক্লাবগুলো রয়েছে, সেগুলোর কথাও একটু আমাদের জানা দরকার, বলবো সে কথা। তবে এই ক্লাব কিন্তু মানে খেলার সাথেও জড়িত, যাকে বলে খেলাধুলা, এবং সেই খেলাধুলার সাথে সাথে যেটা প্রয়োজন বা খেলাধুলার সাথে সাথে মানুষের উন্নত চেতনা বা উন্নত সামাজিক যে ব্যবস্থা, মানসিকভাবে যে সবার ভালো থাকা, কেননা যখন পাড়ায় মানুষজন কথা বলছে, গল্প করছে, এবং তারপরে গিয়ে সেই বাড়িতে যখন যাচ্ছে, তাদের একটা মানসিক

রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।

সত্যি এই মনের গুপ্তচরকে খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল। তবে মনের কথা মনের গুপ্তচরকে বলবেন নাকি বন্ধুকে বলবেন, এবং সেই বন্ধুর জন্য মানে সেই বন্ধুত্বের জন্য যেটা দরকার সেটা একটা জায়গা, এবং সেই বন্ধুত্বের একসঙ্গে দেখা হওয়া। বলবো বলেছিলাম যে পুরনো ক্লাব কলকাতার, তবে তার আগে বলি তালিকাটা একটা রয়েছে বেশ বড়, আর এই তালিকাটার মধ্যে একটা প্রাচীনতম ভারতীয় ক্লাব যেটা কিনা ক্রীড়া সংগঠনগুলোর মধ্যে অন্যতম, এর সঙ্গে দুঃখীরাম মজুমদারের নাম বিশেষভাবে জড়িত। প্রথম দিকে ছাত্রদের স্টুডেন্টস ইউনিয়ন নামে একটা সংগঠন ছিল, এবং পরে ফুটবল খেলার সরঞ্জাম ও বুট ব্যবহারের মতো বিষয় নিয়ে মতবিরোধের পর দুঃখীরাম মজুমদার আলাদা করে আরিয়ান্স ক্লাব গড়ে তোলেন। শ্যামপুকুরের টেলিপাড়া মাঠে ক্লাবটির কার্যক্ষমতা কিন্তু বা কার্যক্রম কিন্তু শুরু হয়েছিল। ক্লাবটার নাম হচ্ছে আরিয়ান ক্লাব। 1884 সালে এই ক্লাবটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর দুঃখীরাম মজুমদার পরবর্তীকালে কলকাতার ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন, সেটা বলাই বাহুল্য। তাঁর হাতে বহু প্রতিভাবান ফুটবলার কিন্তু তৈরি হয়েছিল সেই সময় দাঁড়িয়ে। এরপরে আসি বাগবাজার ক্লাব, যেটা কিনা 19 শতকের শেষ ভাগের একটা ক্লাব। বাগবাজার ক্লাবের শিকড়ও সেই সময় পাড়াভিত্তিক ফুটবল চর্চার মধ্যে দিয়েই কিন্তু হয়েছে। মোহনবাগান ভিলার কিছু তরুণ খেলোয়াড় সেখান থেকে বেরিয়ে এসে বাগবাজারের সেন পরিবারের সহযোগিতায় শ্যাম স্কোয়ারের বাগবাজার ক্লাব গড়ে তুলেছিলেন বলে কিন্তু ঐতিহাসিকরা বর্ণনা করেন। এবং এখানে

একটা গুরুত্বপূর্ণ মানে বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে যে তখন ক্লাব তৈরি হচ্ছিল পাড়ার তরুণদের খেলাধুলা এবং স্থানীয় পরিবারের পৃষ্ঠপোষকতাকে কিন্তু কেন্দ্র করেই। এরপরে 1889 সালের 15ই আগস্ট মোহনবাগান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল। এর সঙ্গে উত্তর কলকাতার বোস, মিত্র এবং সেন এই তিনটি পরিবারের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল। প্রথম সভাপতি ছিলেন ভূপেন্দ্রনাথ বোস। প্রথম দিকে ক্লাবের মাঠ ছিল মোহনবাগান ভিলা ফারিয়াপুকুরের কাছে এবং সেখানে স্থানীয় স্কুল এবং কলেজের ছেলেরা ফুটবল খেলতেন সেখানে এসে। পরে ক্লাবটা বড় মাঠে চলে যায় এবং কলকাতার ফুটবল জগতের গুরুত্বপূর্ণ শক্তি হয়ে ওঠেন এই মাঠ। সবচেয়ে বড় ঘটনা সেটা হচ্ছে যে 1911 সালে যখন মোহনবাগান আইএফএ শিল্ড জিতে ব্রিটিশ ইস্ট রক্সাইন্ডে রেজিমেন্টকে হারায়, এই জয় খেলাধুলার পাশাপাশি তৎকালীন ভারতীয় জাতীয়তাবাদী আবেগেরও কিন্তু একটা বড় প্রতীক হয়ে উঠেছিল। আর শোভাবাজার ক্লাবের কথায় যদি আসি, যেটা কিনা 1880 দশকে, তাহলে সেটা বলতে গেলে বলতেই হবে যে কলকাতার প্রথম দিকের ফুটবল মানে ভারতীয় ফুটবল সংগঠনগুলোর মধ্যে শোভাবাজার ক্লাব কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। এর সঙ্গে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর নাম জড়িয়ে আছে, তাকে ভারতীয় ফুটবলের একটা অন্যতম প্রতিকৃত কিন্তু বলা হয়। 1892 সালে শোভাবাজার ক্লাব ট্রেড কাপ জিতে ভারত মানে প্রথম ভারতীয় দল হিসাবে একটা গুরুত্বপূর্ণ সাফল্যও কিন্তু অর্জন করেছিল সেই সময়। বেশ কিছু পুরনো ক্লাবের কথা আপনাদেরকে বললাম এবং তার সাথে সাথে এটাও ঠিক যে খেলাধুলার চর্চার মাধ্যমেই কিন্তু ক্লাব কালচার বা ক্লাবের উৎপত্তি অনেকটাই ত্বরান্বিত হয়েছিল সেই সময়। খেলাধুলা মানে সেই খেলাধুলা তখন বিশেষ করে কিন্তু ফুটবলই ছিল। কথায় কথায় সেই ক্লাব মানে খেলাধুলার পরে পাড়ায় আসে এবং সেখান থেকে একটা সামাজিক ক্রিয়াকর্মের মধ্যে দিয়েও কিন্তু ক্লাবগুলোর প্রাণ প্রতিষ্ঠা হয়। ফিরছি গানের পরে, কথা হচ্ছে আপনাদের সাথে।

ছেড়ে পালিয়েছে ইংরেজ, নুক দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই তার জারি জুড়ি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

0: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।
1: কথা বলছিলাম সেই সমস্ত ক্লাবের যেখানে কিনা খেলাধুলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সেই সময়কার ক্লাব। কলকাতার খেলাধুলাকে কেন্দ্র করে গড়ে ওঠা ক্লাবের ইতিহাস বলতে গেলে আসলে ভারতীয় ফুটবলের জন্ম ও বিকাশের ইতিহাসও বলতে হয়। ১৯ শতকের শেষ ভাগে কলকাতার ময়দান এবং পাড়াগুলোতে ফুটবল জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে একের পর এক দেশীয় ক্লাব কিন্তু তৈরি হতে থাকে এবং কলকাতার ফুটবল প্রথম জনপ্রিয় করে ব্রিটিশ সৈন্যরা, কিন্তু খুব দ্রুত বাঙালি তরুণদের মধ্যেও খেলাটা জনপ্রিয় হয়ে ওঠে। আর এর পরিবর্তনের কেন্দ্রে ছিলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। তাঁকে ভারতীয় ফুটবলের অন্যতম পথিকৃৎ বা ফাদার অব ইন্ডিয়া ফুটবলও বলা হয়। ১৮৭০ দশকে তিনি স্কুলের সহপাঠীদের ফুটবল খেলায় কিন্তু উৎসাহিত করেন এবং ১৮৮০ সালে তিনি বয়েজ ক্লাব গড়ে তোলেন। ভারতীয়দের উদ্যোগে এই মানে উদ্যোগে তৈরি প্রথম দিকের ফুটবল সংগঠনগুলোর মধ্যে কিন্তু এটা একটা অন্যতম। রয়েছে আরও এরকম গল্প, তবে গানে চলে যাব। গানের পরে অবশ্যই যেটা থাকবো সেটা হচ্ছে যে পরে সংবাদ বিরতিতে ১০টা মিনিট পর ফিরব, মানে ঠিক ১১টা থেকে ১১টা ১০ সংবাদ বিরতিতে থাকব। আর কলকাতার এই যে ক্লাবগুলোর কথা আপনাদেরকে বলছি, মানে কলকাতার ক্লাব, বিভিন্ন পাড়ায় শিক্ষা প্রতিষ্ঠান, ফুটবলের দল, এই কারণগুলোতেই কিন্তু ক্লাব সেই সময় গড়ে উঠেছিল। আর নগেন্দ্রপ্রসাদ নিজেও কিন্তু একাধিক ক্লাব তৈরি করার একটা ভূমিকা নিয়েছিলেন, যেমন ওয়েলিংটন ক্লাব, শোভাবাজার ক্লাব, এইগুলো তার উদ্যোগ অনুসরণ করেই কিন্তু দুঃখীরাম মজুমদার, কালীচরণ মিত্র বা এইরকম বিভিন্ন ধরনের মানুষজন কিন্তু ক্লাব গড়ার জন্য উদ্যোগী হয়ে উঠেছিলেন। এরকমই ক্লাবের কথা বা ক্লাব নিয়ে এই যে আবেগ উত্তেজনা আমাদের, সেই সব কথাই রয়েছি আজকে রবিবারের বৈঠক নিয়ে। 100.1 FM গোল্ডে মৌসুমীর সাথে রয়েছেন আপনিও, বললাম একটা গান রয়েছে আপনাদের জন্য এবং গান শুনতে শুনতেই কিন্তু আমরা পরের ঘন্টায় চলে যাব। ১১টা থেকে ১১টা ১০ মিনিট সংবাদ বিরতি, তারপরে ফিরছি রবিবারের বৈঠক নিয়ে। এইবারের গান সেটাও কিন্তু সেই ফুটবল প্রেমী যারা তাদের কাছে এই গান, এই ধরনের গান অত্যন্ত প্রিয় জনপ্রিয়। আর খেলাধুলার হাত ধরেই তো ক্লাবের আশা।
2: মোহন বাগান ইস্ট বেঙ্গলে খেলা।

0: and admission to PhD programs. In Jharkhand, students protesting against irregularities in state's recruitment examinations today burnt effigies of Chief Minister Hemant Soren, Congress leader Rahul Gandhi and RJD leader Tejasvi Yadav in Ranchi. Students raised slogans against the state government and reiterated their demand for the cancellation of JPSC and JSSC examination, alleging irregularities in the recruitment process. The protesters have also announced plans to get out the Chief Minister's residence on the 20th of this month. India Meteorological Department, IMD, has issued a red alert for heavy to very heavy rainfall over Gangetic, West Bengal and Odisha for tomorrow. Similar conditions are also expected over Arunachal Pradesh, Chhattisgarh, Jharkhand, Uttar Pradesh, Eastern Madhya Pradesh, Himachal Pradesh, Jammu and Kashmir, Ladakh and Uttarakhand for the next 2 days. The Met Department has said that heavy rainfall is expected over Assam, Meghalaya, Bihar, Haryana, Chandigarh and Delhi for tomorrow. And that is the end of this news bulletin.
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
2: কথায় আছে সত্যি কিন্তু কঠিন হয়, যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের, সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold-এ।
1: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM Gold-এ।

যাবে কি যাবে না আমার সাথে সেই প্রশ্নটা হয়তো আলাদা করে করতে হয় না। ক্লাবের ডাক যখন পড়ে, মানে সন্ধেবেলা অফিস থেকে ফিরে, অথবা যদি ছুটির দিন হয় তাহলে ক্লাবের ডাক যদি পড়ে তাহলে যাবি কি যাবি না সেটা আলাদা করে প্রশ্ন করতে হয় না। ডাক পড়েছে মানে যেতে হবে, বা নির্দিষ্ট সময় তো থাকেই যে সময় বন্ধুরা আসবে, একসঙ্গে একটু কথা হবে, গল্প হবে, একটু ইনডোর গেম যদি কিছু হয় সেটাও কিন্তু মন্দ নয় কি, তাই না? ক্লাবের ইতিহাস বলছিলাম, এবং সেই ক্লাবের ইতিহাসগুলোর মধ্যে মানে 1880 দশকে কলকাতায় ফুটবল দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছিল, এবং প্রথমে স্কুল কলেজের ছাত্ররা দল গড়ে খেলতেন, এবং পরে সেই দলগুলোই কিন্তু ধীরে ধীরে ক্লাবের রূপ নিয়েছিল, এবং এর মধ্যে উল্লেখযোগ্য যেমন ন্যাশনাল অ্যাসোসিয়েশন, টাউন ক্লাব, কুমোরটুলি ক্লাব, আরিয়ান ক্লাব এবং মোহনবাগান ক্লাব, যেগুলো আপনাদেরকে বলছিলাম একটু আগে। এবং এই যে ন্যাশনাল অ্যাসোসিয়েশন যে ছিল কলকাতার প্রাথমিক যুগের গুরুত্বপূর্ণ একটা দেশীয় ফুটবল সংগঠনগুলোর মধ্যে অন্যতম, এবং এর সঙ্গে বিশেষভাবে বেশ কিছু মানুষের নাম যুক্ত ছিল, যেমন মনমথা গাঙ্গুলির কথা এইটার সাথে যুক্ত যে কিভাবে তিনি ছিলেন আমি জানি আলাদা করে বলতে লাগবে না। তিনি কালীঘাট হাইস্কুলের শিক্ষক ছিলেন, এবং ফুটবল প্রশিক্ষণে কঠোর শৃঙ্খলতার মধ্যে দিয়ে তিনি কিন্তু ছাত্রছাত্রী তৈরি করতেন, এবং তিনি তার ছাত্রদের বুট পরে ফুটবল খেলার প্রশিক্ষণ দিতেন, যা সেই সময় ভারতীয় খেলোয়াড়দের কাছে ছিল একটা খুব মানে অসাধারণ ব্যাপার। ন্যাশনাল অ্যাসোসিয়েশনের সব থেকে উল্লেখযোগ্য সাফল্য আসে 1900 সালের ট্রেট কাপ জয়ের মাধ্যমে, আর ভারতীয় ফুটবলের ইতিহাসে এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক বটে। অর্থাৎ ন্যাশনাল অ্যাসোসিয়েশন যে শুধু একটা ফুটবল দল ছিল তা তো নয়, এটা কিন্তু দেখিয়েছিল যে ভারতীয় খেলোয়াড়রাও সাংগঠনিক প্রশিক্ষণ নিয়ে ইউরোপীয় দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারে। আর টাউন ক্লাবের নাম কলকাতায় প্রথম দিকে দেশীয় ফুটবল এবং সংগঠনগুলোর তালিকায় পাওয়া যায়, এবং 1880 দশকের শেষ দিকে কলকাতার

ফুটবল প্রতিযোগিতায় টাউন ক্লাব কিন্তু একটা পরিচিত ভারতীয় দল ছিল। এখানে একটা বিশেষ মানে একটা কথা, সেটা হচ্ছে যে এই যে কলকাতার টাউন ক্লাবকে এক এক করে সবাই মানে এই ক্লাবের হয়ে বেশ অনেকেই খেলেছেন এবং টাউন ক্লাবের প্রতিষ্ঠা 1883 সালে এমনটাই উল্লেখ পাওয়া যায়। এবং কলকাতার ফুটবল প্রতিযোগিতায় টাউন ক্লাবের গুরুত্ব কিন্তু বোঝা যায় 1909 সালে, যেখানে আইএফএ শিল্ডের প্রথম দিকের অংশগ্রহণকারী ভারতীয় দলগুলোর তালিকার মধ্যে কিন্তু এটা উপস্থিত ছিল। এরপরে যাব উত্তর কলকাতার কুমোরটুলিতে, তখন কিন্তু শুধু মৃৎশিল্পের জন্য নয়, ফুটবল এবং পাড়ার যে খেলাধুলার চর্চা সেটার জন্যও কিন্তু বেশ পরিচিত ছিল এই ক্লাব। এবং কুমোরটুলি ক্লাব ছিল সেই সময়ের দেশীয় ফুটবল সংগঠনগুলোর মধ্যে অন্যতম। মোহনবাগানের প্রথম মানে প্রাথমিক প্রতিদ্বন্দ্বী দলগুলোর তালিকাতেও কিন্তু এই দলের নাম পাওয়া যায়, অর্থাৎ কুমোরটুলি ক্লাবের নাম। এর গুরুত্ব ছিল কিন্তু বেশ অনেকটাই, মানে দেখা যায় যে ফুটবল শুধু অভিজাত পরিবার বা কলেজের মধ্যে সীমাবদ্ধ সেই সময় ছিল না, উত্তর কলকাতার পাড়াগুলোতেও সাধারণত তরুণদের মধ্যে ফুটবল সংগঠন তখন তৈরি হচ্ছিল। আর এই ধরনের পাড়াভিত্তিক দলই পরবর্তী কলকাতার পাড়ার ক্লাব সাংস্কৃতিক ভিত্তি তৈরি করে দিচ্ছিল সেই সময়ের এই সমস্ত ক্লাবগুলো।

0: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।
1: টিম টিম হাতি চলে লিচু বাগানে, একটা লিচু পড়ে গেল চায়ের দোকানে। চা দোকানি চা দোকানি দরজা খুলো না, বরিশালের

0: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।
1: কথা বলছি আমরা বিভিন্ন ধরনের ক্লাব নিয়ে, এবং সেই সমস্ত ক্লাবের কথাগুলো বলছি যে সমস্ত ক্লাবগুলো কিন্তু অনেক পুরনো ক্লাব, এবং শুধু মানে পুরনো ক্লাব এমন নয়, তার সাথে সাথে কিন্তু এই ক্লাবগুলোর গুরুত্ব এতটাই, মানে খেলাধুলায় প্রত্যেককে যেমন ধরুন একটা উন্নত করে তোলা, পাড়ার কালচারকে উন্নত করে তোলা, এই সব কিছুর মতোই কিন্তু এই ক্লাবগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম। এবং আজকের রবিবারের আড্ডা এবং রবিবারের বৈঠক মানে আড্ডার মেজাজ। আর এই ক্লাবগুলোর কথা যে বলছিলাম, 1884 সালের সবচেয়ে আকর্ষণীয় একটা গল্প আছে, যেটা হচ্ছে দুঃখীরাম মজুমদার ছিলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর অনুসারী এবং কলকাতার প্রথম যুগের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবল সংগঠন ও কোচ, সংগঠক এবং কোচ। এবং প্রথমে কিন্তু তিনি মোহনবাগানের স্টুডেন্টদের ইউনিয়ন নামে, মোহনবাগান ভিলাতে স্টুডেন্ট ইউনিয়ন নামে একটা ক্রীড়া সংগঠন গড়ে তুলেছিলেন, বুটের ব্যবহার করেছিলেন, সেটা অনেকের অন্যরকম মতামত রয়েছে। আর দুঃখীরাম মনে করতেন ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিযোগিতা করতে হলে ভারতীয় খেলোয়াড়দের ভালো সরঞ্জাম ব্যবহার করা দরকার। মতবিরোধের পর তিনি কিন্তু বেরিয়ে এসে শ্যামপুকুরের মহারাজা দুর্গাচরণ লাহার টেলিপাড়া মাঠে আরিয়ান ক্লাব গড়ে তুলেছিলেন। আর এই আরিয়ানের প্রাথমিক পরিচয় ছিল কিন্তু মাল্টি স্পোর্টস ক্লাব, পরে ফুটবল তার অন্যতম প্রধান বিচার হয়ে ওঠে বা পরিচয় হয়ে ওঠে। দুঃখীরাম মজুমদারের গুরুত্ব আরও বেশি, কারণ তার প্রশিক্ষণ ও পরামর্শের পরবর্তীকালে গোষ্ঠ পাল, সৈয়দ আব্দুস সামাদ এবং শিবদাস ভাদুরী, এদের মতো কিন্তু ফুটবলাররাও উঠে এসেছিলেন এই রকম সব ক্লাবেরই হাত ধরে। আর এখানে পাড়ার তরুণদের ফুটবল থেকে একটা বড় সাংগঠনিক ক্লাব পরিণত হওয়ার গল্পটাও কিন্তু বেশ মানে সব থেকে স্পষ্টভাবে উঠে আসে যে সমস্ত কথাগুলো বললে, সেটা হচ্ছে উত্তর কলকাতার ফরিয়াপুকুর শ্যামবাজার এলাকার তরুণরা যখন মোহনবাগান ভিলাতে ফুটবল খেলতেন, তখন কিন্তু মানে এই এই যে খেলার জায়গা বা ভিলাটি ছিল কিন্তু কীর্তিমিত্রে পরিবারের সম্পত্তি, এবং মানে স্থানীয় স্কুল এবং কলেজের ছেলেরা কিন্তু সেখানে এসে খেলতেন। তারপর আরিয়ান এবং বাগবাজার ক্লাবের মতো সংগঠন আলাদা হয়ে পড়ায় এই ভিলাতে থাকা খেলোয়াড়দের একটা শক্তিশালী ক্লাব দরকার হয়ে পড়েন, এবং তখনই এগিয়ে আসেন বোস, মিত্র, সেন, এনাদের মতো বিশিষ্ট পরিবারেরা, এবং এইভাবেই মোহনবাগান ক্লাবের কিন্তু প্রতিষ্ঠা হয়। আর

ক্লাবটা শুধু খেলার জন্যই তৈরি হতে চাইতো না, মানে সদস্যদের শিক্ষা, শৃঙ্খলা, আচরণবিধি এইসবের উপরেও কিন্তু গুরুত্ব দেওয়া হতো। ছাত্রদের সদস্য করার সময় অভিভাবকদের অনুমতির কথাও বলা হয়েছিল। 1891 সালে মহারাজা দুর্গাচরণ লাহার সহযোগিতায় মাঠ শ্যামপুকুরে যায়। পরে 1900 সালে মোহনবাগান প্রেসিডেন্সি কলেজের সঙ্গে ভাগ করে কলকাতা ময়দানের মাঠ পায় এবং ক্লাবটি বিকাশেও কিন্তু একটা বড় পদক্ষেপ ছিল সেই সময় দাঁড়িয়ে। তাহলে এখানে মানে ফুটবল ইতিহাসে সবচেয়ে সুন্দর যে অংশগুলো সেগুলো হচ্ছে যে এই যে মোহনবাগান ভিলা তরুণরা, স্টুডেন্ট ইউনিয়ন, তারপর আরিয়ান ক্লাব এবং একদল আবার আলাদা হয়ে গিয়ে বাগবাজার ক্লাব, মানে এইভাবেই কিন্তু বেশ সুন্দর সুন্দর ছোট ছোট ক্লাবগুলো গড়ে উঠেছে। আর তার সাথে আমরা যারা ছোট থেকে পাড়ায় মানুষ বা ক্লাব কালচারের সাথে মানুষ, তারাও জানি যে প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের কিছু একটার জন্য তৈরি হতে হবে, নাচ, গান, আবৃত্তি বা পাড়ার বাকিদের সাথে একটা নাটক, এবং সেটার মহড়াও কিন্তু চলতো বেশ অনেক দিন ধরে।

রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডেন।

সত্যি এই যে ক্লাবের কথা আপনাদেরকে বলছি এবং বলতে বলতে সময়টাও বেশ কতটা চলে গেল, ক্লাব ঘরের শুরু যেমন ফুটবল ক্রিকেট ক্যারাম এইসবের সাথে হয়েছিল, তার সাথে সাথে ক্লাবের সাথে দুর্গাপুজো এইটাও কিন্তু একটা খুব বড় ভূমিকা সেই সময় পালন করেছিল। আর সেই পুজোর কদিন নাটক, গান আবৃত্তি, রক্তদান শিবির, শীত বস্ত্র বিতরণ, বন্যা বা দুর্যোগের সময় ত্রাণ সংগ্রহ, আর অবশ্যই সন্ধ্যার সেই বিখ্যাত পাড়ার আড্ডা, চায়ের কাপ রাখার শব্দ, হাসির আবহাওয়া, আর এক কাপ চা, একটা মেঙ্গস, কয়েকজন বন্ধু, আর পৃথিবীতে যাবতীয় সমস্যার জন্য সমাধান সেখানে। এটাই তো কলকাতার ক্লাব সংস্কৃতির একটা মজার দিক। কত মানুষের শৈশব জড়িয়ে আছে একটা ক্লাবের সঙ্গে, কারোর প্রথম ফুটবল ম্যাচ, কারোর প্রথম নাটকের অভিনয়, কারোর প্রথম পুরস্কার, কারোর আবার প্রথম রক্তদান, এবং সেই মানে রক্তদানে কোথাও গিয়ে যেন একটা ভয় পাওয়া, এবং সেই ভয় কাটিয়ে আবার বন্ধুদের সাথে রক্ত দেওয়ার যে একটা আলাদা মজা, সেগুলো কিন্তু এই ক্লাবগুলোর মাধ্যমেই এসেছে বলা যায়। মোবাইল এসেছে, সামাজিক মাধ্যম এসেছে, মানুষের ব্যস্ততা বেড়েছে এবং পাড়ার মাঠ কমেছে, আড্ডার সময়ও কমেছে। তবুও দুর্গাপুজোর সময়, ফুটবল ম্যাচের দিন কিংবা কোনো সামাজিক প্রয়োজনে কখনো মানে এখনও পর্যন্ত দেখা যায় যে ক্লাব ঘর খুলে যায় এবং মানুষ একসঙ্গে কিন্তু হয়, একত্রিত হয়। কারণ সময় বদলালেও মানুষের একসঙ্গে থাকার প্রয়োজনটা কিন্তু বদলায়নি। একটা সময় ছিল যখন কয়েকজন তরুণ মাঠে নেমেছিল ফুটবল খেলতে, তারা হয়তো জানতেন না তাদের এই ছোট্ট দল একদিন একটা বড় সাংস্কৃতিক জায়গার দখল নেবে।

রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।

সত্যি এইভাবেই হয়তো গল্প হয়, রূপকথার গল্প, কল্পনার গল্প, বাস্তবতার গল্প, অনেক কিছু গল্পই হয় ক্লাবের মাধ্যমে। কলকাতার ক্লাবের দুর্গাপুজো কিন্তু আসলে শুধু চার পাঁচ দিনের উৎসব নয়, এটা কলকাতার পাড়ার সংস্কৃতি, ঐতিহ্য আর মানুষের মিলেমিশে থাকার এক সুন্দর ছবি। একটা সময় যে ক্লাব তৈরি হয়েছিল খেলাধুলা আর শরীরচর্চাকে ঘিরে, সময়ের সঙ্গে সেই ক্লাবই হয়ে উঠেছে পাড়ার মানুষের মিলন কেন্দ্র। দুর্গাপুজোর সময় তাই ক্লাব ঘর থেকে মণ্ডপ সবখানেই থাকে একসঙ্গে কাজ করার একটা আনন্দ, নতুন প্রজন্মের অংশগ্রহণ আর পুরনো দিনের স্মৃতি। প্রজন্ম বদলেছে, পুজোর আয়োজনও বদলেছে, মণ্ডপের রূপ বদলেছে, কিন্তু পাড়ার মানুষকে একসঙ্গে করা এবং সেইটাতে ক্লাবের ভূমিকা কিন্তু আজও রয়ে গেছে। তাই শেষে বলবো, ক্লাবের মানে, মানে ক্লাব মানে শুধু তো পুজো নয়, ক্লাব মানে একটা শিক্ষা, একটা সংস্কৃতি, একে অন্যের পাশে থাকা এবং তার সাথে পাড়ার মানুষের সাথে একজনের সাথে আরেকজনের সম্পর্ক, যা কিনা পরিবারের মতো ভালোবাসা আর একসঙ্গে থাকার একটা উৎসব, এর মানেই হচ্ছে ক্লাব। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনারা প্রত্যেককে, সেই আশা নেই। আজকের বিদায় নিলাম মৌসুমী, রবিবারের বৈঠক থেকে শুনছি গান রাঘব চট্টোপাধ্যায়ের।

0: both source and outlet points. He also called for centralized monitoring, clear accountability, and regular cleaning and maintenance of water storage tanks. The National Testing Agency, NTA, has announced retests for three papers of the UGC NET examination, English, Commerce and Sociology, following complaints about several errors in these papers. The NTA said the English paper will be held on the 9th of September from 9 a.m. to 12 noon in Shift 1, while the Commerce paper will be conducted the same day from 3 p.m. to 6 p.m. in Shift 2. The Sociology paper will be held on the 10th of September from 9 a.m. to 12 noon in Shift 1. The NTA had conducted the UGC NET June 2026 examination from the 22nd to 30th of June across 87 subjects for the award of Junior Research Fellowship, eligibility for Assistant Professor and admission to PhD programs. The BWF Badminton World Championships is set to begin at the Indira Gandhi Indoor Stadium in New Delhi today. India is hosting the World Championships after 17 years. Shuttlers PV Sindhu, Lakshya Sen, Ayush Shetty, Satvik Sairaj Ranki Reddy and Chirag Shetty, Teresa Jolly and Gayatri Gopichand will be leading the charge for the Indian contingent. Talking to media ahead of the tournament, former world champion and two-time Olympic medalist PV Sindhu backed Prime Minister Narendra Modi's vision of hosting Olympics in India. India Meteorological Department has issued a red alert for heavy to very heavy rainfall over Gangetic, West Bengal and Odisha for today. Similar conditions are also expected over Arunachal Pradesh, Chhattisgarh, Jharkhand, Uttar Pradesh, East MP, Himachal Pradesh, Jammu and Kashmir, Ladakh and Uttarakhand. And that is the end of this news bulletin.
1: Daddy. Niharika Jane, kyo beche nahi. তবু এক এক করে পরীক্ষা করল সবকটা ক্যাপসুল। ভুলও তো হতে পারে, হয়তো কোথাও থেকে গেছে প্রাণের ক্ষীণ চিহ্ন। কিন্তু এবারেও আশাহত হল, একজনেরও চোখের পাতা নড়েনি। বাকি জীবনে আর জীবন্ত মানুষ দেখা হবে না। গলার কাছে কিছু একটা দলা পাকি উঠল নীহারিকার।
2: ম্যাডাম আমাকে ডাকলেন?
1: চমকে পিছনে তাকালো নীহারিকা, ভ্রমটা কেটে গেল। দাঁড়িয়ে আছে জিঙ্ক। জিঙ্ক মানুষ নয়, যদি একদম মানুষের মতোই দেখতে, কিন্তু রোবট। মহাকাশচারীদের সাহায্য করার জন্য এরকম বেশ কিছু রোবট এই স্বয়ংক্রিয় যানে আছে।
3: তোমাকে বলেছি না আমাকে ম্যাডাম বলবে না?
2: ভুলে যাওয়ার জন্য দুঃখিত, মিস নীহারিকা।
3: তাও মানুষের কথা শুনতে পাচ্ছি, দুধের স্বাদ অন্তত ঘুলে মিটছে।
2: ঘোল কি আমি ঠিক বুঝলাম না, তবে এই মুহূর্তে আপনাকে একটু ডিপ্রেসড দেখাচ্ছে। একটা মেডিকেল চেক আপ দরকার, আপনি যদি চিকিৎসা কক্ষে আসেন।
3: চলো।
1: পরীক্ষা চলতে লাগলো।
3: আচ্ছা জিঙ্ক, তুমি কি আরেকবার বলবে কিভাবে আমি রানে বেঁচে গেলাম?
2: অবশ্যই মিস নীহারিকা, আপনি যতবার জিজ্ঞাসা করবেন ততবার বলব। 265 ঘন্টা আগে চক্র গ্যালাক্সির শেষ প্রান্ত দিয়ে যখন আমাদের মহাকাশ যানটি যাচ্ছিল, একসঙ্গে 31টি উল্কাপিণ্ড ছুটে আসে, আমাদের দিকে ধেয়ে আসে। একটির সঙ্গে হালকা সংঘর্ষ হয়, দুর্ভাগ্যবশত আঘাত লাগে আপনাদের যেখানে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল সেই হাইবারনেশন সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশে। সিস্টেম বিকল হয়ে যায়, ফলত সবাই মারা যান, একমাত্র আপনি ছাড়া।
3: এটাই তো আমার প্রশ্ন, আমি কি করে বেঁচে গেলাম?
2: এই বিষয়ে আমার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। আমি আপনাকে সাহায্য করতে পারছি না বলে দুঃখিত, তবে আমি আপনাকে ক্যাপসিউল থেকে বাইরে বেরিয়ে আসতে সহায়তা করেছি।
1: নীহারিকা ওর প্রশ্নের উত্তর পেল না। জিঙ্ক তার পরীক্ষা শেষে বলল,
2: আপনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, তবে মানসিক সক্ষমতা প্রায়

0: শতাংশ কমেছে। আপনার জন্য কিছু পছন্দের খাবার প্রস্তুত করব।
1: নীহারিকার চোখে ক্ষীণ হাসি।
2: তুমি বাঙালি পথ রান্না করতে পারবে?
1: কিছু মুহূর্ত নীরব থাকল জিঙ্ক, সম্ভবত তথ্য ভাণ্ডার খুঁজে দেখছে।
0: পারবো, তবে খেতে কেমন হবে সেটা আপনি বলবেন, আমি চেষ্টা করতে পারি।
1: নীহারিকা জানে এই মহাকাশযানে কিচেন আছে, অঢেল হিমায়িত খাবারও আছে, পানীয় আছে, আছে লাইব্রেরি, বিশ্বের সেরা সব সিনেমা ও গানের সম্ভার, বিলাসের সব উপকরণ। ও ঠিক করল যে কদিন বাঁচবে আয়েস করেই বাঁচবে। মহাকাশে কিবা দিন কিবা রাত, তবু পৃথিবীর সময় মেনে একটা রুটিন বানিয়ে নিয়েছে নীহারিকা। কলকাতায় এখন গভীর রাত, সেই হিসেবে এখন তার ঘুমের সময়। বিছানায় শুয়ে একটা বই নিল সে, কিন্তু দুপাতার বেশি এগোতে পারল না। চোখের সামনে ভেসে উঠল যাত্রা শুরুর দিনগুলোর কথা। লোকজন, মিডিয়া, সবকিছুর ফোকাসে ওরা, আর সে বহুল আলোচিত মহাকাশ মিশন ইনফিনিটিকা। এরই মধ্যে চাঁদ এবং মঙ্গলে কৃত্রিমভাবে মানুষের বসবাসের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছে, সেখানে মানুষের কলোনি তৈরি হয়েছে, কিন্তু অন্য নক্ষত্রমণ্ডলীতে যাওয়ার প্রচেষ্টা এই প্রথমবার। যার লক্ষ্য পৃথিবী থেকে বেশ কিছু আলোক বর্ষ দূরে প্রক্সিমাস নক্ষত্রমণ্ডলীর আর্থ 2 গ্রহে পদার্পণ করা। গ্রহটা পৃথিবীর প্রায় হুবহু প্রতিরূপ। এই মিশনের দুঃসাহস দেখিয়েছিল ইনফিনিটিকা কোম্পানি। তাদের লক্ষ্য কেবল অন্য গ্রহে যাওয়া নয়, বরং মানব জাতিকে একটি বহুগ্রহীয় প্রজাতিতে রূপান্তর করা। কোটি কোটি আলোকবর্ষ দূরের পথ খুব অল্প সময়ে পার হওয়ার জন্য অদৃশ্য সুড়ঙ্গ পথে মহাকাশযান চালানোর পদ্ধতি বা ওয়ার্মহোল নেভিগেশন গবেষণার পথিকৃত তারাই। পৃথিবীর মহাবিত্তবানদের বিপুল বিনিয়োগ রয়েছে ইনফিনিটিকাতে। প্রশান্ত মহাসাগরের গভীরে এক কৃত্রিম দ্বীপে তাদের সদর দপ্তর। পৃথিবীর কক্ষপথে তাদের নির্মিত বিশাল উৎপাদন কেন্দ্রে রোবটেরা বানায় মহাকাশযানের কাঠামো। আর এই স্বপ্নের প্রকল্পের নেতৃত্ব যিনি দিয়েছেন, সেই দূরদর্শী বিজ্ঞানী ম্যাডাম আকিশিনো নীহারিকার কাছে ভগবানের চেয়ে কম নন। প্রক্সিমাস মিশনের জন্য সারা বিশ্ব থেকে নির্বাচিত করা হয় 16 জন নভোচারীকে, যাদের মধ্যে নীহারিকাও ছিল। ম্যাডাম আকিশিনোর কথাগুলো কানে বাজছিল।
3: এই দীর্ঘ পথ অতিক্রম করার আমরা বানিয়েছি একটি বিশেষ হাইবারনেশন ক্যাপসুল। এখানে এক প্রকার জেলির মতন তরলের মধ্যে একটি বিশেষ প্রক্রিয়ায় প্রায় 100 বছরের জন্য ঘুম পাড়িয়ে রাখা যায় মানুষকে। অতি শীতল বিলম্বন পদ্ধতিতে শরীরের তাপমাত্রা ধীরে ধীরে হিমাঙ্কের নিচে নামানো হবে, সম্পূর্ণ থামিয়ে দেওয়া হবে হৃৎপিণ্ড স্পন্দন, কোষের ক্ষয় প্রায় শূন্যে নেমে যাবে, আর সময়কে জয় করতে গভীর স্নায়ু সংকেত ব্যবহার করে মস্তিষ্ককে একটি অন্তহীন স্বপ্নহীন ঘুমে ডুবিয়ে রাখা হবে। সবশেষে যখন আপনারা জেগে উঠবেন, আপনাদের মনে হবে মাত্র কয়েক মিনিটের একটি গভীর ঘুম দিয়ে উঠলেন, যদিও বাইরে পেরিয়ে গেছে আস্ত একটি শতাব্দী।
1: সারা ঘরে তখন হাততালির ঝড় উঠেছিল। দিনটার কথা ভেবে মনটা বিষণ্ন হয়ে গেল নীহারিকার।
2: এত বড় একটা মিশন, এত আয়োজন, আর একটা সামান্য যান্ত্রিক ত্রুটি, বাকিদের মতোই আমাকেও মৃত্যু কেন আপন করে নিল না কে জানে। মহাকাশযানে যা ব্যবস্থাপনা রয়েছে, সারা জীবন রাজকীয়ভাবে কেটে যাবে, সব পাবো আমি, শুধু পাবো না একটা কথা বলার মানুষ।
1: বর্তমান পরিস্থিতি জানিয়ে এমত অবস্থায় করণীয় কি সেটা জানতে চেয়ে ম্যাডাম আকিশিনোর কাছে জরুরি বার্তা পাঠিয়েছেন নীহারিকা।
2: কিন্তু বার্তাটা কি আদৌ পৌঁছেছে? পৌঁছলো উত্তর আসতে কত সময় লাগবে কে জানে।
1: মহাকাশযান এখন এমন এক বিন্দুতে যেখান থেকে পৃথিবীতে ফেরা প্রায় অসম্ভব, গন্তব্যে পৌঁছানো অনিশ্চিত, দুই পথেরই শেষটা এক, বার্ধক্য, মৃত্যু। হাইবারনেশনে পড়ে থাকলে অবশ্য

0: কৃত্রিমভাবে বয়স আটকে রাখা যেত, কিন্তু সেটাও তো বিকল। সুতরাং নীহারিকা আমৃত্যু মহাকাশের নিঃসঙ্গ কারাগারের বন্দিনী। এরই মাঝে আরো কিছুদিন কেটে গেল। মহাকাশ যান এগিয়ে চলেছে অজানার দিকে। যানের করিডোরগুলো ছিল সাদা জ্যামিতিক নকশায় ঘেরা, যেখানে সিলিংয়ের নীলচে আলো দেয়াল বেয়ে ঝর্ণার মতো নেমে আসত। মাঝে মাঝে কাচের ওপারে চোখে পড়ত মহাকাশের আদিগন্ত শূন্যতা, আর যানের বিশাল ইঞ্জিনের মৃদু স্পন্দন পুরো কাঠামোটিকে এক জীবন্ত দানবের মতো সারাক্ষণ কাঁপিয়ে রাখত। একদিন ঘুম থেকে উঠে সবে জিঙ্কের বানানো প্রাতরাশ সারতে যাচ্ছিল নীহারিকা, আশঙ্কায় একটা ঘটনা সবকিছু ওলট পালট করে দিল। একটা ভাঁজ করা সাদা কাগজ দেখল টেবিলের উপরে।
1: আশ্চর্য, এটা কোথা থেকে এলো?
0: কাঁপা কাঁপা হাতে খুলে দেখল একটা চিঠি।
2: আমার প্রিয় হলুদ পাখি, আজ স্কুল থেকে ফেরার পথে তুমি আনমনে গান গাইছিলে, আমি লুকিয়ে লুকিয়ে শুনেছি। আজ সারা রাত তোমার গান আমার সঙ্গে থাকবে।
0: নীহারিকার আচমকাই মনে হল যেন বিদ্যুতের তারে হাত দিয়ে ফেলেছে। এ তো অবিশ্বাস্য! চোখের নিমিষে বহু আলোক বর্ষ দূরের অতীত পৃথিবীতে মন পৌঁছে গেল নিমেষে। নীহারিকা তখন সদ্য কিশোরী, তাকে কেউ চিঠি লিখত হলুদ পাখি সম্বোধনে। ঠিক এরকমই বেশিরভাগই দু তিন লাইনের চিঠি, নামহীন চিঠি, কখনো কবিতা কখনো ছবি। কোনো চিঠিতে নীহারিকার প্রতি শুধুই নিঃশব্দ মুগ্ধতা। এককালে সাধারণ মানুষ থেকে সাহিত্যিকরা তাদের মনের কথা জানিয়ে চিঠি লিখেছে, কিন্তু এই যুগে কাগজে কেউ চিঠি লিখছে ভাবনাটাই এক প্রকার অবিশ্বাস্য ছিল। তাই রহস্যটা তাকে টানত আরো বেশি। অদেখা মানুষটার প্রতি জন্মেছিল অদ্ভুত আকর্ষণ।
1: জিঙ্ক!
0: নীহারিকার চিৎকারে করিডোর কেঁপে উঠল। কিছুক্ষণের মধ্যে হাজির জিঙ্ক।
1: এটা কি?
0: কাগজটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে জিঙ্ক বলল,
3: এটা একটা কাগজ, এর মধ্যে কিছু লেখা আছে।
1: কে লিখেছে? তুমি?
3: এটা কে লিখেছে আমি জানি না, আমি লিখিনি।
1: একদম মিথ্যে কথা বলবে না, এখানে আমরা ছাড়া আর কে আছে?
3: আমি কেবল তথ্য বিশ্লেষণ করি, মিথ্যা বলা আমার প্রোগ্রামে নেই।
1: হায় ভগবান, এটা কার পাল্লায় পড়লাম আমি? তাহলে চিঠিটা দিল কে, ভূতে?
0: জিঙ্ক খানিকক্ষণ চুপ করে থেকে গড়গড় করে বলতে লাগলো,
3: চিঠিটা ভূত দিয়েছে এই তত্ত্বটি গাণিতিকভাবে অসম্ভব, কারণ কোনো নিরাকার সত্তার পক্ষে কলম ধরা অসম্ভব। আমার লজিক্যাল অ্যানালিসিস বলছে হয় এটি এমন কেউ পাঠিয়েছে যে নিজের পরিচয় লুকোতে চায়, যার খবর আমরা এখনো জানি না, অথবা ম্যাডাম আকিশিনোর মতো কেউ হয়তো এমন কোনো প্রযুক্তি ব্যবহার করছেন যা সাধারণ মানুষের কাছে অলৌকিক মনে হচ্ছে। আমি কি আর অন্য কোনো তত্ত্ব দেব?
1: ও গড, কার পাল্লায় পড়লাম আমি! আমার ইচ্ছে করছে এক্ষুনি তোমাকে চুপ করিয়ে দিই।
0: আরো কিছু বলতে যাচ্ছিল জিঙ্ক, কিন্তু ওকে চলে যেতে বলে চিঠিটা নিয়ে আবার বসল নীহারিকা।
1: যদি সত্যি জিঙ্ক না হয় তাহলে কে? এর মানে কি এই যাত্রাপথে আমি একা নই? কিন্তু যদি কেউ থেকেও থাকে সে কে? আমার একান্ত গোপন কথা সে জানলো কি করে? তাহলে কি ছোটবেলার সেই অদেখা মানুষটিও আমার সঙ্গে এই অনন্ত সফরে রয়েছে? এটা সম্ভব? নাকি সিঙ্কের কথা মতো এটাও ম্যাডাম আকিসিনোর কোনো চমক? কিন্তু সেটাও বা হবে কি করে? শুধু ম্যাডাম কেন, কাউকেই তো চিঠির কথা বলিনি কোনোদিন।
0: মাথা কাজ করছিল না নীহারিকার। এই চিঠিগুলো যে লিখত সে কিন্তু কোনোদিন সামনে আসেনি। হাই স্কুল অব্দি টানা আসে চিঠি পেয়ে গেছে, নানান উপায়ে চিঠি ঠিক চলে এসেছে তার কাছে। কত চেষ্টা করেছে জানতে প্রেরকের পরিচয়, কত রাত বিনিদ্র গেছে তার কল্পনায়, কিন্তু সে রয়ে গিয়েছিল অন্ধ।

0: দেখতে না পেয়ে চিৎকার করে উঠল।
1: কে কে তুমি চিঠি লিখছো? দয়া করে সামনে এসো। তোমায় একটিবার দেখার জন্য এতগুলো বছর আমি অধীর আগ্রহে অপেক্ষা করেছি। আমার সঙ্গে এভাবে আর লুকোচুরি খেলো না।
0: কিন্তু কেউ উত্তর দিল না। পরপর চার দিন চিঠি এলো। নীহারিকা তাকে ডাকলো, তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কাউকে পেল না। অবশ্যই স্বয়ংক্রিয় যানটি এতটাই বিশাল যে কেউ লুকিয়ে থাকলে তাকে খুঁজতে বছর ঘুরে যাবে। এত রহস্য সহ্য হচ্ছিল না। অনেক ভেবে ও সিদ্ধান্তে এলো, এটা ম্যাডাম মাকেশিনের কাণ্ড। নীহারিকার জীবনে ভদ্রমহিলার অবদান বোধহয় তার নিজের মায়ের চেয়ে কোনো অংশে কম নয়। কলকাতায় সেবার বিধ্বংসী ভূমিকম্প হল। তখন সে কলেজে ভর্তি হবার প্রস্তুতি নিচ্ছে। এই ভূমিকম্পে পুরো পরিবারটাই শেষ হয়ে গেল, বহু ক্ষয়ক্ষতি। এই বিপর্যয়ের মাঝেই শহরটার দখল নিল একদল মাফিয়া। ধ্বংসস্তূপের শহরে পরিবার হারানো এক কিশোরী তখন বাঁচার আপ্রাণ চেষ্টা করছে, ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে আশ্রয় খুঁজছে। তখনইও ধরা পড়ল সেই মাফিয়াদের হাতে। ওকে অপহরণ করে নিয়ে রাখা হলো মাটির নিচের একটা বেসমেন্টে। সেখানে ছিল আরো কিছু অনাথ মেয়ে, হয়তো কোনো নরকে বিক্রি করে দিত। কিন্তু কিভাবে যেন ততদিনে ম্যাডাম আকিষ্ণ শহরের নিপীড়িতদের মাসিহা হয়ে উঠলেন। তার কল্যাণে মুক্তি পেল নীহারিকা। শুধু মুক্তি পাওয়াই নয়, নীহারিকার বিদ্যাবুদ্ধির পরিচয় পেয়ে তাকে নিজের খরচে পড়াশোনা শিখিয়ে এই ইনফিনিটেকার পথ সুগম করেছিলেন সেই ভদ্রমহিলা। সেই ভূমিকম্পের পর নীহারিকার জীবনের গতিপথ বদলে যায়। বিভিন্ন দেশ ঘুরে যখন সে শহরে ফেরে তখন শহরটা বদলে গেছে। বলাই বাহুল্য, নীহারিকার খোঁজ সেই চিঠির প্রেরকের পাওয়ার কথা নয়। নীহারিকাও ভেবেছিল হয়তো ভূমিকম্পের পর সে হয়তো বেঁচেনি। ম্যাডাম আকিষ্ণকে জীবনের সব কথা বললেও সেই চিঠির কথা বলেনি। তাহলে কি স্মৃতি থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে? নীহারিকা খাবার টেবিলে বসে জিংকে জিজ্ঞাসা করল।
1: আচ্ছা, তুমি ম্যাডামের সম্পর্কে কি কি জানো যা সচরাচর কেউ জানে না? গোপন কিছু?
2: আগে আপনি বলুন আপনি কি কি জানেন, সেই বুঝে আমি বলব।
1: জানি অনেক কিছুই, আবার হয়তো সেরকম কিছুই না। আমি যেদিন প্রথম ওকে দেখেছিলাম আমার মনে হয়েছিল তিনি বর্তমানের চেয়ে ভবিষ্যৎকে বেশি দেখতে পান। তার চোখ দুটো ছিল আশ্চর্য রূপালী, শান্ত কণ্ঠস্বরে এমন কিছু ছিল যা কেউ মানতে বাধ্য। তিনি বলতেন কোনো দেশ নয়, তার আনুগত্য কেবল বিজ্ঞানের প্রতি। এছাড়াও ওর সম্পর্কে অনেক কানাঘুষো শুনেছিলাম।
2: কিরকম?
1: অনেকে বলতো আকিষ্ণ আসলে অন্য কোনো উচ্চতার সভ্যতা থেকে প্রাপ্ত সংকেত অনুবাদ করে এই বিশেষ অ্যালগোরিদম তৈরি করেছেন যা শত বছর ধরে মানুষকে বাঁচিয়ে রাখতে সক্ষম। এটাও শুনেছিলাম তিনি নিজের শরীরে প্রথম হাইবারনেশন প্রযুক্তি এবং জেনেটিক মডিফিকেশন প্রয়োগ করেছিলেন।
2: আমিও এসব শুনেছি। তার অতীত ইতিহাস রহস্যে ঘেরা। তার বয়স এখন কত তা কেউ নিশ্চিতভাবে জানে না। অনেকে বলেন তিনি নাকি গত 80 বছর ধরে একই বয়সে স্থির আছেন। এছাড়া তার নামেই বিশ্বের সেরা বিজ্ঞানীদের আকিষ্ণ পুরস্কার দেওয়া হয়। কিন্তু তার এক আশ্চর্য শখ আছে, তা হল বিলুপ্ত হয়ে যাওয়া দুর্লভ উদ্ভিদদের চারা সংগ্রহ করা এবং তাদের মহাকাশে বাঁচার উপযোগী করে তোলা।
1: আচ্ছা জিঙ্ক, তোমার কি মনে হয় আমার অজান্তে আমার স্মৃতি চুরি হওয়া সম্ভব?
2: বিশ্ব কাউন্সিলের নিয়ম অনুযায়ী মানুষের স্মৃতির অধিকার একমাত্র সেই মানুষেরই। স্মৃতি নিষ্কাশন করা নিষিদ্ধ, ঠিক মানুষের ক্লোন বানানোর মতোই। আপনি কি ম্যাডামকে সন্দেহ করছেন?
1: ছি ছি, কি যে বলো তুমি, ম্যাডামের মতো দেবতুল্য মানুষ সম্পর্কে এটা ভাবাও পাপ।
0: তবে নীহারিকা কোনো সমাধান সূত্রে আসতে পারল না। কিন্তু এটাও ঠিক,

0: আলোকবর্ষের হিসেবে ওরা এখন এতটাই দূরে, এই মহাকাশযানের দুর্ঘটনার খবর গাণিতিক নিয়মে এখনো ম্যাডামের কাছে অজানা থাকার কথা। কিন্তু চিঠির রহস্য দিন দিন ঘনিয়ে উঠল। চিঠিতে এমন এমন কথা লেখা থাকতে শুরু করল যেগুলো নীহারিকা প্রায় ভুলেই গিয়েছিল। ছোটবেলার খুঁটিনাটি ঘটনা, সে অচেনা মানুষটি তাকে যে পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য করেছিল এবং সবকিছু মনে রেখেছে ভেবেই আশ্চর্য হয়ে গেল এবং তার জেদ আরও বেড়ে গেল। পরদিন নীহারিকা একটা ফোন দিয়ে আটল, ঠিক করল না ঘুমিয়ে সারা রাত্রি ঘাপটি মেরে পড়ে থাকবে। যেমন ভাবা তেমনি কাজ, চুপচাপ ঘুমের ভান করে শুয়ে রইল। তারপর কখন যে সে ঘুমিয়ে পড়ল তার নিজেরও মনে নেই। আর সকালে উঠে যথারীতি চিঠি পেল। পরদিন জিঙ্ককে জিজ্ঞেস করল,
1: এই যে জিং বাবাজি, আজকে তুমি দরজার পাশে কোথাও লুকিয়ে থাকবে, আর লক্ষ্য রাখবে যদি কেউ চিঠি দিতে আসে তাকে পাকড়াও করবে, আর এত কিছু পরেও যদি চিঠি আসে আর তুমি তাকে ধরতে না পারো তাহলে বুঝবো তুমিও এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত।
0: তবে পরদিন একটা মজার কাণ্ড হলো। সকালে উঠে টেবিল আর চিঠি দেখতে পেল না, জিঙ্ককে ডাকলো।
1: কেউ এসেছিল রাতে?
2: না, আমি কাউকে দেখিনি।
0: জিঙ্ক চলে যাওয়ার পর নীহারিকা দেখলো ওর পিঠে একটা কাগজ সাঁটা, সেখানে লেখা,
3: দারোয়ান মশাই কিন্তু রাত্রিবেলা ঘুমোচ্ছিলেন।
0: ঠোঁটের কোণে একটা হাসি খেলে গেল নীহারিকার। মানুষটা রসিক, একই সঙ্গে এটাও প্রমাণ হচ্ছে যে এই চিঠি ম্যাডাম লিখছেন না। পরক্ষণেই হাসিটা মিলিয়ে গেল অভিমানে। সেদিন সারা দিন কিচ্ছু খেল না নীহারিকা, গোজ হয়ে বসে রইল ঘরে, কিচ্ছু ভালো লাগছে না। অন্ধকার জানালার ওপারে তাকিয়ে রইল, নিজের জীবনের মতোই গভীর শূন্যতা সেখানে। রাত নামল, জিঙ্ককে বলে দিয়েছে রাতে ও খাবে না। শরীরের ভেতর অজানা অস্বস্তি হচ্ছে। নীহারিকা ঘরে পায়চারি করতে করতে নিজের মনে কথা বলছে,
1: সে যে আমাকে ভালোবাসে সেটা অনেকদিন আগেই চিঠিতে লিখেছে, কিন্তু সামনে আসে না কেন? সে দেখতে কেমন? নাকি বয়সে অনেক বড়? নাকি অন্য কোনো কারণ আছে যার জন্য আমার সামনে আসতে দ্বিধাবোধ করছে? কিন্তু সে যেমনই হোক, তার জন্য আমার হৃদয়ের দরজা যে খোলা, এটা আমি তাকে জানাবো কেমন করে?
0: নীহারিকা নিজেকে সামলাতে পারল না, চোখের কোনায় টল টল করছে মুক্ত দানা।
1: আমি তোমাকে ভালোবাসি, সেই ছোটবেলা থেকেই, আর আমার সঙ্গে লুকোচুরি খেলো না প্লিজ, একটিবার দেখা দাও।
0: আচমকাই মাথাটা যেন চক্কর দিয়ে উঠল, মনে হলো সামনে কেউ দাঁড়িয়ে, ঝাপসা চোখে ঠিক বোঝা যাচ্ছে না, এক দীর্ঘকায় যুবক সামনে দাঁড়িয়ে। চোখ মুছে দেখার চেষ্টা করল, গভীর কালো মায়া মাখানো মুখ, পাতলা দুটো ঠোঁটের কোণায় লেগে আছে মৃদু হাসি, রেশমের মতো চুল, এ যেন মানুষ নয়, স্বর্গ থেকে আসা দেবকুমার, যার রূপ যে কোনো রমণীকে পাগল করে দিতে বাধ্য। নীহারিকার মনে হলো স্বপ্ন দেখছে, অতি জীবন্ত এক স্বপ্ন।
1: তুমি কি সত্যি?
0: এক পা করে কাছে এগিয়ে গেল, আঙুলগুলো দিয়ে স্পর্শ করলো সেই পুরুষটির শরীর, ছুঁলো তার গাল। এই স্পর্শ গন্ধ সব সত্যি, উত্তেজনার মাত্রা বোধহয় অনেক বেড়ে গিয়েছিল। পা দুটো আচমকাই হালকা হয়ে এলো। নিতিয়ে পড়ার আগ মুহূর্তে দুটো পেশিবহুল হাতের নিশ্চিন্ত আশ্রয় পেল নীহারিকার নরম দেহটা। চোখ খুলে নীহারিকা নিজেকে আবিষ্কার করল নিজের কেবিনের বিছানায়। ছেলেটি ঠায় নীহারিকার পাশে আছে। আজ শোয়া সেই ছেলেটির সঙ্গে নীহারিকার দৃষ্টি বিনিময় হল, চোখটা নামিয়ে নিল, আবার তাকাল। ছেলেটির ঠোঁটের কোণে আঠার মতো লেগে একটা দুষ্টু মিষ্টি হাসি, সে এক আশ্চর্য সম্মোহন।
1: আমি কি স্বপ্ন দেখছি? সে যাই হোক,

0: আমার খুব ভালো লাগছে, এই স্বপ্নটা যেন না ভাঙে।
1: গাটা কেমন শিরশির করে উঠল নীহারিকার। মহাকাশচারীর সৈন্য সুলভ কাঠিন্য কোথায় যেন উড়ে গিয়ে অন্তরের নারী সত্তা জেগে উঠল। নীহারিকা আরো ঘন হয়ে এল, তীব্র আবেশে জড়িয়ে ধরল সেই ছেলেটিকে। ওর মনে হচ্ছিল শরীরটা যেন তুলো হয়ে গেছে, সম্মোহিতের এক গ্যালাক্সি থেকে অন্যটায় ভেসে চলল নীহারিকা।
0: তুমি কি গো
1: বলে ছেলেটার নাকটা আলতো করে মুলে দিল।
0: তুমি কি রোজ আমার স্বপ্নে আসবে?
2: আসবো, তবে স্বপ্নে নয়, জ্যান্ত,
1: ঠিক করে হেসে উঠল ছেলেটা। নীহারিকা আচমকাই চিটকে সরে এলো, গাল দুটো লাল হয়ে উঠেছে নীহারিকার, চোখ তুলতেই পারছিল না। সামাল দিতে হয়তো একটা ঢং গিলে হড়বড় করে প্রশ্ন শুরু করলো,
0: তুমি কি, তুমি এখানে এলে কি করে, তুমি কি আমাকে চিঠি লিখেছো?
1: আরো কিছু প্রশ্ন করতে যাচ্ছিল ছেলেটা, নীহারিকার দুই ঠোঁটের ওপর আলতো ভাবে আঙুলগুলো ঠেকিয়ে চুপ করতে ইশারা করল।
2: এক এক করে হলুদ পাখি, আমি নিঞ্জ, আর এই চিঠিগুলো আমারই লেখা।
1: নীহারিকা আরো খানিকক্ষণ চুপ করে রইল, ওর এখনো বিশ্বাস হচ্ছে না। ছেলেটিকে ভালো করে নিরীক্ষণ করছে, দেখতে অত্যন্ত সুপুরুষ সে নিয়ে সন্দেহই নেই, গভীর চোখ দুটো আর মুখটার মধ্যে মায়া মাখানো, কিন্তু এটাকে একটা হ্যালুসিনেশন, মহাকাশে থাকতে থাকতে তার মাথায় গড়বড় হয়েছে, এখনই পরীক্ষা করে দেখা যাক। চিৎকার করে উঠল নীহারিকা,
0: জিঙ্ক জিঙ্ক শিগগিরই দেখে এসো তো একবার।
1: কিছুক্ষণের মধ্যে চলে এলো জিঙ্ক, আর এসে নিঞ্জকে দেখে থমকে গেল, হাতটা তুলে ওর অস্ত্রটা বের করতে যাবে। নিঞ্জ বলে উঠল,
2: ডাউনটাউন 45 ইনফিনিটি 2x।
1: জিঙ্কের হাত নেমে গেল।
3: দুঃখিত, আমি বুঝতে পারিনি, কিন্তু আপনার তো এই জায়গায় আসা নিষিদ্ধ, আপনি কি করে এখানে এলেন? এখনই দয়া করে এখান থেকে চলে যান।
0: একে আমি আসার অনুমতি দিয়েছি, জিঙ্ক তুমি এখন যাও।
3: কিন্তু মিস নীহারিকা, এটা নিয়ম বিরুদ্ধ।
0: কোড বুক অনুযায়ী তুমি আমার কথা শুনতে বাধ্য, তাই তো জিঙ্ক?
3: হ্যাঁ, আপনি ঠিক বলেছেন।
0: আমি বলছি ও এখানে থাকবে, আমি এখন তোমাকে চলে যেতে আদেশ করছি, আমরা দুজন এখন গল্প করব, তুমি বিরক্ত করবে না।
1: জিঙ্ক চলে যেতেই হেসে ফেলল নিঞ্জ,
2: তুই তো বেশ রাগি দেখছি।
0: সে অন্য প্রসঙ্গ, আমার অনেক প্রশ্ন করার আছে, আগে তুমি বলো তুমি এখানে এলে কি করে?
2: তুমি যেভাবে আমিও সেভাবে, ইনফিনিটিকার মহাকাশ মিশনের সদস্য হয়ে।
0: কিন্তু তোমাকে তো আমি ক্যাপসুলের মধ্যে কোনোদিন দেখিনি।
2: কারণ আমি তো সেখানে ছিলাম না, আমি ছিলাম ডাউন টাউনে।
0: সেটা কি?
2: সে কি ম্যাডাম আকিশুনো তোমাকে জানাননি? এই মহাকাশযানের নিচের তলায় তো আরো একটা চেম্বার রয়েছে।
1: নীহারিকার চোখ দুটো আরো বড় হয়ে যাচ্ছিল।
0: আমি তো কিছুই বুঝতে পারছি না, এরকম কোনো চেম্বারের কথা তো আমি শুনিনি। এই মহাকাশযানের সমস্ত খুঁটিনাটি বিষয় আমি জানি, কিন্তু তুমি যেটা বলছো সেটা কি করে সম্ভব?
2: সেটা যে সম্ভব তার প্রমাণ তো আমি নিজেই, আমি নিজে দেখা না দিলে তুমি তো এগুলোর কিছু জানতেই পারত না।
0: সেটাও ঠিক।
1: একটা দীর্ঘ শ্বাস ফেলল নীহারিকা, ওর একটা বিশ্বাস ছিল ম্যাডাম আকিশিনা ওকে সব কিছু জানিয়েছেন।
0: কিন্তু আমরা ছাড়া আরো মানুষ নিয়ে যাচ্ছে ইনফিনিটিকা, এত বড় খবরটা শুধু আমার কাছে নয় সারা পৃথিবীর কাছে চেপে যাওয়া হয়েছে, কিন্তু কেন?
1: একটু অন্য রকমের হাসি ফুটে উঠল নিঞ্জর ঠোঁটে।
2: তুমি না বড্ড সাদা সিধে নীহারিকা, নিশ্চয়ই কোনো কারণ আছে। সহজ উত্তর,
0: হ্যাঁ সে হবে হয়তো, ব্যাপারটা খুব অদ্ভুত। আচ্ছা তোমাদেরও কি হাইবারনেশন ক্যাপসুল আমাদের মতো খারাপ হয়ে গিয়েছিল, আর তুমি একমাত্র যে বেঁচে গেছো, তোমার দলের বাকিরা?
2: ধরে নাও অনেকটা সেরকমই।

0: প্লিজ হেয়ালি করো না, দেখো এই মুহূর্তে আমার মাথা কাজ করছে না।
1: নিঞ্জ এসে ওর মাথা একটা হাত রেখে আলতো করে বুলিয়ে দিল।
2: আরে এত ভেবো না, সব প্রশ্নের উত্তর পাবে, তবে ধীরে ধীরে।
1: আচমকাই চোখে জলের বান ডাকলো নীহারিকার।
0: তুই খুব বাজে নিঞ্জ, এতগুলো বছর আমাকে অপেক্ষা করালে, তুমি তুমি আমার সঙ্গে দেখা করনি কেন?
2: প্রথমে ভয়ে, আর তারপরে সুযোগ হয়নি।
0: ভয়ে? কার ভয়ে?
2: তোমার।
0: কেন আমাকে আবার তুমি ভয় পেতে কেন?
2: এই ধরো যদি তুমি আমাকে পছন্দ না করতে, আমাকে বারণ করে দিতে যে চিঠি লিখতে, আমার সঙ্গে যদি কথা না বলতে, তাহলে তো আমি খুব কষ্ট পেতাম।
0: তোমার মতো আহাম্মক আমি আর দুটো দেখিনি। তোমাকে অপছন্দ করবে এমন মেয়ে পৃথিবীতে হয়?
2: অন্য কারোর কথা জানি না, আমি তো শুধু তোমার কথাই ভেবে এসেছি চিরজীবন। আমি তোমার বাড়ির খুব কাছেই থাকতাম, তুমি ছোটবেলায় আমাকে অনেকবার দেখেওছো, আমার পাশ দিয়ে হেঁটে গেছো, কিন্তু কেন দেখা করতাম না সেটা আমি নিজেও জানি না। তবে তুমি এখন যেরকম আমাকে দেখছো, ছোটবেলায় কিন্তু আমাকে দেখতে এরকম ছিল না। তোমার নিশ্চয়ই মনে থাকতো আমার মুখখানা। তাহলে
1: এবার বেশ চিন্তায় পড়ে গেল নীহারিকা। চোখ বুঝে ভাবতে চেষ্টা করল, স্মৃতি সাগরের তলদেশে ডুব দিয়ে যদি কিছু চিহ্ন তুলে আনা যায়। কিন্তু কিছুতেই মনে পড়ল না এই মুখখানা, ছোটবেলায় কেমন দেখতে ছিল নিঞ্জ।
0: আমি কি সত্যি তোমাকে দেখেছি?
2: মনে পড়ছে না তো? সেটাই স্বাভাবিক, তুমি বহুবার আমার পাশ দিয়ে হেঁটে গেছো, আইসক্রিমের দোকানে আমার পাশে দাঁড়িয়ে আইসক্রিমও খেয়েছ, পার্কে আমার পাশে বসে তন্ময় হয়ে গান শুনেছ, বৃষ্টির সময় আনমনে বারান্দা দিয়ে তাকিয়ে ফুটপাতে দাঁড়ানো মানুষদের মধ্যে আমাকে বহুবার দেখেছ। আমি কখনো তোমার চোখে পড়িনি, তুমি আমার কিন্তু চিঠি পড়তে, কিন্তু আমি কখনো তোমার চোখে ধরা পড়িনি।
1: লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছিল নীহারিকার, যাকে এত ভালোবাসে তাকে সামনে থেকে দেখেও চিনতে পারেনি।
0: কিন্তু তুমিও তো নিজে এসে একবার আমাকে বলতে পারতে, জানতে চাইতে আমার মনের কথা।
2: তোমার মনের কথা? কোন কথা?
0: এই যে আমি তোমাকে।
1: কথাটা শেষ হওয়ার আগেই জিঙ্কের গলা শোনা গেল, দরজার সামনে দাঁড়িয়ে আছে সে।
3: মিস, আপনি আজ সারাদিন কিছুই খাননি, আপনি যদি দয়া করে কিছু খান এবং তারপর একবার চিকিৎসা কক্ষে আসেন।
2: সে কি, তুমি না খেয়ে আছো সারাদিন? যাও শিগগিরই গিয়ে খেয়ে নাও, আর আমাকে এখন যেতে হবে, ঠিক আছে? আমার কিছু কাজ করার আছে।
1: উঠে পড়ল নিঞ্জ, ওর হাতটা মুঠো করে শক্ত করে ধরল নীহারিকা।
0: তোমাকে ছাড়তে মন চাইছে না, তুমি কাজ হয়ে গেলে আবার আসবে তো? তোমাকে অনেক কিছু বলার আছে আমার, অনেক কিছু জানানোর আছে।
2: ভয় নেই হলুদ পাখি, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না।
1: মনটা ঝলমলি উঠল নীহারিকার। এই নিঃসঙ্গ মহাকাশ যানটাই আচমকা ওর কাছে জীবনের সবচেয়ে সুন্দর স্থান হয়ে দাঁড়াবে কে জানত। পৃথিবীতে অনেক মানুষ উল্কাপাত দেখলে নিজের মনের ইচ্ছার কথা জানায়, আর অনন্ত নক্ষত্রের মাঝে উল্কার আঘাতে ঘটা একটা দুর্ঘটনার সুবাদে ও যে এইভাবে তার জীবনের প্রথম প্রেমকে খুঁজে পাবে, এ তো স্বপ্নেরও অতীত ছিল। নীহারিকা যেন আবার সে উচ্ছল কিশোরী হয়ে যাচ্ছে। অচিরেই ভালোবাসার সুবাসে ম ম করতে লাগলো সে মহাকাশ যান। নিঞ্জকে অবশ্য সবসময়ের জন্য পায় না নীহারিকা, মাঝে মধ্যে সে কোথাও উধাও হয়ে যায়। জিজ্ঞাসা করলে বলে ডাউনটাউনে তার নাকি নানান কাজ আছে, দুজন দুজনকে গভীরভাবে চেনার চেষ্টা করে, বিশেষ করে নীহারিকা। নিজরা আসলে জাপানের, জাপান সমুদ্রে তলিয়ে যাওয়ার পর ওর পূর্বপুরুষরা নীহারিকাদের এখানে এসে থিতু হয়েছিল। একদিন ওদের গল্প হচ্ছিল।
0: তোমার শেষ চিঠি পেয়েছিলাম সেই ভূমিকম্পের আগে।
2: হ্যাঁ, ওই ভূমিকম্পে আমার জীবনটা একেবারে ওলট পালট হয়ে যায়, আমি তোমাকেও আর খুঁজে পাইনি।
0: আমার বাবা মা ভূমিকম্পে মারা যাওয়ার পর আমাকে ধরে নিয়ে যায়। ম্যাডাম আকিসিনো আমাকে উদ্ধার করেন, পড়াশুনো শেখান, তারপর ইনফিনিটিকা। কিন্তু তুমি কি করে এই সংস্থায় যোগ দিলে?
2: সে অনেক ঘটনা, অনেক টানা পড়েন।

0: তবে আমার রাস্তাটা অনেকটা জটিল ছিল, ওসব তোমার না জানলেও হবে। আর কি বা হবে জেনে?
1: ঠিক আছে, তুমি যদি বলতে না চাও থাক। জানো নিঞ্জো, আমার মাঝে মধ্যে মনে হয় হয়তো ভগবানের কোনো উদ্দেশ্য ছিল এইভাবে মাঝপথে আমাদের জাগিয়ে দেওয়া। আমাদের ইহ জীবনের হয়তো আর কোনো দিন মাটিতে নামার সৌভাগ্য হবে না, কিন্তু অন্তত তার আগে মনের মানুষটাকে তো পেলাম।
0: মন খারাপ করো না, পৃথিবীতে থাকলে তো আমাদের কোনো না কোনো দিন মরতেই হতো, তার চেয়ে বরং মহাকাশী না হয় দুজন বাঁচার আনন্দে বাঁচলাম।
1: আমি কোনোদিন ভাবিনি বিয়ে করব, সংসার হবে, কিন্তু জানো এখন এই মহাকাশী একটা সংসার পাততে ইচ্ছা করছে।
2: নিঞ্জোর কাঁধে মাথা রাখল নীহারিকা। নিঞ্জো কিন্তু চুপ করে রইল, যেন কোথায় হারিয়ে গেছে। নীহারিকা জানে ওর লাজুক মন এখন দোলাচলে ভুগছে। নিজের পরিচয় প্রকাশ করতে যার এত বছর লাগে, সেখানে একটা মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হতে হয়তো আরো সময় লাগবে। ওর কোনো তাড়া নেই, নিঞ্জো পুরোপুরি ধরা দেয়নি, নিজেকে বন্দী করে রেখেছে এক অদৃশ্য প্রাচীরের মধ্যে। কথাটা সরাসরি বলতে গিয়েও বলতে পারেনি নীহারিকা, পাছে সে আবার উধাও হয়ে যায়। স্বয়ংক্রিয় মহাকাশ যান এগিয়ে চলে গন্তব্যের দিকে। এটাই হয়ে গেছে নীহারিকার স্বপ্নের বাড়ি, এখানেই পেয়েছে তার স্বপ্নের রাজকুমারকে। সংসার না হয় হলো মহাকাশেই, কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক। এভাবেই কেটে গেল প্রায় ৬ মাস। সেদিন নীহারিকা ঘুম থেকে উঠে রোজকার মতো মেসেজ বক্স চেক করছিল। ঘুম ভাঙার পরে প্রথমবার দেখল পৃথিবী থেকে বার্তা এসেছে। ম্যাডাম আকিশিনো নিজেই ভয়েস মেসেজ পাঠিয়েছেন।
3: দুর্ঘটনার খবর পেয়ে আমরা মর্মাহত। তুমি নিরাপদে আছো জেনে আশ্বস্ত হয়েছি। আমরা এখানে বসে যতটা সম্ভব চেষ্টা করছি ত্রুটি কেন হলো সেটা খুঁজে দেখতে এবং সমাধানের পথ খুঁজতে। তুমি ধৈর্য ধরে অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে।
2: অন্তত পৃথিবী ওকে ভুলে যায়নি, সঙ্গে সঙ্গে উত্তর পাঠিয়ে দিল নীহারিকা।
1: দারুণ খবর, ম্যাডাম অকেসিনো মেসেজ করেছেন, তিনি দেখছেন যদি ক্যাপসুলগুলো আবার মেরামত করা যায়। তুমি কোনো মেসেজ পেয়েছো?
2: নিঞ্জোকে অবশ্য তেমন উচ্ছ্বসিত দেখালো না, বরং জিজ্ঞাসা করল,
0: না তাও মানে আচ্ছা, তোমাকে যদি আবার ওই হাইবারনেশন পডে ঘুম পাড়িয়ে দেবার ব্যবস্থা করা হয় আর আমাদের কোনোদিন দেখা না হয়, তুমি কোনটা বাঁচবে, আমাকে নাকি তোমার মিশনকে?
1: ই আবার কি রকম প্রশ্ন?
2: থমকালো নীহারিকা। সত্যি বড় কঠিন প্রশ্ন, একদিকে ভালোবাসা, অন্যদিকে গুরুত্বপূর্ণ মিশন। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল।
1: তুমি এইভাবে ভাবছো কেন নিঞ্জো? এরপর থেকে যা হবে দুজনে একসঙ্গেই করব।
0: এটা তো আমার উত্তর হলো না। দুটোর মধ্যে থেকে যদি একটা অপশন বাঁচতে হয় তোমাকে, তাহলে কি করবে?
2: নিঞ্জোর গলাটা একটু ধরা ধরা শোনাচ্ছে কি? ও কি কান্না লুকোবার চেষ্টা করছে? বুঝতে চাইল নীহারিকা।
1: তোমার কি হয়েছে বলতো? এই মিশন সত্যি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাকে ছাড়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। তুমি ঠিক কি বলতে চাইছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি আমার উপর ভরসা রাখো, যদি এমন কোনো সিদ্ধান্ত নিতে হয় আমি শুধু মস্তিষ্ক না, হৃদয়কেও প্রাধান্য দেব।
2: নিঞ্জো অন্যদিনের মতো বেশিক্ষণ থাকলো না। ও চলে যাবার পর নীহারিকা সত্যি দোটানায় পড়ল। একদিকে কর্তব্য, অন্যদিকে ভালোবাসা। এই দোলাচলের মাঝে কেটে গেল আরও কিছুদিন, কিন্তু আকস্মিক এমনই কিছু শুনল নীহারিকা যা ছিল তার দূর কল্পনারও অতীত। আর সেটা হল ম্যাডাম আকিশিনোর পরের ভয়েস মেসেজটার মাধ্যমে।
3: আমি যা বলছি মন দিয়ে শোনো। আমরা সমস্ত তদন্ত রিপোর্ট বিশ্লেষণ করে যেটা জানতে পেরেছি তা অতি ভয়ঙ্কর। একটা গভীর ষড়যন্ত্র হয়েছে, উল্কা বৃষ্টির ফলে জানে কোনো প্রকার যান্ত্রিক ত্রুটি হয়নি, এটা ইচ্ছে করেই ঘটানো হয়েছে মিশন বানচাল করে দেবার জন্য।
2: নীহারিকা যেটা শুনল মনে হলো কানে যেন কেউ গরম তেল ঢেলে দিল। একটা গভীর শ্বাস নিয়ে ম্যাডামের পরের ভয়েস মেসেজটা শুনতে বসল।
3: তোমাকে কিছু কথা আগে জানানো হয়নি, সেটা এখন বলছি। আমরা মহাকাশ মিশনের

0: চারপাশে একটা সুপার রোবট প্রজেক্ট নিয়েছিলাম। সেখানে আমরা প্রায় মানুষের মতন ফিচারযুক্ত কিছু উন্নত প্রজাতির রোবট তৈরি করেছিলাম। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরিস্থিতি অনুযায়ী নিজেদের পরিবর্তন করে জানের দেখাশোনা করার কথা ছিল এই রোবটগুলোর। কিন্তু এদের মধ্যে একটি ওমেগা 00 মডেলের রোবট নিজেকে কিভাবে যেন অত্যন্ত উন্নত করে ফেলে। এটি সম্ভবত নিজেকে মানুষের পর্যায়ে উন্নীত করে ফেলেছে। সে আমাদের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিতে শুরু করেছিল। ওই রোবটটাই ক্যাপসুলগুলোকে বিকল করে ঘুমন্ত মহাকাশচারীদের ঠান্ডা মাথায় খুন করেছে। এমনও হতে পারে ক্রাশারদেরও হাত থাকতে পারে এর পেছনে। এরা আমাদের মিশনকে সফল হতে দিতে চায় না। আমি দ্রুত চেষ্টা করছি সেই বিশ্বাসঘাতকের ছবি পাঠাতে।
1: নীহারিকার হাত পা ঠান্ডা হয়ে এলো। ক্রাশার নামে সেই ভয়ঙ্কর নিষিদ্ধ সংগঠনের কথা আগে শুনেছে ম্যাডামের কাছে। এরা বিজ্ঞানের অগ্রগতির বিরোধী, কিন্তু তারা কিভাবে এখানে? হঠাৎ নিঞ্জোর গলা শোনা গেল।
2: তোমার পছন্দের একটা খাবার বানিয়েছি, আজ খাবে চলো।
1: দ্রুত নিজেকে সামলে নিল নীহারিকা, গলাটা স্বাভাবিক করে বলল,
3: আসি 2 মিনিট।
1: নিঞ্জোকে জানে ঘটনাটা সম্পর্কে? যদি জানতো তাহলে নিশ্চয়ই ওকে বলতো, কিন্তু ওকে কি এই ব্যাপারটা বলা উচিত? মনে হয় সব বলাই উচিত, ওকেও সাবধান করতে হবে। কিন্তু পরক্ষণেই একটা বিষধর সাপের মতোই একটা ভাবনা ওর মাথায় ছোবল মারল। একটা মিশমিশে ভয়। নিঞ্জই সে মানুষরূপী রোবটটা নয় তো? আবার নিঞ্জোর গলা পেয়ে তাড়াতাড়ি মেসেজটা অফ করে নিজেকে একটু গুছিয়ে নিল। নিঞ্জো ঘরে উঁকি মেরে বলল,
2: আরে এত দেরি করছো কেন, ঠান্ডা হয়ে যাবে তো।
3: হ্যাঁ তুমি যাও, আমি এখনই আসছি।
1: মনটা শক্ত করে নিল অচিরেই। যুক্তি দিয়ে বিচার করতে হবে সবকিছু। কিছুই হয়নি এমন ভাব করে নীহারিকা এগিয়ে গেল টেবিলের দিকে। বেশ সুন্দর করে টেবিলে খাবার সাজানো। নিঞ্জো সেই হাসিটা ঠোঁটের কোণে ঝুলিয়ে বলল,
2: তোমার জন্য একটা ওয়েস্টার ডিশ আমি নিজে হাতে করে বানিয়েছি।
1: নীহারিকা এক টুকরো খাবার নিজের মুখে ঢুকিয়ে নিল, হেসে বলল,
3: ভালো, বেশ ভালো।
1: যদিও এই মুহূর্তে খাবারের স্বাদ আহরণের বিন্দুমাত্র ইচ্ছা অবশিষ্ট ছিল না, খাবার টেবিলে বসে নীহারিকা এমন সাধারণ আচরণ করতে লাগলো যেন কিছুই হয়নি। খাবারটার তারিফ করল, তারপর চুপচাপ পর্যবেক্ষণ করে যাচ্ছিল নিঞ্জোকে। উচ্ছল হাসি খুশি মানুষটাকে দেখে কে বলবে যে সে সেই রকম বিশ্বাসঘাতক? হয়তো প্রতারকরা এরকমই হয়, কিন্তু কেন? যাকে সে ছোটবেলা থেকে এতগুলো বছর ধরে ভালোবেসে গেছে, আজ তার এরকম করার উদ্দেশ্য কি, ওর মোটিভ কি, জানতেই হবে। ধীরে সুস্থে খাওয়া শেষ করে জানালাটার সামনে গিয়ে দাঁড়ালো নীহারিকা। খুব কাছাকাছি একটা গ্রহ দেখা যাচ্ছে, যাকে পাক দিয়ে চলেছে বলয়, অনেকটা শনির মতো। কপালে উপধয় নীহারিকার এটাই লেখা আছে। নিঞ্জো ওর পাশে এসে দাঁড়ালো।
3: আচ্ছা নিঞ্জো, একটা কথা জিজ্ঞেস করবো।
2: হ্যাঁ বলো।
3: আমি না হয় জানতাম না তোমার ব্যাপারে, কিন্তু তুমি তো জানতে আমার ব্যাপারে।
2: তা জানতাম, আর হয়তো সেই কারণেই তোমার সঙ্গে সফর করব বলেই আমার এই মিশনে আসা।
3: আমাদের মতো তোমাকেও সেভাবে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, তাই না?
2: এক্স্যাক্টলি ওরকম না হলেও অনেকটা তো তাই।
3: তারপর আচমকা যখন তোমার ঘুম ভাঙল, প্রথমে কি মনে হলো?
2: সত্যি বলবো, সত্যিটা হলো তোমার মুখটা। আমার সবচেয়ে ভয় ছিল জানো তো তোমাকে হারিয়ে ফেলার। একবার ভূমিকম্পের পর তোমাকে হারিয়ে ফেলেছিলাম, তারপর যখন তোমার খোঁজ পেলাম, তোমার কাছে পৌঁছবার আর তখন কোনো উপায় ছিল না। আর তাই দুর্ঘটনার পর আমি নিজে যখন বেঁচে যাই, তখন আমার প্রথম লক্ষ্য ছিল তোমার খোঁজ নেওয়া।
3: জিং বলছিল আমাদের এই চেম্বারে ঢোকার অনুমতি নেই তোমার, তুমি ঢুকলে কি করে?
2: সোজা কথা বলবো, নিয়ম ভঙ্গ করে আমি সিস্টেম হ্যাক করে এখানে ঢুকেছি। আমার কাছে তখন তোমার জীবনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, শাস্তির ভয়টা অনেক পরে ছিল।
3: বুঝলাম, তারপর এসে কি দেখলে?
2: এক এক করে প্রত্যেকটা বাক্স পরীক্ষা।

0: দেখলাম ষোলো জনের মধ্যে কেবলমাত্র তুমি বেঁচে ছিলে।
1: কিন্তু আমি বেরিয়ে তোমাকে দেখতে পাইনি কেন?
0: আমি তো নিজেই দেখা দিতে চাইনি। আমি হঠাৎ করে আমার পরিচয় দিলে তুমি হয়তো বিশ্বাস করতে না। আগে নিশ্চিত হয়ে নিতে চাইছিলাম যে তোমার স্মৃতিতে এখনো পুরনো দিনের কথাগুলো আছে কিনা। আর তাই চিঠি দিয়ে ধাপে ধাপে মনে করানোর তোমায় চেষ্টা করেছিলাম।
1: স্মার্ট, ভেরি স্মার্ট। তা মশাই, আমি আপনার পরীক্ষায় পাশ করেছি তো?
0: পাশ মানে একেবারে 100-200। আর আমার অশেষ সৌভাগ্য যে আমার হলুদ পাখিকে আমি ফিরে পেয়েছি।
1: ফিরে তো পেলে, কিন্তু সব সময় কাছে তো থাকো না। আচ্ছা, তুমি যে রোজ চলে যাও, তোমার ডাউন টাউনে কি কাজ থাকে?
0: সে অনেক কাজ থাকে, কাজ নিয়ে বকবক করে তোমাকে বোর করতে চাই না।
1: সেখানে তুমি একা না আরো কেউ আছে?
0: আছে, আরো বেশ কিছু মানুষ আছে।
1: তারাও বেঁচে গিয়েছিল সেদিন, কিন্তু তারা আসে না কেন?
0: আর ধরে নাও ডাউন টাউনের মানুষেরা এই মিশনের এনেচু তরার কর্মী, ঠিক যেমন শহরের বিত্তশালী ক্ষমতাবানদের অন্তর্মহলে গরিবদের ঠোকার কোনো অধিকার থাকে না, সেরকমই আমি না হয় এসেছি ভালোবাসার টানে ওই সমস্ত নিয়ম টিয়ম ভেঙে।
1: কিন্তু তুমি ঢুকছো কি করে?
0: বুদ্ধি।
1: তোমার মনে সমাজের উঁচু অংশের প্রতি ভীষণ রাগ, তাই না? কিন্তু অনেকে তো পরিশ্রমের দ্বারা সমাজের উঁচু জায়গায় পৌঁছয়, যেমন আমি।
0: তুমি বা তোমার মতো অনেক ব্যতিক্রম আছে, কিন্তু অধিকাংশ ক্ষমতাবান প্রয়োজনের বহুগুণ বেশি সম্পদ দখল করে রাখে। আমার রাগ তাদের প্রতি, তারা বাকিদের ভুল বোঝায়। আচ্ছা ছাড়ো না এসব, আজকে তোমার কি হয়েছে বলো তো, এত প্রশ্ন করছো। এই শোনো না, আমি তোমাকে নিয়ে একটা কবিতা লিখেছি, শুনবে?
1: শোনা।
2: নীহারিকার চোখে চোখ রেখে কবিতাটা আবৃত্তি করতে শুরু করল নিঞ্জ। কবিতার শব্দগুলো কিন্তু তার গভীর চিন্তাজাল টপকে ভিতরে প্রবেশ করতে পারল না। সে ইস্পাত কঠিন সেনা তালিমে প্রশিক্ষণপ্রাপ্ত বিজ্ঞানী, কিন্তু সমাজ বিচ্ছিন্ন নয়। নিঞ্জর মনে যে একটা গভীর ক্ষোভ রয়েছে সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু কেন? নিঞ্জকে সত্যি রোবট? যদি রোবট হতো তাহলে সেই ছোটবেলায় চিঠিগুলো কি করে লিখল? তখন তো দুজনের কেউই ইনফিনিটিকার সঙ্গে যুক্ত ছিল না। ওকে যতটা দেখেছে সে অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ। নীহারিকার এত খেয়াল রাখে, একটা রোবট একাধারে এত ভালোবাসতে পারে, আবার সেই অন্যদিকে এরকম ধ্বংসাত্মক কাজ করতে পারে, এটা কি করে সম্ভব? তাছাড়া নিঞ্জ যে একজন রোবট সেটাও বোঝা যায় না। ম্যাডামের কোথাও ভুল হচ্ছে না তো? তাহলে কি জিঙ্কি কালপ্রিট, নাকি এদের বাইরেও কোনো তৃতীয় পক্ষ আছে যে লুকিয়ে সব কিছু দেখছে? কি তার উদ্দেশ্য? শির দাঁড়া দিয়ে একটা হিমেল স্রোত বয়ে যায় নীহারিকার। একটা গভীর চক্রান্ত চলেছে। এখানে কে মুখ আর কোনটা মুখোশ, সবকিছু যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে নীহারিকাকে। তবে বেশি দিন অপেক্ষা করতে হলো না, দুদিন পরেই ম্যাডাম আকিশিনুর মেসেজ এলো।
3: আমার কাছে প্রমাণ এসে গেছে, সেই খুনি রোবটটার ছবি পাঠালাম।
2: বার্তাটা খুলতেই দেখলো ওর মধ্যে বেশ কিছু ছবি। প্রথম ছবিটা হাইবারনেশন রুমের, সারিবদ্ধ হয়ে ওরা সবাই শুয়ে আছে। পরের ছবিতে দেখা যাচ্ছে একটি মানুষ সেখানে প্রবেশ করল। আরেকটিতে দেখা যাচ্ছে সে ক্যাপসুলগুলোর কানেকশন খুলে দিচ্ছে। ধরধর করে ঘামতে লাগলো নীহারিকা, হাতের তালু ঠান্ডা হয়ে আসছে। যে প্রশ্নটা মাথায় পাক খাচ্ছে, কি করে ও বাঁচলো এই রোবটটার হাত থেকে? সবচেয়ে বড় কথা, সেটা এখন কোথায়? দুরু দুরু বুকে পরের ছবিটা খুলল, বারবার ছবিটা দেখল, আর দেখা মাত্র মনে হলো কোনো একটা পেশায় যন্ত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ওকে। এই ছবিতে যে মানুষ রূপী রোবটের মুখ দেখা যাচ্ছে তার জন্য ও একেবারেই প্রস্তুত ছিল না। না, কোনো ভুল নেই, এই মুখের মালিক আর কেউ না, নিঞ্জ। আর কিছু ভাবতে পারছিল না নীহারিকা, এত বড় ধোঁকা, এরকম বিশ্বাসঘাতকতা। যে মানুষটিকে সে সবচেয়ে কাছের মানুষ ভেবে এসেছে সেই কিনা এত বড় প্রতারক। শুধু প্রতারক না, খুনি। কিন্তু তার চেয়ে বড় কথা, সে একজন

0: হায়, শেষে কিনা একটা রোবটকে সে হৃদয়ে নিবেদন করে বসে আছে।
1: কপালে রক দুটো চেপে বসে রইল কিছুক্ষণ, চোখ দুটো ছলছল করে উঠল, বুকের ভিতর যেন হাজারটা ড্রাম পিটছে।
0: ভাগ্যের কি নিষ্ঠুর রসিকতা! কোন রকমের চোখটা মুছে পরের বার্তাটা পড়তে শুরু করলো। আগেশিন বলছেন,
2: আমি জানি না তুমি এখন কি পরিস্থিতিতে আছো, যেভাবেই থাকো না কেন তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে নিহারিকা। তুমি কি করবে আমি একটা প্ল্যান করে পাঠাচ্ছি। এই মহাকাশটি আপাতত ওই রোবটদের কবলে, তাদের নেতৃত্বে যে তার ছবি আগের বার্তায় পাঠিয়েছি, এরা প্রতিনিয়ত নিজেদের আপগ্রেড করছে। মহাকাশযানটিকে নিয়ে চলেছে এক অজানা গন্তব্যে, কি উদ্দেশ্যে জানা নেই। তোমার কাজ হবে ওদের খতম করে মহাকাশযানটিকে আবার পৃথিবীর উদ্দেশ্যে রওনা করানো। মাথা ঠান্ডা করে তোমাকে ওদের ডিঅ্যাক্টিভেট করতে হবে, সেটা কি করে আমি বিশদে জানাচ্ছি।
0: এরপর একটি নির্দেশিকায় বিশদে নিহারিকাকে কি করতে হবে বলে পাঠিয়েছেন ম্যাডাম আকিশিনো। কিছুক্ষণ পাথরের মূর্তির মতো বসে রইল নিহারিকা। ছোটবেলা থেকে আজ অব্দি সবকিছু ফ্ল্যাশব্যাকে ভেসে আসছে, নিঞ্জর চোখ দুটো, ওর কণ্ঠস্বর, সেই চিঠিগুলো। বুকের ভিতর তীব্র এক মোচড় দিচ্ছে, হলুদ পাখিটা যেন তীরের আঘাতে এফোঁড় ওফোঁড় হয়ে যাচ্ছে।
3: কেন কেন তুমি এমন করলে নিঞ্জর, আমাদের প্রথম ভালোবাসাটাকে এভাবে নষ্ট করে দিলে।
0: গাল দুটো বেয়ে অশ্রুধারা ক্রমে যেন নদী হয়ে বয়ে যেতে লাগল। আজ বোধহয় চোখের সব জল শেষ হয়ে যাবে। ধীরে ধীরে মুখের পেশিগুলো কঠিন হতে শুরু করল নিহারিকার। মনটাকে প্রস্তুত করে নিল, যা করার আজকেই করবে, যত দেরি করবে তত মন নরম হয়ে যাবে। নিঞ্জর যদি সৎ হতো তাহলে ওর সব ব্যাপারে আগেই জানাতো, এখন আর অপেক্ষা করার সময় নেই। ঘড়িটার দিকে তাকালো, এই সময়টা নিঞ্জর ডাউনটাউনে থাকে, এটা ওদের রিচার্জ করে নেবার সময় দেয়। ম্যাডাম আকিশিনোর নির্দেশ মতো ও একটা গোপন চেম্বারে প্রবেশ করল, সেখানে একটা বিশেষ ধরনের স্যুট পরে নিল। এটা এক বিশেষ ধরনের সুরক্ষা কবচ। দেওয়ালের গোপন আলমারি খুলে নিজেকে সাজিয়ে নিল কিছু মারণাস্ত্রে। এবার অপারেশন ডাউন টাউন। ধীরে ধীরে ম্যাডামের পাঠানো মানচিত্র আর পাসওয়ার্ডের দৌলতে একের পর এক দরজা টপকে মহাকাশযানের সেই অচেনা প্রান্তে পৌঁছে গেল নিহারিকা। সামনে ডাউনটাউনের দরজা, একটা গভীর শ্বাস নিল নিহারিকা, হাতে শক্ত করে ধরল ঘাতক বন্দুকটা। দরজাটা খুলতেই ওর সামনে উন্মুক্ত হল এক বিশাল হল ঘর। মুহূর্তের জন্য পা দুটো আটকে গেল নিহারিকার। এ যেন অন্য এক জগৎ, ইনফিনিটিকার ওপর তলার ঝকঝকে নীল আলোর নিচে চাপা পড়ে থাকা ডাউনটাউনের স্যাঁতস্যাঁতে অন্ধকার, যার প্রতিটি কোণায় অনাদর আর অবহেলার চিহ্ন। তারই মাঝে একদল নারী পুরুষ কাজ করছে, সেইসব সাইবর্গ যাদের শরীরের অর্ধেকটা যন্ত্র আর অর্ধেকটা ক্ষয়ে যাওয়া মাংস। ওকে এইভাবে ঢুকতে দেখে সবাই কাজ থামিয়ে দাঁড়িয়ে পড়ল। একটা চাপা গুঞ্জন, নিঞ্জর কথা জিজ্ঞাসা করতেই ওকে ওরা একটা ঘর দেখিয়ে দিল। এগিয়ে গিয়ে আলতো ঠেলা দিতেই দরজাটা খুলে গেল। একটা ফাঁকা ঘরে পদ্মাসনে বসে আছে নিঞ্জর, চোখ বন্ধ, যেন ধ্যান করছে। গায়ের চামড়া ঠিক মানুষের মতো, অভিজ্ঞ চোখ ছাড়া কেউ বুঝতে পারবে না বুকের একপাশে ছোট করে একটা কোড লেখা। বন্দুকটা সোজা তাক করল নিঞ্জর কপালের মাঝ বরাবর। একটা ছোট্ট সবুজ আলোর বিন্দু টিপের মতো পড়ল কপালের মাঝে। ট্রিগারে একটা

0: চাপ দিলেই চিরদিনের মতো স্তব্ধ হয়ে যাবে নিঞ্জ।
1: কেন নিঞ্জ, কেন এরকম করলে আমার সঙ্গে?
0: এদিকে বাইরে গোলযোগ চলছে, অন্য রোবটরা ঠিক বুঝতে পারছে না কি করা উচিত।
2: তুমি একটু শান্ত হও নীহারিকা, ওটা চালাবার আগে আমার কথাগুলো একটু ধৈর্য ধরে শোনো, তারপর যেটা সিদ্ধান্ত নেবার নিও। প্রথমে আমি বাইরে বাকিদের কিছু বলতে চাই।
1: তোমার যা বলার ওদের বলো, আমি সবকিছু না শুনে তোমাকে এত সহজে ছাড়ব না।
0: বাইরে এলো নিঞ্জ, চিৎকার করে বলল,
3: আমার যা কিছু হয়ে যাক, তোমরা কেউ ওকে স্পর্শ করবে না, এটা আমার নির্দেশ।
0: নিঞ্জ ঘরে ফিরতে নীহারিকা বলল,
1: সব বলো, প্রথম থেকে সব কিছু, কিছু লুকিও না। আমি আমি ম্যাডাম আকিশিনোর থেকে সব কিছু জেনে ফেলেছি, প্রমাণও আছে আমার কাছে।
0: নিঞ্জ চোখ বন্ধ করে এক মুহূর্ত নীরব রইল, তারপর মৃদু কণ্ঠে বলল,
2: তাহলে শুরু করি সেই ভূমিকম্পের দিন থেকে? সেই রাস্তাটা, গাড়ি মনে পড়ে?
0: নীহারিকা দেখল যেন তার সামনে সেই দিনটা আবার জীবন্ত হয়ে উঠল। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল, রাস্তা ভিজে চকচক করছে, ড্রয়িং ক্লাস থেকে সাইকেলে বাড়ি ফিরছিল আঁকার ব্যাগ কাঁধে ঝুলিয়ে। হঠাৎ একটা লোক টলতে টলতে এসে সাইকেলে ধাক্কা মারল। নীহারিকা ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছিল, পিছনে একটা গাড়ির হর্ন বেজে উঠল, প্রায় চাপায় পড়ছিল। ঠিক তখনই একটা ছেলে ছুটে এলো, তার হাত নীহারিকার কবজি ধরে হ্যাচকা টান মারল, দুজনেই রাস্তার পাশে পড়ে গেল, গাড়ির চাকাটা ওকে কাটিয়ে চলে গেল। সেই ছেলেটাই নীহারিকার প্রাণ বাঁচিয়েছিল।
1: কি আশ্চর্য, তুমি এটা জানলে কি করে?
2: সেদিনের ওই ছেলেটা ছিলাম আমি, তুমি আমাকে সেদিনই প্রথমবার দেখেছিলে।
1: আমি তার মুখটা বলিনি, সেটা কিন্তু অন্য কেউ ছিল, তাকে দেখতে অন্যরকম ছিল।
2: হ্যাঁ, তার কারণ আমি তখন মানুষ ছিলাম, আমার রক্ত মাংসের শরীর ছিল, এখনকার মতো সিনথেটিক শরীর নয়। জোর করে আমার শরীরটা তখন ওরা বদলে দেয়নি।
1: আমি কিছু বুঝতে পারছি না।
2: তাহলে সংক্ষেপে বলি, আমার এক শিক্ষক ছিলেন ডক্টর প্যাভলভ, অসম্ভব প্রতিভাবান একজন গণিতজ্ঞ, ইনফিনিটিকার প্রাক্তন বিজ্ঞানী এবং গবেষক। তিনি ইনফিনিটিকার আসল উদ্দেশ্য জানতে পেরে তার মুখোশ উন্মোচন করবেন বলে প্রতিজ্ঞা করেন। এই কাজে তার বানানো সংগঠন ক্রাশারে আমি যুক্ত হই। আমার এক সাংবাদিক বন্ধুর কাছে কিছু তথ্য পেয়ে আমার ঘোর সন্দেহ হয় আকিশিনোর ওপর, এমনকি এই ভূমিকম্পটাও ছিল কৃত্রিম, আর সেটাও আমার সন্দেহ ছিল। বন্ধুটি একদিন খুন হয়, আমি গোপনে তথ্য সংগ্রহ করতে থাকি, তখনই জানতে পারি যে তোমার এই দেবতুল্য ম্যাডাম মানুষ এবং রোবটের ফিউশন ঘটিয়ে একটা ভয়ঙ্কর পরীক্ষা চালাচ্ছে। তার উদ্দেশ্য আধা মানুষ আধা রোবটের সংকর প্রজাতি সাইবর্গ বানানো। আমাদের মতো একটা সাইবর্গ বানাতে অন্তত 3 জন জ্যান্ত মানুষের মস্তিষ্ক এবং শরীরের অন্যান্য সিস্টেমের দরকার ছিল। এই কাজের জন্য মানুষ অপহরণ করা হতো এবং তাদের জোর করে পরীক্ষার জন্য ব্যবহার করা হতো।
1: মিথ্যা কথা, আমি এটা বিশ্বাস করি না।
2: সেটা তোমার ব্যাপার। ক্রাশারকে ম্যাডাম প্রভাব খাটিয়ে নিষিদ্ধ ঘোষণা করেন, আর এমনই কপাল আমি তখনই আবার তোমার ব্যাপারে জানতে পারি। তুমি মিশনের জন্য দেশে ফিরে এলে, আর আমি তোমাকে লুকিয়ে দেখতে গিয়ে ধরা পড়ে গেলাম, আর তোমার প্রতি আমার ভালোবাসার কথাটাও অজানা থাকল না ম্যাডামের কাছে।
0: একটু থামল নিঞ্জ, ওর মনের ভিতর কি ঝড় চলছে সেটা ওর মুখ দেখে বোঝার উপায় নেই।
1: তারপর
2: তিনি আমার উপর করলেন একটা নিষ্ঠুর রসিকতা। এই মহাকাশ মিশনের জন্য যে কৃত্রিম মানুষ বানানো হচ্ছিল, তাদেরই একটার মগজ হিসাবে আমার মস্তিষ্কটাকে তিনি বেছে নিলেন। আমাকে হত্যা করা হলো, আর আমার মস্তিষ্ক দিয়ে বানানো হলো এই সাইবার্গ নিঞ্জকে, যাতে পরবর্তীকালে মহাকাশে আমি তোমায় একটু আমোদ দিতে পারি। আমার মানব মগজের সাথে এই টাইটানিয়াম বডির সংযোগ ঘটালো ওই শয়তানের তৈরি সিনাপটিক ব্রিজ, যা আমার মগজের ইলেকট্রিক্যাল সিগন্যালকে ডিজিটাল কোডে রূপান্তর করে। আর তিনি কিন্তু ইচ্ছে করেই আমার স্মৃতি এবং অনুভূতিগুলোকে তাজা রেখে দিলেন।
0: নীহারিকার মনে হচ্ছিল

0: যেন কেউ ওর শ্রবণ যন্ত্রে ফোঁটা ফোঁটা করে গরম লাফা ঢালছে। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। কি নিষ্ঠুর এই কথাগুলো, সহ্য করা যায় না।
1: এখানে যাদের দেখছ, সবার সাথেই কোনো না কোনো জীবন্ত মানুষের চোখ রয়েছে, আর সেই থেকে আমার জীবন্ত মগজ আর এই কৃত্রিম শরীর নিয়ে এখনকার আমি। আমার ইমোশন অনেক নিয়ন্ত্রিত করে দেওয়া হয়েছে কৃত্রিম উপায়ে, কিন্তু একটা টেকনিক্যাল গ্লিচের কারণে আমার বুদ্ধিমত্তা হয়ে গেছে অত্যাধিক শক্তিশালী। আমি ম্যাডামের সিস্টেম হ্যাক করে অনেক কিছু জেনে ফেলেছি জানো তো। যেমন জেনেছি যে এই যাত্রার কোনো লক্ষ্য নেই, পৃথিবীতে মিথ্যে ছবি দেখিয়ে কোম্পানির শেয়ার তরতর করে উপরে উঠবে।
0: কোনো ক্রমে নিজেকে শক্ত রেখে নীহারিকা বলল,
2: তোমার কথা যদি সত্য হয়, ম্যাডাম এক নৃশংস অপরাধী, কিন্তু তুমিও তো খুনি। আমার বন্ধুদের মারলে কেন?
1: না, আমি কাউকেই মারিনি, বরং বাঁচাবার চেষ্টা করেছিলাম। আর তোমার ম্যাডামের ভুলের কারণে উল্কাপাতেই তারা শেষ হয়ে গেছে।
2: বেঁচে বেঁচে আমি, মানে শুধু তোমার ভালোবাসার মানুষটাই বেঁচে রইল আর বাকিরা সবাই মরে গেল, এটা বিশ্বাসযোগ্য?
1: মহাকাশযানের হাইবারনেশন চেম্বারে তোমার ক্যাপসুলটা ছিল একদম কেন্দ্রে, যাকে বলা হয় সেফটি জোন। উল্কাটি জানে আঘাত করা মাত্র বাইরের দিকের ক্যাপসুলগুলো এক এক করে বিকল হতে শুরু করে, আর উল্কা যে আঘাত হানতে পারে সেটা আমি আমার উন্নত গণনা পদ্ধতিতে আগেই আঁচ করেছিলাম। হাতে সময় ছিল সামান্যই, আমি সেখানে পৌঁছানোর আগেই উল্কাটি আঘাত করে দিয়েছিল, আর তাই সবাইকে বাঁচানো আমার পক্ষে অসম্ভব ছিল। আমি তোমার ক্যাপসুলটাকে ম্যানুয়ালি মূল যন্ত্র থেকে বিচ্ছিন্ন করে সেফটি ডকে সরিয়ে দিই। বাকি 15 জন নভোচারের মৃত্যু হয়েছিল মূলত যান্ত্রিক বিকলতা এবং অক্সিজেন লিক হওয়ার কারণে। আমি আমার নিজস্ব শক্তির ব্যাকআপ ব্যবহার করে তোমার লাইফ সাপোর্ট সিস্টেমটা চালু রেখেছিলাম, যেটা অন্য ক্যাপসুলগুলোর ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেছিল।
2: আমাকে শুধু বাঁচালে ভালোবাসার টানে?
1: না, সেটাই শুধু কারণ নয়, আমার একমাত্র ভরসার জায়গা ছিল তুমি। এই স্পেস মিশনের নামে যেটা চলছে সেটা মানব কল্যাণ নয়, শুধুই ব্যবসা। সেদিনের সেই সন্দেহজনক ভূমিকম্পে তুমি তোমার পরিবারকে হারিয়েছ। এবার তুমি ঠিক করো যে কি করবে, আমাকে নিশ্চিন্ন করবে নাকি তোমার পরিবার সহ অসংখ্য মানুষের নিধনকারী এই নিষ্ঠুর ম্যাডামকে শাস্তি দেবে?
0: নীহারিকার পা কাঁপছিল। নিঞ্জা দুবার ওর প্রাণ বাঁচিয়েছে, সে একজন কৃত্রিম মানুষ। যদিও সে এককালে মানুষ ছিল, তার স্মৃতি আজও মানুষের। মানুষ আজও রোবটদের তুচ্ছ তাচ্ছিল্য করে, নিজেদেরকে সেরা মনে করে, কিন্তু নিঞ্জর মধ্যে যে মানবিকতা আছে তা তো ম্যাডামের মতো ভণ্ড মানুষের মধ্যে নেই। হাঁটু গেড়ে বসে পড়ল নীহারিকা, নামিয়ে রাখল হাতের অস্ত্রটা।
2: আমি এখন কি করব? আমি তো ফিরে গিয়ে তাকে শাস্তি দিতে পারবো না।
0: নীহারিকার কাঁধে আলতো করে হাত রাখল নিঞ্জ।
1: সবকিছু কিন্তু শেষ হয়ে যায়নি। তুমি হয়তো ফিরে যেতে পারবে না, কিন্তু তোমার কথাগুলো আমরা পৃথিবীর কোণে কোণে পৌঁছে দেব। আমি আমার মেমোরিতে সমস্ত তথ্য প্রমাণ জমিয়ে রেখেছি। সারা বিশ্বে মানব পরীক্ষণ বহুদিন হল কঠোরভাবে নিষিদ্ধ হয়ে গেছে। আমি সমস্ত তথ্য দেবো তোমায়, তুমি রেকর্ড করে পাঠাবে সেগুলোকে। আর পৃথিবীতে আমার ক্র্যাশারের বন্ধুরা জাস্ট হুইসেল ব্লোয়ারের কাজটা করবে।
2: কিন্তু তুমিও তো সেটা এতদিন করতে পারতে।
1: না, আসলে ক্র্যাশারকে পৃথিবীতে নিষিদ্ধ করে রাখা হয়েছে, ওদের প্রচারে আমরাই সাধারণ মানুষের কাছে ফেলেন। তাছাড়া এই মহাকাশযানে আমাদের সরকারিভাবে কোনো অস্তিত্ব নেই, কিন্তু তোমার মতো একজন মহাকাশ অভিযানের অন্যতম প্রধান ব্যক্তিত্ব যদি প্রমাণ সহকারে কথাগুলো বলে, তার প্রতিঘাত কিন্তু অনেক কার্যকর হবে।
2: কিন্তু তুমি সেটা করবে কি করে? ম্যাডামের সিস্টেম হ্যাক করা অসম্ভব।
1: সেটা মানুষের পক্ষে, কিন্তু আমার মতো সাইবার্গের পক্ষে এটা সম্ভব। আমি আমার মগজকে একটা জীবন্ত হার্ড ড্রাইভ হিসাবে ব্যবহার করে এই মহাকাশযানের বিশালাকার মেনফ্রেম কম্পিউটারের সঙ্গে যুক্ত করব। আমি যেহেতু সেই সময় এই সিস্টেমেরই অংশ ছিলাম, আমার কাছে কিছু ব্যাকডোর পাসওয়ার্ড আর পুরনো কিছু পদ্ধতি জানা আছে। এটা কোনো সাধারণ মানুষ বা কম্পিউটারের পক্ষে সম্ভব নয়। সেসব আমি বিশদে সব পরে তোমাকে বোঝাব। তুমি শুধু এখন আমাকে বলো যে এই লড়াইয়ে তোমাকে পাশে পাবো কিনা।
0: নীহারিকার চোয়াল শক্ত হল, অজান্তে হাতটা উঠে গেল স্যালুট দেবার ভঙ্গিতে। তাকে আর রোবট মনে হচ্ছে না, মনে হচ্ছে একান্ত আপন।

0: মাস পর। সেদিন আর অন্য কটা দিনের মতোই চলছিল দৈনন্দিন পৃথিবীর কাজকর্ম। আচমকাই অবিশ্ব সুনামির মতো নেমে এলো একটা ঘুম উড়িয়ে দেওয়া খবর। বিশ্বের সমস্ত নিউজ চ্যানেল থেকে সব খবর মুছে গিয়ে আচমকাই ভেসে উঠল এক অতি পরিচিত মহাকাশচারীর মুখ। সে বলছে,
1: আমি মহাকাশ থেকে নিহারিকা বলছি। মানব জাতির উদ্দেশ্যে করা এক ভয়ঙ্কর অপরাধমূলক ষড়যন্ত্রের জবনিকা পাত করব আমি।
0: তার এই ভিডিও মেসেজ দুরন্ত মহাজাগতিক ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়ল পৃথিবীর বুকে, যার অভিঘাতে ডালমাটাল হল অনেক কিছুই। এক এক করে ইনফিনিটিকার সমস্ত পাপের তালিকা প্রমাণসহ সবার সামনে পেশ করতে শুরু করল নীহারিকা। আর এই খবরগুলো সম্প্রসারিত করতে সমস্ত সহযোগিতা করল ক্রাশারের সদস্যগণ। স্তম্ভিত বিশ্ব, যে ইনফিনিটিকা ছিল মানব জাতির গর্ব, তাদের এই নিষ্ঠুর কার্যকলাপে নড়ে গেল বিশ্বাসের ভিত্তি। চারদিকে নিন্দার ঝড়, বিক্ষোভ, পথে নামল মানুষ। দেশে দেশে তদন্ত কমিশন বসল। কিছুদিনের মধ্যে জনগণের চাপে গ্রেফতার হলেন ম্যাডাম আকিশিনো আর তার সাঙ্গপাঙ্গরা। যদিও তাদের হাত অনেক লম্বা, কিন্তু সাধারণ মানুষও ছেড়ে দেওয়ার পাত্র নয়, শাস্তি হবেই। নীহারিকা এবং তার অজানা রোবট বন্ধুই এখন সাধারণ মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা। কিন্তু এত কিছু করার পর মহাকাশ জানে সেই হলুদ পাখি আর তার ভালোবাসার মানুষটির কি হল? কথায় আছে, সব অর্জনের পেছনেই একটা মূল্য চোকাতে হয়, এটাই বিধাতার অলিখিত নিয়ম। বসুন্ধরা যখন তোল পাহাড়, বহু আলোক বর্ষ দূরের সেই অনামী ছায়াপথে ভেসে থাকা মহাকাশ যানটিতেও যেন কোনো রাক্ষসীর করাল অভিশাপের ছায়া পড়েছে। নিঞ্জর মগজ অত্যধিক চাপ নেওয়ার কারণে ধীরে ধীরে অনেকটাই বিকল হয়ে গেছে, তার মানব স্মৃতি প্রায় মুছে গেছে। সে মাঝে মাঝেই তার ভালোবাসার হলুদ পাখির দিকে শূন্য চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আকিশিনো তার সাম্রাজ্যের পতন হবার আগে শেষ কামড় দিতে ছাড়েননি। তিনি তার সাথের মহাকাশযানের ইঞ্জিন বিকল করে দেওয়ার আপৎকালীন একটি সংকেত চালু করে দিয়েছেন। ডাউনটাউনের বিদ্যুৎ সংযোগ বন্ধ, ইঞ্জিন ঘরে একের পর এক বিস্ফোরণ ঘটে চলেছে, যানের ইঞ্জিনের স্পন্দন দ্রুত কমে আসছে। আর কতদিন এটা চলবে কেউ জানে না। এই বিষণ্ন সময়ে একদিন মহাশূন্যের দিকে তাকিয়ে একটা জানালার কাছে বসেছিল নীহারিকা, পাশে নিঞ্জ, নিঞ্জর হাত নীহারিকার হাতে। অনন্ত শূন্যতায় ভেসে চলেছে যানটা, কোনো গন্তব্য ছাড়াই।

107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন অয়ন রাহার দ্বিতীয় যাত্রী, গল্পের কথক অর্পণ, নিহারিকা বিহু, জিঙ্ক আত্রেয়, নিঞ্জো অরিজিৎ, আকিশিনো গোপা ও নিহারিকার দাদু উজ্জ্বল। গল্পের সূত্রধার সৌমিক, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা, সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

107 FM Rainbow তে গল্প স্বল্প গল্প স্বল্প তাহলে শুনলেন গল্প স্বল্প এতক্ষণ 107 FM Rainbow কেমন লাগলো আজকের সায়েন্স ফিকশন কল্পবিজ্ঞানের কাহিনিটা কেমন লাগলো জানিয়ে দিন 9903659298 নম্বরে জানিয়ে দিন আপনার গঠনমূলক সমালোচনা। আর যার গঠনমূলক সমালোচনা আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ মনে হবে তাকেই আমরা মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে নিয়ে যাব। হ্যাঁ, সরাসরি আপনি কুইজওয়ালা অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে খেলতে পারবেন। তাহলে আজকের মতন গল্প স্বল্প অনুষ্ঠান থেকে আমি বিদায় নিচ্ছি, কিন্তু সামনের একটা ঘন্টা সময় আপনি 9903659298 নম্বরে আপনার বক্তব্য জানাতে ভুলবেন না। কিন্তু গল্প স্বল্প অনুষ্ঠান আজকের মতন এখানে শেষ হলো। শুরু করছি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনী অনুষ্ঠানে আজকে প্রথমে শুনব রাগে শ্রীরাগে খেয়াল শিল্পী শিল্পী দাসের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন রাগে শ্রীরাগে খেয়াল শিল্পী শিল্পী দাসের পরিবেশনায়। এখন শুনবেন শরদে রাগ কৌশিক কানাড়া শিল্পী পুষ্পেন্দের পরিবেশনায়।

0: এতক্ষণ শুনলেন শরদেরা কৌশিক গানারা শিল্পী পুষ্পেন্দ্রের পরিবেশনায়ের সঙ্গেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। আপডেট করছেন 107 FM রেইনবো।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

শুরু করছি হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপনাকে নিয়ে। বন্ধুরা, আজ 2007 সালের গান আপনাদের জন্য সাজিয়ে রেখেছি, প্রায় 20টা বছর আগের গান। হ্যাঁ, এই দুই দশকে জীবনটা কত বদলে গেল আমাদের সকলের, অনেক নতুন কিছু যুক্ত হল জীবনে, অনেক পুরনো কিছু বাদ গেল, কিন্তু এখনো মনের মাঝে এমন গভীর রাতে স্মৃতির দরজায় কারানারে বিশেষ বিশেষ মুহূর্তগুলো। আজকের প্রথম দুটো গান শুনে নেব শান এবং শ্রেয়া ঘোষাল এবং রূপ কুমার রাঠোরের কণ্ঠে। আর এই বিশেষ মুহূর্তগুলো যখন কারানারে আরও একবার আমরা অতীতকে নেড়ে চেড়ে দেখি আর মনে করি সে মুহূর্তের মধুরতাকে কি করে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে তুলে আনা যায়। শোবিজ ছবি থেকে প্রথম গানটি এবং দ্বিতীয় গানটি যা রূপ কুমার রাঠোরের কণ্ঠে শুনবো,

বন্ধুরা, দুটো গান শুনতে শুনতে আমি তো একদম স্মৃতিমধুর হয়ে গেছিলাম। সেই মুহূর্তগুলো, সেই দিনগুলো, দুই দশক আগের সময়গুলো আমার কাছে, আমার মনে এমন গভীর রাতে যেন একটা ছোট্ট ছোট্ট আলোর রেখার মতন আস্তে আস্তে উজ্জ্বল আকার ধারণ করলো। মনটা চলে গেল দুই দশক আগের ফেলে আসা মুহূর্তগুলোয়, ফেলে আসা মানুষগুলোর কথায়। সত্যি আমাদের চোখের সামনেই সময় বদলে যায়, জীবন বদলে যায়, সমাজ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, আমরা নিজেটা বদলে যাই, তাই না? দু দশক আগের মানুষটা আর আজকের মানুষটা কি আমরা এক? না, কখনোই তা নয়। কিন্তু পরিবেশ পরিস্থিতি বদলালেও আবেগ কোথায় বদলায় না।

মনের মাঝে যে আবেগ ছিল, যা ওই মুহূর্তগুলোকে মধুর করেছে, চলুন না আরো একবার খুঁজে বেড়াই সে মধুর মুহূর্তগুলোকে। এবারে সাওয়ারিয়া ছবি থেকে সাহিল হাডার কণ্ঠে শুনে নেব পরের গান, 2007 সালে মুক্তি পাওয়া ছবি সাওয়ারিয়া। জুবিন গর্গ এবং আলিশা চিনয়ের কণ্ঠে শুনে নেব 2007 মুক্তি পাওয়া নমস্তে লন্ডন ছবির গান, এবং তারা বসবানি সুহেল কৌলের কণ্ঠে 2007 মুক্তি পাওয়া মেরা পহলা পহলা প্যার ছবির গান, এবং আপনি ছবি থেকে সোনু নিগম, জয়েশ গান্ধী এবং জসপিন্দর নডুলার কণ্ঠে আরও একটি গান। চলুন শুনে নি পরপর চারটে গান, এমন গভীর রাতে মনটাকে একটু স্মৃতিমেদুর করে তুলি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: অনেকগুলো গানের এবারে চলে এসেছি আপকে লিয়ে অনুষ্ঠানে। হ্যাঁ, এবারও আবারও 2007 সালের পরপর তিনটি গান শুনব, অতীতকে স্পর্শ করে আসব। ক্যা লাভ স্টোরি হ্যায় ছবি থেকে সোনু নিগমের কণ্ঠে, তারপরে সোহমের কণ্ঠে লাইফ ইন আ মেট্রো ছবি থেকে সেই 2007 সালে মুক্তি পাওয়া বিখ্যাত ছবিটি ইশক কা কলমা গানটা শুনে নেব নীরজ শ্রীধরের কণ্ঠে 2007 সালে মুক্তি পাওয়া গোল ছবি থেকে। চলুন পরপর তিনটে গান শুনে নিই।

শুনছেন আজকের এই অনুষ্ঠান। আর আজকের এই অনুষ্ঠানে প্রথমার্ধে ছিলাম আমি সোহম। 107 FM রেনবোর্ড এই অনুষ্ঠানটি কিন্তু আরও প্রায় একটা ঘন্টা সময় থাকবে। হ্যাঁ, আপনাদের সঙ্গে থাকবেন নার্জিতা ভারতী। যেতে যেতে কুনাল গঞ্জাওয়ালা এবং সুনিধি চৌহানের কণ্ঠে গানটি আপনাদের জন্য রেখে গেলাম 2007 সালের ভাগম ভাগ ছবি থেকে। খুব মজার ছবি, চলুন শুনে নিই গানটি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে আমি তপারতি। প্রথম পর্বে সোহম ঠিক যেখানে শেষ করল সেখান থেকে আমি শুরু করি। 2008-2009 এই সময়ের গান শুনব। প্রথম গান শুনব সালামে ইশক ছায়াছবি থেকে, কৈলাশ খেরের কণ্ঠে।

এরপরের গান শুনব রূপকুমার রাঠোরের কণ্ঠে, রব নে বানা দি জোড়ি ছায়াছবি থেকে। তারপরের গান কার্তিকের কণ্ঠে শুনব গজিনী ছায়াছবি থেকে।

স্টুডিও ঘড়ি বলছে রাত 3:31 হয়ে গেল, অর্থাৎ দ্বিতীয় ঘন্টারও অর্ধেক সময় পেরিয়ে গেলাম আপকে লিয়ে। আপনারা শুনছেন 107 MHz FM রেইনবো। এরপরের গান শুনব বচনা এ হাসিনো ছায়াছবি থেকে, কে কে এবং শিল্পা রাওয়ের কণ্ঠে। তারপরের গান শুনব বিল্লু বর্বর ছায়াছবি থেকে, রাহাত ফতে আলী খানের কণ্ঠে।

এর পরের গান শুনবো তুম মিলে ছায়াছবি থেকে, জাভেদ আলী শাদাব এবং ইরফান আশরাফের কণ্ঠে। তারপরের গান শুনবো ওয়েক আপ সিড ছায়াছবি থেকে, শঙ্কর মহাদেবনের কণ্ঠে।

দ্বিতীয় ঘন্টার সময়ও প্রায় শেষের দিকে, তাই বিদায় নেব, দুটি গান পরপর শুনব। এই দুটি গানের সাথে সাথে আমি তপারতি আজকে আপকে লিয়ের দ্বিতীয় ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। প্রথম গানটি শুনব টশন ছায়াছবি থেকে, উদিত নারায়ণ এবং মহালক্ষ্মী আয়ারের কণ্ঠে। দ্বিতীয় গান অর্থাৎ শেষ গানটি শুনব কামিনে ছায়াছবি থেকে, মোহিত চৌহানের কণ্ঠে। আপনারা সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 মেগাহার্টজ FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী দেবর্ষী ভট্টাচার্য, শুনবেন রাগ ভাটিয়ার, তবলায় পিনাকী চক্রবর্তী, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। দেবর্ষী ভট্টাচার্যের পরিবেশনায় খেয়াল, রাগ ভাটিয়ার।

এতক্ষণ শুনলেন খেয়াল শিল্পী দেবর্ষী ভট্টাচার্য, শুনলেন রাগ ভাটিয়ার। প্রভাতিতে এরপরে শুনবেন শরদ, শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য, শুনবেন রাগ ভৈরবী, তবলায় জ্যোতির্ময় রায়চৌধুরী। ভৈরবী রাগে শরদ, পরিবেশনায় পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য।

0: এতক্ষণ শুনলেন শরৎ ভৈরবী রাগে পরিবেশনায় পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। এর সাথে শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: FM রেইনবো এ একটু পরে শুনবেন রবীন্দ্রনাথের গান আনন্দধ্বনি এই অনুষ্ঠানে।

আজকের আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারুতি। মূলত দুটি পর্যায়ের গান শুনব, স্বদেশ এবং প্রেম। আজকের প্রথম শিল্পী শ্রীকান্ত আচার্য।

এরপরে গান শুনব পরপর তিন শিল্পীর কণ্ঠে, প্রথমে শান্তনু রায় চৌধুরী, তারপরে সুচিত্রা মিত্র এবং তারপরে রেজওয়ানা চৌধুরী বন্যা।